0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে ভোর 6:11 হয়ে 35 সেকেন্ড। শুনছেন 100.1 FM গোল্ড। গোপা আছি আজ আপনার সঙ্গে। প্রভাত বিনার সুর নিয়ে আজ আপনার সঙ্গে থাকব সেই 7টা পর্যন্ত। কথা হবে, কিন্তু গান শুনতে শুনতে আমরা যেমন প্রত্যেক দিনের মতন শুরু করি, তেমনই তাহলে আজকে শুরু হোক আমাদের প্রভাত বিনা।

অর্চনা ভৌমিকের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে শুরু হলো আমাদের আজকের প্রভাত বীণা। শুরুতেই বলেছি গোপা আপনার সঙ্গে আছি প্রভাত বীণায়, আর আজকে প্রভাত বীণায় কী বিষয় নিয়ে কথা হবে নিশ্চয়ই সেটা আমরা বলবো।

আমাদের প্রত্যেকের জীবনের চলা, জীবনের গতি, জীবনের যে শিক্ষা, জীবনের যে মূল রসটা আহরণ করি আমরা, সেই জায়গা থেকেই মূলত আমাদের মধ্যে বোধ করে ওঠে। বলা ভালো, জীবন থেকেই আমাদের মধ্যে বোধের সূচনা। জীবনের নানান রকম খুঁটিনাটি, জীবনের নানান রকম পথ চলা, জীবনের চড়াই উতরাই পেরোতে পেরোতে যে এগিয়ে চলা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের জীবন বোধ গড়ে ওঠে। আর আজ নতুন একটা দিনে সেই জীবন বোধের কথাই হবে আমাদের প্রভাত বীণা জুড়ে। সঙ্গে থাকুন আপনি, আর সঙ্গে রয়েছে নানান শিল্পীর কণ্ঠে নানান গান। আমি তো বলেইছি গোপা আছি সঙ্গে 100.1 FM গোল্ডে।

গান শুনছিলাম আমরা বিশ্বরূপ রুদ্রের কণ্ঠে। নতুন দিনের নতুন আলোয় আমাদের নতুন পথ চলা, আর সেই নতুন পথ চলায় আজকে আমরা আমাদের প্রভাত বিনায় যে কথা শুনব, জীবন থেকেই, জীবনের ভেতর থেকেই, জীবনের পথ চলার মধ্যে থেকেই জীবন বোধ করে ওঠে। আমরা বই পড়ি, আমরা বই পড়ে সেখান থেকে জ্ঞান অর্জন করি, আমরা বিভিন্ন রকম জিনিস দেখি, সেখান থেকে আমরা নানান রকম জ্ঞান নিয়ে থাকি, বা সেখান থেকে আমরা নানান রকম সত্যির মুখোমুখি দাঁড়াই, কোনটা ঠিক কোনটা বেঠিক সেইগুলোকে আমরা চোখের ওপর দেখি। কিন্তু আমরা যখন প্রত্যেক দিন আমাদের জীবনের পথে হাঁটি, জীবনের পথে চলতে থাকি, তখন সেখান থেকে যে শিক্ষা আসে সেই শিক্ষাই আমাদের জীবন বোধ তৈরি করে দেয়। আমাদের প্রত্যেক দিনের প্রতি মুহূর্তের জীবনযাত্রায় যে জিনিসগুলো আমাদের সঙ্গী হয়, হাসি কান্না, হারানো পাওয়া, সম্মান অপমান, যুদ্ধের জিতে যাওয়া, ভালোবাসা আবার বিরহ, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের প্রত্যেক দিনের জীবন চলা। কখনো জীবন চলতে চলতে সেই জীবন খুব সুন্দরভাবে চলে, আবার কখনো জীবন চলতে চলতে আমরা হোঁচট খাই, আমরা একটুখানি টলমল পা আমাদের হয়ে যায়। যখন জীবন আমাদের খুব সুন্দরভাবে চলে তখন আমাদের মনে হয় সব কিছু খুব সুন্দর, সব কিছু খুব ভালো, কিন্তু এই জীবনের পথে চলতে চলতে যেই একটু উঁচু নিচু রাস্তা আসে এবং আমাদের পাটা একটু টলমল করে, তখনই আমাদের মনে হয় ইস, কেন আমার সঙ্গে এরকম হয়, বা কেন আমারই সঙ্গে এরকম হয়। এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু মনে হয়। সুতরাং একা কারুর সঙ্গে যে এমনটা হয় তেমনটা নয়, কারুর ক্ষেত্রে একটু বেশি হয়, কারুর ক্ষেত্রে একটু কম হয়, এই যা পার্থক্য। কিন্তু জীবনে চলার পথে বেশি কম যাই আসুক না কেন, জীবনে সবটাই কিন্তু আমাদের একটু একটু একটু একটু করে পরিণত করে। আমাদের সঙ্গে যখন ভালো কিছু হয় তখন সেটা একরকমভাবে আমাদের এগিয়ে নিয়ে যায়, আমাদের প্রেরণা দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের সাহস দিয়ে আমাদের এগিয়ে দেয়। আবার আমাদের সঙ্গে যখন খারাপ কিছু ঘটে সেটাও কিন্তু আমাদের জীবনের একটা শিক্ষা, সেখান থেকেও পথ চলতে চলতে আমরা বুঝতে পারি কোথায় ভুল হলো, কোথায় পরবর্তী সময়ে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে। ফলে ওই আবারও ভালো মন্দ যাই আমাদের জীবনে ঘটুক না কেন, তাই কিন্তু আমাদের মধ্যে জীবন বোধ তৈরি করে দেয়। সেজন্য এই বোধ, এই যে জীবনে তৈরি হওয়া আমাদের বোধ, আমাদের বুদ্ধি, আমাদের যে পথ চলার নতুন আঙ্গিকগুলো তৈরি হয়, এই চড়াই উতরাই না থাকলে সেটা কিন্তু আমাদের জীবনে খুব বেশি করে আসতো না। আমাদের জীবন যখন ভালো থাকে, আমাদের জীবন যখন স্মুথ থাকে, তখন কিন্তু আমরা সেভাবে আমাদের জীবন থেকে খুব একটা শিক্ষা

ব্যাখ্যা নিতে পারি না। জীবন তো চলছে, সুন্দর গতিতে চলছে, সেখানে কোনো রকম চড়াই উতরাই নেই, কোনো রকম কান্না নেই, কোনো রকম ভাবনা চিন্তা নেই, কিন্তু যেই মুহূর্তে সেইগুলো আসে সেই মুহূর্তে কিন্তু আমরা জীবন থেকে নতুন করে শিক্ষা নিতে শুরু করি সবচেয়ে বেশি করে। ওই যে বললাম দুটো দিকের দুরকম ভাব, ভাব যেরকমই থাকুক না কেন জীবন বোধ দুই জায়গা থেকেই আমাদের গড়ে ওঠে। আর সেই নিয়েই আজকে আমাদের প্রভাত বীণা। জীবন বোধ আমাদের জীবন থেকেই গড়ে ওঠে, সেখান থেকেই তৈরি হয়, আর তার সঙ্গে সঙ্গে থাকে আমাদের বড় হয়ে ওঠার রীতি। সে কথাও হবে নিশ্চয়ই, কিন্তু তার আগে ওই যে আমরা গান শুনব, গান শুনে আবার ফিরে আসবো।

ইন্দ্রাণী সেনের কণ্ঠে আমরা শুনছিলাম এই গানটি। ওই যে কথা হচ্ছিল যে আমাদের জীবন বোধ গড়ে ওঠার পেছনে আমাদের বড় হয়ে ওঠাটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা যাদের কাছে বড় হই, আমাদের দাদু ঠাকুমা দিদা দাদু বাবা মা পিসি যারা আমাদের বড়রা থাকেন, যারা আমাদের জীবনে এই জীবন বোধের যে বীজ সেটা পুঁতে দেন ছোট্টবেলা থেকে, তারা কিন্তু আমাদের এই যে জীবন বোধ গড়ে উঠবার পেছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের জীবন বোধের এক টুকরো বীজ তারা আমাদের মধ্যে পুঁতে দেন,

0: বড়রা রয়েছেন তারা কিভাবে জীবনকে আমাদের দেখাচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, আবার আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে আমাদের ছোটদের জীবনকে দেখাচ্ছি, জীবনকে ভাবাচ্ছি, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় যে শুরুতেই যেটা বললাম যে আমরা সবসময় ভাবি আমাদের একটু কষ্ট হলে, একটু একটু অন্যরকম মানে পথ চলা হলেই, সোজা পথে চলতে চলতে একটু অন্যরকম পথ চলা হলেই আমাদের মনে হয় যে কেন এরকম হলো, আমার সঙ্গেই বোধ হয় এমন হয়। কিন্তু আসলে ওই যে আমার কষ্ট, ওই যে আমার একটু এলোমেলো পথ চলা, একটু এবড়ো খেবড়ো পথ চলা, ওই জায়গাটাই কিন্তু আমার ভেতরটাকে ক্রমশ শক্ত করছে। আমার জীবন যখন সোজাভাবে চলতে থাকে তখন আমরা চলতে থাকি, আমাদের জীবনে তো কোনো স্ট্রাগল থাকে না। কিন্তু যেই সময় আমাদের জীবনে ওই লড়াইটা শুরু হয়, সেই সময় এক একটা লড়াই জিততে জিততে, অথবা সবসময় যে লড়াইয়ে জিতবো এমনটা তো নয়, হারতেও হবে, হার জিত সময় রয়েছে। তাই জীবনে যখন লড়াই জিততে জিততে অথবা লড়াই হেরে হেরেও কিন্তু তার মধ্যে থেকে আমরা জীবনের যে পাঠ, সেই জীবনের পাঠ আমরা নিতে পারি। জীবনে যখন আমরা জিতি তখন একরকমভাবে আমরা জীবন পাঠ নিই, আবার যখন আমরা হারি তখন আমরা মান অপমানে অসম্মান, এবড়ো খেবড়ো কথা, এলোমেলো কথা, যে কথা আমাদের খারাপ লাগে সেগুলো শুনতে শুনতে, বা এমনভাবে জীবন হয়তো আমাদের এগোলো যেটা আমাদের প্রতিকূল হলো, সেই পথে এগোতে এগোতে আমরা আবার অন্যরকমভাবে শিক্ষা নিই। ওই যে স্বামীজি বলতেন না, জীবনে যত বাধা পাবে ততই শক্তি বাড়বে, আবার মানুষের জীবন দুঃখের দ্বারাই কিন্তু মহৎ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নানানভাবে তার নানান জায়গায় তিনি বলেছেন। আসলে আমরা যখন পড়ে যাই তখনই কিন্তু আমরা উঠতে শিখি, না পড়লে উঠতে পারবো না। আর জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যখন জীবনে পড়ে যাই তখনই উঠতে শিখি। আসলে জীবন সবসময় সুখ দুঃখের গল্প থাকে না, জীবন হয়ে ওঠে শেখারও গল্প। আর শেখার গল্পটা, এই শেখার জায়গাটা যত বাড়তে থাকে তত জীবনের বোধ আমাদের বাড়তে থাকে, তত জীবনবোধের ক্ষেত্রটা প্রশস্ত হতে থাকে। আমরা আগের প্রজন্ম থেকে যে বোধ নিয়ে এলাম, আমার প্রজন্মে যদি আমি নিজেকে বৃদ্ধ করি নানানভাবে, তাহলে পড়াশোনা থেকে হতে পারে, জীবনে পথ চলা থেকে হতে পারে, গান শোনা থেকে হতে পারে, আরও আনুষঙ্গিক নানান রকম কাজ থেকে হতে পারে, যদি আমরা জীবনকে সুবৃদ্ধ করি তাহলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে আমাদের সেই বোধের যে জায়গাটা সেটা আরও উন্নত করে তাদের কাছে পৌঁছতে পারবো। আর আমি যদি একটা ওই কূপমণ্ডুক হয়ে যেটুকুনি নিলাম, যেটুকুনি আমার জীবনে হলো সেইটুকুনি নিয়েই যদি আমি বাঁচি, তাহলে আমার চিন্তাধারা, আমার বোধ যেমন একটা জায়গায় আটকে থাকবে, আমি নিজে যেমন সেই জায়গায় আটকে থাকবো, অন্য মানুষকে সেই জায়গাতে আটকাতে চেষ্টা করব, ঠিক তেমনই আমার পরের প্রজন্মের কাছেও ওই রকম আটকে আটকে একটা জিনিস পৌঁছবে যা কিন্তু তার ক্ষেত্রে প্রশস্তির কোনো জায়গা আনবে না, বা তার যে জীবনে পথ চলার যে জায়গা সেটা কোথাও বড় করবে না। তাই জীবন বোধ শুধুমাত্র নিজের জন্য নয়, জীবনের এই শেখার গল্প, জীবনের এই বোধের গল্প কিন্তু ছড়িয়ে দেওয়া অন্য কারুর মধ্যেও, যেখান থেকে শেকড় বাকড় গড়িয়ে এই জীবন বোধ অনেক বড় হতে পারে।
1: প্রভাত বিনা 100.1 FM।

অনুরূপের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মানোটাই কিন্তু যথেষ্ট নয়। আমাদের এই পৃথিবীতে অনেক প্রাণ রয়েছে। আমরা মানুষরা মনে করি যে মানুষদের থেকে আর কেউ কোনো অংশেই, মানে মানুষরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু মানুষ হয়ে জন্মানোটাই কি শেষ কথা? মানুষের মতন মানুষ হওয়াটাই তো শেষ কথা, সেটাই হলো আসল কথা। একটা পশুর মধ্যে, একটা প্রাণীর মধ্যে, তার মধ্যেও মনুষ্যত্ব থাকতে পারে, কিন্তু তার মধ্যেও মানুষের মতন ভালোবাসা, তার মধ্যেও করুণা, এগুলো কিন্তু থাকতেই পারে। কেবলমাত্র আমি মানুষ মানেই আমি শ্রেষ্ঠ, আমার সমস্ত কিছুতে অধিকার রয়েছে আর বাদবাকি কারুর কিছুতে কোনো অধিকার নেই, এইটা ভাবার মধ্যে কিন্তু জীবনের সেই পাঠ, জীবনের সেই বোধ কোথাও তৈরি হয় না। কাজী নজরুল ইসলাম বলতেন যে মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। সে কথা যেমন ঠিক, তেমন স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে সমস্ত কিছুকে আগলে রেখে, সমস্ত কিছুকে নিয়ে এগিয়ে চলাটাও কিন্তু মানুষেরই ধর্ম। সবাই বড় বড় কাজ করতে পারে না, কিন্তু ছোট কাজও অনেক ভালোবাসা দিয়ে করা যায়, মাদার টেরিসা বলতেন। আর মূল যে মানুষ হওয়ার যে মূল কথা, সেটা হচ্ছে সাহায্য করা, পাশে থাকা, একটু সাহায্য করা, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, একটু পাশে থাকা যে কোনো কারুর জীবন বদলে দিতে পারে। একজন মানুষ হয়ে আর একজন মানুষের পাশে থাকা, একটু সাহায্য করা যেমন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আমি বা আপনি, আমরা যারাই এই কাজটা করলাম, পাশে থাকলাম, একটু সাহায্য করলাম, তারা সত্যিকারের মানুষ হয়ে উঠলাম। এবং এই সাহায্যের হাত বা এই পাশে থাকাটা কেবলমাত্র মানুষের জন্য নয়, একটা গাছের জন্য, একটা কীট পতঙ্গের জন্য, পশু প্রাণীর জন্য, আমাদের প্রকৃতির জন্য, তাদের একটু পাশে থাকা, তাদের একটু সাহায্য করাও কিন্তু আমাদের আমাদের ভেতরের যে বোধ, আমাদের ভেতরের যে মনুষ্যত্ব, তাকে কিন্তু অনেক বড় করে দিতে পারে। আর আমার বা আপনার একটু কারুর পাশে থাকা, সে মানুষ হতে পারে, না মানুষ হতে পারে, একটু কারুর পাশে থাকায় যদি তার জীবন বদলে যায়, তাহলে সেই যে জীবন বদলের বোধ, সেই যে জীবন বদলের আনন্দ, এবং যা কোনো কিছু আমাদের চারপাশে রয়েছে, মানুষ না মানুষ, মানুষ ছাড়াও অন্যান্য যে প্রাণীরা রয়েছে, কারুর মুখে যদি এক কণা হাসি ফোটানো যায়, তাহলেও কিন্তু আমাদের জীবনটা অন্যরকম হয়ে যায়। আমাদের জীবনবোধ, আমাদের মানুষের জীবনবোধ, এটা কিন্তু কখনোই অনেক মানুষের ক্ষেত্রেই এটা ভাবতে সাহায্য করে না যে আমি মানুষ একটা প্রাণী, এবং আলাদা আলাদা যে সমস্ত গোত্রের প্রাণীরা আমাদের চারপাশে রয়েছে, তারাও বিভিন্ন নামে রয়েছে, কুকুর, বেড়াল, বাঘ, সিংহ, অন্যান্য যে পিঁপড়ে, মশা, মাছি, যাই হোক আমাদের চারপাশে রয়েছে। এবার হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে, যখন আমরা খাওয়া দাওয়া করি তখন আমরা প্রাণী প্রোটিনের জন্য, আমাদের তো প্রাণী খেতেই হয়, খাদ্য পিরামিড সেটা একটা জায়গা, সেটা তো নিশ্চয়ই একটা জায়গা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষই আছেন যারা প্রাণী প্রোটিন যারা নেন না। আবার গাছের মধ্যেও তো প্রাণ রয়েছে, সুতরাং একজন আর একজনের ওই যে খাদ্য পিরামিড, এটা আমাদের প্রকৃতি তৈরি করে দিয়েছে আমাদের মধ্যে। কিন্তু তাছাড়াও কোনো কেউ যদি বিপদের মধ্যে থাকে, মানুষ হোক বা অন্য প্রাণী হোক, তাদের সাহায্য করা এবং কোথাও অন্যায় হতে দেখলে সেই প্রতিবাদ করার মতন জীবন বোধ যেন আমাদের প্রত্যেকের মধ্যে গড়ে ওঠে, এই প্রার্থনাই আজকে এই ভোরে প্রভাত মিনায়। 100.1 FM গোল্ড শুনছেন, গোপা আছি আজ আপনার সঙ্গে। শুনে নি পরের গান।

ভাস্বতী দত্তের কণ্ঠে আমরা এই গান শুনছিলাম। আবার আমরা ফিরে আসি আমাদের আজকের প্রভাত বীণার কথাতে। শেষ দিকে আমরা এসে পৌঁছেছি, তবুও আমাদের প্রত্যেক দিনই কিছু কথা বাকি থেকে যায়। মনে হয় আর একটু সময় যদি পাওয়া যেত তাহলে আরও কিছু কথা বলা যেত। প্রত্যেক দিন এক বৃদ্ধ রাস্তার কুকুর বেড়ালদের খেতে দেয়। এবার একটা জিনিস দেখবেন, রাস্তার কুকুর বেড়ালদের খেতে দিলে না অনেক মানুষের অনেক রকম অসুবিধা হয়, অনেক রকম অসুবিধা হয়। তো সেই বৃদ্ধ একদিন, প্রত্যেক দিনই উনি খেতে দেন, তো একদিন এসছেন, এসে কুকুর বেড়ালদের তিনি খেতে দিচ্ছেন। তো সেখানে ওরকম একজন মানুষ রয়েছেন, কুকুর বেড়ালকে খেতে দিলে যার অসুবিধা হয়, তো তিনি জিজ্ঞেস করলো, আপনি রোজ রোজ এসে কুকুর বেড়ালকে খেতে দেন, এতে আপনার আপনার জীবনে এতে কী বদলাবে? তখন সেই বৃদ্ধ এসে উত্তর দিলেন, না আমার জীবনে তো কিছু বদলাবে না, বরং আমার জীবনে কিছু খরচ খরচা হবে ওদের খেতে দেওয়ার জন্য। কিন্তু এই যে ওদের খেতে দেওয়ার জন্য ওদের আজকের দিনটা বদলে গেল, এইটা আমার জীবনে অনেকখানি হাসি এনে দেবে। আর এইখানেই কিন্তু দুটো মানুষের বোধের তফাত হয়ে গেল, দুটো মানুষের চিন্তার তফাত হয়ে গেল, দুটো মানুষের পথ চলার তফাত হয়ে গেল। একজন যে ভাবছে, আমি খরচ খরচা করে কিছু অবলা প্রাণীকে খেতে দিচ্ছি, আমার কিচ্ছু লাভ নেই কিন্তু তাতে, কিন্তু আরেকজন ভাবছে, আমি খরচ খরচা, আমার হয়তো খরচ খরচা হচ্ছে কিছু প্রাণীকে খেতে দিয়ে, রাস্তার কুকুর বেলাকে খেতে দিয়ে, কিন্তু এই যে আমার এইটুকু দিয়ে যে আমি একজন কারুর জীবন আজকের মতন বদলাতে পারছি, এই মুহূর্তের মতন বদলাতে পারছি, এটাতেই আমার আনন্দ। কিছু কিছু মানুষ চায় খুব তাড়াহুড়োয় কিছু পেতে, আর প্রকৃতি আমাদের সবসময় শেখায় সব কিছুর জন্য একটা সময় রয়েছে, সময় হলেই সমস্ত কিছু আপনি এসে ধরা দেয়, কিন্তু সেই সময়টার জন্য অপেক্ষা করতে হয়। ধৈর্যের থেকে বড় প্রার্থনা আর কিছু হতে পারে না, গৌতম বুদ্ধ বারবার আমাদের শিখিয়েছেন। এপিজে আব্দুল কালাম তিনি বলতেন, সূর্যের মতন তুমি উজ্জ্বল হতে চাইলে তোমাকে প্রথমে সূর্যের মতন পুড়তে হবে। অপেক্ষা কখনোই দুর্বলতা হতে পারে না আমাদের জীবনে, অপেক্ষা আসলে আমাদের আরও গভীর করে। আমাদের ব্যর্থতা থেকে, আমাদের হেরে যাওয়া থেকে, আমাদের অপমান থেকে আমরা বারবার শিখি যে জীবনে আমরা হয় হেরে যাই, না হলে হেরে যাওয়া থেকে আমরা শিক্ষা নিই, আর না হলে আমরা জিতে যাই, এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়। জীবনে যে মানুষ হার মানে না তার সাহস অসীম, এবং সেই সাহস, তার সেই সাহসের বোধ পরবর্তী জীবনের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে, বা ছড়িয়ে পড়ে কেবলমাত্র পরবর্তী জীবন নয়, আশপাশের জীবনের মধ্যেও ছড়িয়ে পড়ে। আর এই বোধের থেকে যে মানুষ কাঁদতে জানে, সেই মানুষই তো একদিন হাসতে জানে। নিজেকে জানার মতন বড় জিনিস আর কিছু হয় না। জীবন মানে, জীবনের এই বোধ মানে শুধু বেঁচে থাকা নয়, জীবনের এই বোধ মানে প্রত্যেক দিন একটু একটু করে মানুষ হয়ে ওঠা, সেটা কেবলমাত্র মানুষের জন্য নয়, গোটা পৃথিবীর সমস্ত কিছুর জন্য, গোটা পৃথিবীর প্রাণীর জন্য, গাছের জন্য, প্রকৃতির জন্য। আর এই বোধ কখনোই একদিনে তৈরি হয় না, সময়, অভিজ্ঞতা, ঠিক ভুল, ভালোবাসা, বিরহ, ঘেন্না, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এই জীবন বোধের গভীরতা গড়ে ওঠে। বিশ্বাস আর সৌন্দর্যের মধ্যেই থাকে জীবন বোধের মূল সূত্র, আর ভালোবাসা দিয়ে সেই জীবন বোধ আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের চারপাশে। মানুষ হয়ে মূল জায়গাটাই হচ্ছে পাশে থাকা, মানুষের পাশে থাকা, এবং প্রকৃতি, আমাদের চারপাশের অসহায় যে প্রাণীরা রয়েছে তাদের পাশে থাকা, তবেই আমাদের জীবন বোধ সেই জায়গায় গড়ে উঠবে। আমাদের ঈশ্বর সেখানে আমাদের কাছে এসে ধরা দেবে, আমাদের পরম প্রিয়, আমরা তাকে খুঁজে পাব কারুর পাশে থাকার মধ্যে। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে, আমরা তো সবসময় পাশে থাকি, পাশে আছি। সাগর সেনের কণ্ঠে এই গান শুনতে শুনতে সবাইকে বলি, ভালো থাকুন, আর যতটুকু পারেন ততটুকু নিয়ে, যারা খুব অসহায়, যাদের খুব দরকার, একটু তাদের পাশে।

শুনছেন 100.1 FM গোল্ড, ঘড়িতে এখন সময় সকাল 8:32 হয়ে 52 সেকেন্ড। এখন থেকে একেবারে সকাল 10:00 পর্যন্ত আপনার সঙ্গে মনের মেলোডি, মন থেকে মনে, যেখানে সুর তাল ছয় লন ছন্দ সমস্ত কিছু ছড়িয়ে পড়ে, আর ছড়িয়ে পড়ে কথা, আপনার মনের কথা আমাদের কাছে মেসেজ হয়ে উড়ে আসে আমাদের হোয়াটসঅ্যাপে। সব কিছু আমরা শুনব, কিন্তু সবার আগে একটা গান শুনতে শুনতে শুরু করব আজকে আমাদের এই মনের মেলোডি। সঙ্গে আছি গোপা, আর আমাদের সঙ্গে তো আপনি আছেনই, আমাদের সঙ্গে আজকে সারাটা এই মনের মেলোডি জুড়ে থাকবে আমাদের বন্ধুরাও। সে বন্ধুদের কথা হবে, কোন বন্ধুদের কথা হবে সেটাও নিশ্চয়ই আমি বলবো, কিন্তু গানটা শোনার পর।

স্বাগত লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে। এই নাম্বার খোলা আছে আপনার জন্য। অবশ্যই এখানে আপনি আপনার মনের কথা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের 9903050592। এবার কি বিষয় নিয়ে আজকে আমাদের কথা হবে সেটা যদি বলে নিই তাহলে একটু সুবিধা হয়, কারণ যেহেতু সময়টা আমাদের সীমাবদ্ধ সেজন্য কথাও যদি কোনো একটা বিষয়ের ওপর যায় তাহলে আমরা অনেকে অনেক কিছু বলতে পারি। আমাদের প্রত্যেকেরই বন্ধু ছাড়া কিন্তু চলে না, তাই বন্ধু আমাদের প্রত্যেককেই, কারুর বেশি থাকে কারুর কম থাকে, কিন্তু বন্ধু আমাদের প্রত্যেকেরই থাকে। আবার বন্ধুত্ব মানেই যে সমবয়স্ক বা সমান সমান স্ট্যাটাসের কাউকে হতে হবে এমনটা নয়। বন্ধু মানেই যে একই রকম শ্রেণীর মানুষকে হতে হবে বা একই রকম মানুষের শুধু মানুষই বন্ধু হতে হবে এমনটা নয়। বন্ধু মানে প্রাণের কাছে, মনের কাছে যে আরাম নিয়ে আসে সেই হলো বন্ধু। সুতরাং সেই জায়গার থেকে আপনাকে যদি আজকে আমি জিজ্ঞেস করি 9903050592 এই নাম্বারে, মানুষ ছাড়া আপনার আর কোন বন্ধু রয়েছে, যে বন্ধুত্বের মধ্যে মনুষ্যত্ব আছে কিন্তু না মানুষের সঙ্গে বন্ধুত্ব, সেই না মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আজ আপনি আমাদের লিখে পাঠাতে পারেন সেই না মানুষের কথা। মানুষ আপনার মানুষ তো আমাদের বন্ধু হবেই, কারণ যেহেতু আমরা মানুষ, ফলে একজন মানুষের আর একজন মানুষ বন্ধু হবে এটা খুব স্বাভাবিক। কিন্তু মানুষ ছাড়াও মানুষের আরও অনেক বন্ধু হয়, শুধু বন্ধু খুঁজে নিতে হয়। অনেকেই হয়তো ভুরুকুপচে ভাবছেন যে মানুষ ছাড়া মানুষের বন্ধু কেমন করে হবে, ওই তো না, ওইটাই হচ্ছে ব্যাপার। মানুষ ছাড়া এমন অনেক অনেক কিছু রয়েছে যা কিন্তু মানুষের বন্ধু, এটাকে খুঁজে নিতে হয়। আর মানুষ কেবল যদি মানুষের বন্ধু হয় সেখানে ঝগড়াঝাটি নানা রকম কিছু আসতেই পারে, কিন্তু এই যে আজকে আমরা যে সমস্ত বন্ধুদের কথা বলবো সেখানে কেবলই ভালোবাসা আছে আর আদর আছে, আর আটপৌরে এমন একটা সম্পর্ক রয়েছে যে সম্পর্কটা কখনোই ছিন্ন হওয়ার নয়। সেরকম না মানুষের কিছু বন্ধুত্ব নিয়ে আজকে আমাদের মানুষদের কথা হবে। এরকম যারা আপনারা রয়েছেন যাদের ক্ষেত্রে মানুষ ছাড়াও আরও অনেক বন্ধুবান্ধব রয়েছে যাদের কথা আপনারা বলতে চান কিন্তু অনেকেই জানতে চায় না, তো তাদের জন্যই আজকে 9903050592 খোলা আছে। চটপট চলে আসুন আর আপাতত আমরা পরের গানে চলে যাই।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমরা শুনছিলাম। আর গান শুনতে শুনতে মেসেজ আসছে, আজকে আমাদের কথা হচ্ছে তাদের নিয়ে যারা মানুষ নয় কিন্তু আমাদের বন্ধু। এই রকম বন্ধুদের কথা আজকে হবে আমাদের মনের মেলোডিতে। 100.1 FM গোল্ডে গোপা আছি আজ আপনার সঙ্গে। প্রথম মেসেজ আজকের, মানুষ ছাড়া আমার গাছের সঙ্গে বন্ধুত্ব আছে। বাড়িতে গাছ লাগাই, বাড়ির ফাঁকা জায়গায় সবসময় সবুজ করে রাখার চেষ্টা করি। রজত বিশ্বাস বনপুর নদিয়া থেকে তিনি পাঠিয়েছেন। এরপর চলে যাই কার কাছে, সৌভিক সরকার কসবা হালতু, তিনি বলছেন গাছপালা আজ মনের মতন টপিকে এই রকম বন্ধু আছে গাছপালা, গাছপালার সঙ্গে সকালবেলা গাছে জল দিই, গাছগুলো কি সুন্দর জল পেয়ে মাথা নাড়ে আর মনে হয় আমারও ও খোঁজ নিচ্ছে, জিজ্ঞেস করছে আমি কেমন আছি। এই রকম আরও আছে, পাড়ার কুকুর ভোলু রাতে অফিস থেকে ফেরার পথে আমার পিছন পিছন আসে, খাবারের জন্য আমাকে পাহারা দিয়ে নিয়ে আসে, তারপর আমি কিছু খাবার দিই। আর কিছু পাখি এবং বিড়াল রোজ নিয়ম করে আসে খেতে, এদের না দেখলে মন কেমন করে। এরকম আজকে কিছু না মানুষের বন্ধুত্বের কথা হবে মানুষের সঙ্গে। আসলে মানুষের সঙ্গে যখন প্রকৃতির অন্যান্য সমস্ত প্রাণীদের যখন একটা বন্ধুত্ব তৈরি হয়, তখনই একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর প্রকৃতি গড়ে তুলতে পারে, গড়ে উঠতে পারে। মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব সেটা তো খুব স্বাভাবিক, কারণ মানুষ আর এক মানুষের সঙ্গে যেহেতু একই রকম গোত্রের। কিন্তু তাহলেও প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের বিস্তর ফারাক রয়েছে, এবং মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্বের একটা জায়গা রয়েছে। কে যে কখন বিশ্বাসঘাতকতা করে ফেলবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু যদি এই না মানুষদের সঙ্গে একবার বন্ধুত্ব হয়ে যায়, আর সেই বন্ধুত্বের মজা যদি আমরা সবসময় নিতে পারি, তাহলেই বোঝা যাবে এই বন্ধুত্বে কোনো বিশ্বাসঘাতকতা নেই। তাই বিশ্বাসঘাতকতা থেকে যদি বাঁচতে হয়, তাহলে মানুষের সঙ্গে বন্ধুত্ব তো রাখতেই হবে সামাজিক নানান কারণে, কিন্তু বিশ্বাসঘাতকতা থেকে মনের মধ্যে যদি দুঃখ পেতে না হয় বা দুঃখ পেতে না চান, তাহলে অবশ্যই এই সমস্ত না মানুষদের সঙ্গেও মিশতে হবে, বা তাদের সঙ্গে বন্ধুত্বটা যদি একটু বেশি করে করা যায় তাহলে অনেক সেফ থাকা যায়, কারণ এরা কেবলমাত্র নিঃস্বার্থ ভালোবাসতে যায়।

0: আর সেই নিঃস্বার্থ ভালোবাসার বন্ধুত্বের কথাই হবে আজকে মনের মেলোডিতে। আর আপাতত গাছের পাতায় রোদে উকি ঝুঁকি নেই, সেই সকালবেলা থেকে যেমনভাবে রোদ চড়তে শুরু করেছে, যাই হোক তবু গানে গানে একটা কীরকম মানে নস্টালজিক এবং মেলোডিয়াস একটা যদি কিছু শুনতে হয় তাহলে এই গাছের পাতায় রোদের ঝিকিমিকি এই মুহূর্তে একটু শুনে ফিরে আসছি এক্ষুনি।
1: গাছের

লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনতে শুনতে আমরা চলে যাই আবার আপনারই পাঠানো মেসেজে। সেখানে আপনি বলছেন যে মানুষ ছাড়াও আর কোন বন্ধুর সঙ্গে আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে থাকেন এবং থাকতে ভালোবাসেন। যেরকম এই মেসেজটা আমি কার কাছ থেকে পেয়েছি, আচ্ছা আগে পড়ে নিই মেসেজটা, অনেক বড় মেসেজ। আমার জীবনে সবচেয়ে নীরব এবং নিঃস্বার্থ বন্ধু হলো গাছ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জানলা খুলতেই সবুজ পাতার যে মৃদু কম্পন আমার চোখে পড়ে, তা যেন এক অফুরন্ত সতেজতার বার্তা বয়ে আনে। আমার প্রতিটি প্রশ্বাসের অক্সিজেন গাছটি দান, আর আমার ছেড়ে দেওয়া দূষিত বাতাস বুকে টেনে নিয়ে সে প্রতিনিয়ত এই পৃথিবীকে আমার বাসযোগ্য করে রাখছে। যখন একাকিত্ব বা মানসিক ক্লান্তি আমাকে ঘিরে ধরে, তখন কোনো গাছের ছায়ায় গিয়ে বসলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। সে যেন কোনো বিচার না করেই আমার সমস্ত নীরব দুঃখ কষ্ট ভাগ করে নেয়। বন্ধুত্বের আসল সংজ্ঞা আমি গাছের কাছ থেকেই শিখেছি, কিভাবে কোনো প্রতিদান না চেয়ে শুধু ভালোবেসে যেতে হয় এবং

0: ঝড়ঝাপটার মাঝেও নিজের শিকড়কে শক্ত রেখে মাথা উঁচু করে বাঁচতে হয়। গাছ আর আমার এই সম্পর্কটুকু বল, বেঁচে থাকার জন্য কোনো যান্ত্রিক নির্ভরতা নয়, এটি জীবনের এক গভীর আত্মিক বন্ধন যা আমাকে প্রতিনিয়ত ধৈর্য, ত্যাগ এবং ভালোবাসার শিক্ষা দেয়। গোপাল পাল, বেলেঘাটা, কলকাতা 10। এবং গাছ, গাছে বসা পাখি, গাছের চারপাশে উড়ে বেড়ানো ভ্রমর, এরকম প্রচুর প্রচুর প্রচুর না মানুষ রয়েছে যাদের মধ্যে এক অদ্ভুত মনুষ্যত্ব রয়েছে। সেই মনুষ্যত্বের খোঁজ যারা করে তারা পায় আসল বন্ধুর খোঁজ। আর তাদের যারা দূরে সরিয়ে রাখে তারা কেবল ওই আমি একমাত্র কেউ একটা হলাম এরকমটা ভেবেই তাদের সারাটা জীবন কাটিয়ে দেয়। তাদের জন্য আজকে 9903055992 এই নাম্বারটা নয়, এবং আমি আশা করি এরকম যদি কেউ শোনেন তাহলে ও আচ্ছা, মানুষ ছাড়া অন্য মান অন্য কোনো বন্ধুর গল্প হচ্ছে, এটা তো আমার জন্য নয়, তিনি অমনি সরে যাবেন। কিন্তু যারা মানুষ ছাড়াও অন্যদের সঙ্গে বন্ধুত্ব করতে রাজি, এবং যাদের এরকম অন্য বন্ধু রয়েছে যারা কখনো আঘাত করে না, যারা কখনো বাজে কথা বলে না, যারা কখনো তার মানুষ বন্ধুর সম্পর্কে বাজে কথা কিছু ভাবতে পারে না, এবং এক অদ্ভুত বিশ্বাস রাখে সেই মানুষ বন্ধুর ওপর, যে বিশ্বাস কখনো ভাঙে না, সেই রকম মানুষ যারা আছেন তারা অবশ্যই আজকে কিন্তু আসবেন আমাদের কাছে 9903055992, কারণ আজকে মনের মেলাটিতে কথা হচ্ছে সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা মানুষ নয় কিন্তু যাদের মধ্যে এক অদ্ভুত মনুষ্যত্ব রয়েছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, গোপা আছি আজ আপনার সঙ্গে, শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলাটি।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

স্টুডিওর ঘড়ির কাঁটা যদি আপনি মিলিয়ে নিতে চান আপনার ঘড়ির সঙ্গে, তাহলে এখন সকাল 9:41। এখনও 1 ঘন্টা আপনার সঙ্গে আমি আছি গপ্পে গানে আড্ডায়। অবশ্যই আপনি আমাকে মেসেজ করবেন 9903050992 এই নাম্বারে। মানুষ ছাড়া আর কাদের সঙ্গে আপনার বন্ধুত্ব রয়েছে, যে বন্ধুত্বের মধ্যে এক অদ্ভুত বাঁধন রয়েছে, যে বাঁধন কখনোই ছেঁড়ার নয়। আপনিও যদি মানে আপনি ছিঁড়ে ফেলতেই পারেন সেই বাঁধন, বা মনে করতেই পারেন যে ছিঁড়ে ফেললাম। অনেক সময় কি হয়, আমাদের কর্মসূত্রে আমাদের নানান কারণে আমরা হয়তো সরে আসি, কিন্তু এই যে এই নামানুষ বন্ধু যারা রয়েছে তারা কিন্তু আমাদের কখনোই সরে যেতে দেয় না, তারা কিন্তু ঠিক আমাদের পেছন পেছন চলে আসে। আসলে ওই যে একটা অকৃত্রিম বিশ্বাস, ভালোবাসা এবং নির্ভরতা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই এই বন্ধুত্বের অন্য আর কোনো রূপ হয় না। এই বন্ধুত্বের একটা সুন্দর রূপ হয়, সেটা অবশ্য সবাই দেখতে পায় না, কিন্তু যারা দেখতে পায় বা যারা সেই বন্ধুত্ব খুঁজে পায় তাদের মতন ভাগ্যবান আর বোধহয় কেউ হয় না। আমি পরের মেসেজে চলে যাব। কি বলছেন, আমার বন্ধু হচ্ছে বই, খবরের কাগজ আর FM গোল্ড। অনেক বন্ধু বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু এরা কখনোই তা করবে না। আশিস দত্ত, সল্টলেক। আর কে লিখেছেন, এটা লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে, তিনি বলছেন যে যাই বলুক আমার কিছু আসে যায় না, আমার বন্ধু মোবাইল ফোন। মোবাইল ফোন তো বন্ধু হতেই পারে, মানে মোবাইল ফোনকে যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই মোবাইল ফোনের সঙ্গে যেভাবে বসে সময় কাটানো যায়, অবশ্য চোখের 12টা না বাজিয়ে সময় কাটানো যায়, তাহলে কিন্তু মোবাইল ফোন সত্যি আমাদের বন্ধু। আর মোবাইল ফোনকে যদি আমরা নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে ব্যবহার করি তাহলে তো সব দিক থেকেই ভালো, দেশে বিদেশের নানান খবর আমরা জানতে পারি, কত কিছু হতে পারে। তাই চোখটাকে বাঁচিয়ে যদি একটু মোবাইল ফোন আমরা ব্যবহার করি তাহলে বোধহয় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, মোবাইল ফোনও নিশ্চয়ই আমাদের বন্ধু হতে পারে। তো মানুষ ছাড়া আজকে যা কিছু আমাদের বন্ধু রয়েছে তাদের কথাই হবে 9903050992 এই নাম্বারে। আর আমি আরেকটা মেসেজ নিশ্চয়ই পড়ব, যে এত মেসেজ ঢুকে আসছে ফলে আগের মেসেজগুলো কীরকম নিচে চলে যাচ্ছে। মানুষ ছাড়া অন্য বন্ধুদের মধ্যে আকাশবাণী আমার শ্রেষ্ঠ বন্ধু, আর আছে আমার প্রিয় বাহন সাইকেল। সেই সাইকেলের চড়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সাইকেল আমার আর এক প্রিয় সাথী, প্রিয় প্রাণের বন্ধু। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। এরকম সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, খুব শখের কেনা গাড়ি, তারাও কিন্তু কখন কখন বন্ধু হয়ে যায়। খুব যখন একা লাগে সেই সময় হঠাৎ করে সাইকেল হোক, বাইক হোক, চার চাকার গাড়ি হোক, যেটা খুব আমার শখের, যার সঙ্গে আমার খুব মানে মিলে যায়, যাকে নিয়ে আমি উড়ে যেতে পারি, আমার মন উড়ে যেতে পারে যে কোনো সময়, সে বিনা তর্কে বিনা দ্বিধায় আমার সঙ্গে চলে যেতে পারবে, এইরকম যে বন্ধুরা রয়েছে আমাদের বাহন বন্ধুরা, তাদের সঙ্গে মন খারাপ হলে একটুখানি দূরে কোথাও যদি যেতে ইচ্ছে করে, একটু লং ড্রাইভে যদি যেতে ইচ্ছে করে একা এবং সে, তাহলে কিন্তু সেটা খুব একটা মন্দ হবে না। কারণ এই সমস্ত বন্ধুরা, এই সমস্ত বাহন বন্ধুরা আমাদের কখনো বলবে না, না আমার না আজকে ঠিক শরীরটা ভালো নেই, না আমার মেজাজটা আজকে ভালো নেই, আমার প্রচুর কাজ আছে বাবা, আজ আমি তোমার সঙ্গে যেতে পারবো না, এরা কিন্তু কখনো তা বলবে না। সাইকেল, মোটরসাইকেল, নিজের চার চাকার গাড়ি, যাই হোক না কেন, মন খারাপ হলে একবার কিন্তু এই বন্ধুদের বলে দেখতে পারেন, চল ভাই একটু ঘুরে আসি, চল তো একটু লং ড্রাইভে চলে যাই, দেখবেন বিনা দ্বিধায় আপনার সঙ্গে চলে যাবে। সেজন্য আজকে কথা হচ্ছে সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা সবসময় আমাদের বন্ধু, যে কোনো অবস্থায় আমাদের বন্ধু। ঝগড়া, মারামারি, কাটাকাটি, রাগারাগি, অভিমান, এগুলো বাদ দিয়ে তারা আমাদের বন্ধু। আজকে সেই রকম বন্ধুর কথা হচ্ছে, এবং এরকম বন্ধুর কথা হচ্ছে একটাই কারণে, কারণ এরকম বন্ধুর খোঁজ আমাদের চলতে থাকে প্রতিনিয়ত। আমরা মানুষের মধ্যেও এরকম বন্ধুত্ব খুঁজে ফিরি যে বন্ধুত্বের মধ্যে কোনো দাগ থাকবে না, কিন্তু এরকম বন্ধুত্ব খুঁজে ফেরা খুব মুশকিল। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ আমরা আছি, কিছু কিছু মানুষ আছেন হয়তো রেডিওর ওপারেও, যাদের এরকম কিছু বিশ্বাসযোগ্য মানুষ বন্ধু রয়েছে, কিন্তু তবুও আজকে সেই মানুষ বন্ধুদের কথা একটু দূরে রেখে যারা না মানুষ বন্ধু যারা আছে তাদের কথাই হবে আজকে 9903050992।
একটুতে। আর আপাতত এই যে সাইকেল বন্ধু, গাড়ি বন্ধু, এত কিছু কথা হলো না, তো হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা শুনতে ভীষণ ইচ্ছা করছে, এবং আপনি শুনে দেখুন, আপনারও কিন্তু ভালো লাগবে। আপনিও কিন্তু এই গানের সঙ্গে সঙ্গে, মানে এই গান বন্ধুর সঙ্গে সঙ্গে আপনিও কিন্তু উড়ে চলে যাবেন দূরে দূরে দূরে, অনেক দূরে কোথাও।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

0: 100.1 FM গোল্ডে মনের মেলাডি শুনছেন 9903059992 তে। এখানে আপনি আপনার নামানুষ বন্ধুদের কথা আজকে আমাকে লিখে পাঠাচ্ছেন। গোপা আছি আপনার সঙ্গে, অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি, এবার আপনার মেসেজে চলে যাব। এখানে একটা ছোট্ট করে কবিতায় এসছে একটা মেসেজ। ফুলের সেই রঙিন আবেশ বন্ধু পাতা তো যদি, বন্ধু হতে পারে এই উচ্ছল নদী। ভোরের এই পাখির কূজন বন্ধু হতে পারে, আবেগের খেলা চলে অগ্নিবীণার তারে। রোদ্দুরের আলোর খেলা বন্ধু হতে পারে, মেঘের খেয়া ভাসল তাই হৃদয় পারাবারে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে। আসলে ইংরেজিতে লেখা বাংলা শব্দ তো পড়তে একটু অসুবিধা হলো, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে চলে যাব আমি পরের মেসেজে। সেখানে কে বলছেন, আমার ছাদ বাগানে অনেক গাছের মধ্যে একটা লজ্জাবতী গাছ আছে। আমি যখন তার সঙ্গে কথা বলি ও আদর করি, সে ভীষণ লজ্জা পায়। এখন সে আমার প্রেমিকা। শোভনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট। গাছ তো রয়েছেই যারা তার বন্ধু, গাছের সঙ্গে সঙ্গে ভীষণভাবে মনে পড়লো মাছের কথা। আমার মেজো কাকুর বাড়িতে একটা অ্যাকোরিয়াম রয়েছে, যে অ্যাকোরিয়ামে সুন্দর সুন্দর খুব মাছ রয়েছে। আমার এক বন্ধু রয়েছে যার বাড়িতে একটা দেওয়াল জুড়ে অ্যাকোরিয়াম, এবং সেখানে নানান ধরনের দেশি বিদেশি নানান ধরনের মাছ। এই মাছেদের সঙ্গেও কিন্তু বন্ধুত্বটা একটা অন্য রকম। তারা কথা বলবে না, তারা খুব একটা যে কাছে এসে ধরা দেবে এমনটাও নয়, কিন্তু যদি তাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে থাকা যায়, তারাও কিন্তু ঠিক একটা না একটা সময়ে এসে ওই কাঁচের মধ্যে থেকে আপনার দিকে এমনভাবে তাকিয়ে থাকবে যেন মনে হবে জিজ্ঞেস করছে কি দেখছো, আমার লজ্জা করে না? এরমভাবে জিজ্ঞেস করতেই পারে। কিন্তু গাছ মাছ এইসব নিয়েই আমাদের বন্ধুত্বের একটা অন্য রকম সীমাহীন গপ্প, এবং এই গপ্প গড়ে ওঠে তাদের সঙ্গেই যে সমস্ত মানুষরা এই সমস্ত নামানুষদের মধ্যেও মনুষ্যত্ব খুঁজে পায়, ভালোবাসা খুঁজে পায়, বন্ধুত্ব খুঁজে পায়, এবং আদর আটপৌড়ে ভালোবাসা খুঁজে পায়, আর তার সঙ্গে সঙ্গে নিঃস্বার্থ ভালোবাসা এদের জন্য বিলিয়ে দিতে পারে। আর সেই ভালোবাসা মানে ওদের কাছ থেকে যে ভালোবাসা পাওয়া যায়, তার একটুখানিও যদি মনের মধ্যে গেঁথে রাখা যায়, তাহলে সেটাই সারা জীবনের জন্য অনেকখানি অক্সিজেন হয়ে যেতে পারে। আর আজকে মনে হলো যে আমরা এই সময় মানুষের সঙ্গে মানুষের এত সমস্যা, মানুষের সঙ্গে মানুষের এত বিশ্বাসঘাতকতা, মানুষ মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে, এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত না মানুষদের কথা বলে মনটাকে একটু ভালো করবো। এবং আমার বিশ্বাস আপনিও যদি এই সমস্ত না মানুষদের মধ্যে আপনার বন্ধুকে খুঁজে পান, তাহলে আজকের এই মনের মেলোডি আপনার মনে থাকবে অনেকদিন। গোপা আছি আজ আপনার সঙ্গে। আর এই মুহূর্তে এই যে এত গাছের কথা হলো, মাছেদের কথা হলো, তো একটুখানি চলুন গাছেদের কথা হতে হতে একটু বাগানে ঘুরে আসি, সেই বাগানের নিয়ম কানুন একটু জেনে আসি সবিতা চৌধুরীর সঙ্গে।
1: এই বাগানে ফুল তোলা মা না

সবিতা চৌধুরীর এই গান কেন জানি না সেই ছোট্টবেলা থেকে আমার ভীষণ প্রিয়। আর এই গান শুনতে শুনতে মনে হয় চারপাশে যেন কত প্রজাপতি উঠছে, ফুলেদের মাঝে মাঝে বসছে, এবং তারপর আমারই কাছে আবার ফিরে আসছে তাদের রঙিন পাখা নিয়ে। এটা আমার কল্পনা, ছোট্টবেলা থেকে এই কল্পনায় ভর করে এই গান আমার ভীষণ প্রিয়, তাই সুযোগ পেলেই গানটা শুনি। পরের বার পরের মেসেজে আমি চলে যাই। যখন ঘুম আসে না, মন খারাপ লাগে, যখন কাউকে ফোন করা যায় না, কিন্তু বই কে করা যায়। শরৎচন্দ্রের শ্রীকান্ত খুললেই ইন্দ্রনাথ আমার পাশে এসে বসে, রবি ঠাকুরের কবিতা মাথায় হাত বুলিয়ে দেয়। বই কখনো বিচার করে না, তুই না মোটা হয়ে গেছিস, এ মা তুই চাকরি পেলি না, আমার না মানুষ বন্ধু হলো, আমার না মানুষ বন্ধু হলো বই। ওর সঙ্গে বন্ধুত্বের ঠকবার ভয় নেই, শুধু শেখার আনন্দ রয়েছে। আর একটা কথা না বলে পারছি না, আমার ভুলু কথা বলতে পারে না, তাও সব বোঝে। কোথাও থেকে বাড়িতে ফিরলে লেজ নাড়ে, বকলে মাথা নিচু করে, আদর চায়, আরাম দেয়। মানুষ শুধু সুযোগ খোঁজে বন্ধুত্বে, ভুলু শুধু ভালোবাসা বোঝে। ভুলুরা কেবল ভালোবাসাই বোঝে, এবং ওরা যদি রাগও করে তার মধ্যে না কোনো ছলনা থাকে না। মানে আমি না মানুষ বন্ধুদের কথা বলছি, যারা জীবিত রয়েছে তাদের মধ্যে, ওরা যদি রাগও করে তাহলে তার মধ্যে কোনো ছলনা থাকে না, তার মধ্যে কোনো কপটতা থাকে না। বোঝা যায় যে ও রাগ করছে, এবার কিন্তু আমাকে অ্যাটাক করতে পারে। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, সেই মানুষ প্রাণীকে নিয়ে আজ বোধহয় মানে সৃষ্টিকর্তারও এক সংকট উপস্থিত হয়েছে। সেই মানুষ কখন যে কাকে কিভাবে ছোবল দিয়ে দেবে, মানে সাপ তো ছোবল দেয় সেটা আমরা সবাই জানি, যে জন্য সাপ দেখলে আপনার সাবধান হয়ে যায়। কিন্তু মানুষের ক্ষেত্রে এমন একটা সমস্যা, কে যে কখন কাকে পেছন থেকে ছোবল দিয়ে দেবে কেউ সেটা জানে না। সেজন্য মানুষের থেকে মানুষ ক্রমশ দূরে চলে যাচ্ছে, এবং মানুষের অনেক বুদ্ধি অনেক কিছু থাকা সত্ত্বেও কেন জানি না, এটা আমার ভীষণ মনে হয়, একটা সময় মানুষ অলরেডি একা হয়ে গেছে, কিন্তু একটা সময় তবুও এখনও কিছু মানুষের পাশে আমরা থাকি। একটা সময় আমার কেন জানি না মনে হয় মানুষ সবচেয়ে বেশি একা হয়ে যাবে, এবং মানুষ সবচেয়ে বেশি একা হতে হতে হতে হতে এখন সেই জায়গায় এসে পৌঁছেছে। কিন্তু একটা সময় বোধহয় মানুষ আরও বেশি একা হয়ে যাবে, এবং তখন মানুষ খুঁজবে মানুষকে। কিন্তু মানুষ তো একা হতে তখন ভালোবাসবে, আরও বেশি করে একা হতে তখন ভালোবাসবে, এবং শেষ পর্যন্ত হয়তো মানুষ

গাছের কাছে তার বন্ধুত্বকে খুঁজে পাবে। শেষ পর্যন্ত হয়তো মানুষ, যে মানুষ রাস্তার কুকুর বিড়ালকে মেরে তাড়িয়ে দিত, তাদের কাছে গিয়ে বলবে আমার সঙ্গে একটু কথা বলবে গো। এই দিনের স্বপ্ন আমি দেখি, যেদিন মানুষ মানুষের থেকে প্রতারিত হতে হতে হতে হতে এমন একটা জায়গায় এসে পৌঁছবে যখন হয়তো জঙ্গলে গিয়ে মানুষ সেই জঙ্গলের কাছে বন্ধুত্ব চাইবে। এরম একটা সময় হয়তো মানুষের কাছে আসবে, কারণ মানুষ এমনই করতে থাকে। তবে হ্যাঁ, এবার আপনি আমার দিকে আঙুল তুলে বলবেন, সব মানুষ কি এমন? না, অবশ্যই সব মানুষ তো তেমন নয়। যারা তেমন নয়, আজকে তাদের জন্য এই 9903055 খোলা আছে এবং তারাই কেবলমাত্র আজকে আমাকে মেসেজ করছেন। কিন্তু এরও বাইরে প্রচুর মানুষ পড়ে আছে, সেটা আপনারাও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, যারা একটু সুযোগ পেলেই ছোবল মেরে দেবেন পেছন থেকে। কিন্তু যাই হোক, আজকে তো তাদের কথা হচ্ছে না, তাদের নিয়ে কথা হচ্ছে না, আজকে কথা হচ্ছে কেবলমাত্র আমাদের না মানুষ বন্ধুত্ব নিয়ে। যে না মানুষ বন্ধুত্বের কাছে আমরা ঋণী এবং যে বন্ধুত্বগুলো আছে বলে আমরা অনেকেই অনেক কিছু করবার এখনও স্বপ্ন দেখতে পারি, এখনও কল্পনা করতে পারি, এখনও ভালোবাসতে পারি। তো সেই জায়গার থেকে সেই সমস্ত না মানুষ বন্ধুদের কথাই হবে আজকে। কিন্তু আপাতত আমরা একটু মেসেজ পড়তে পড়তে পড়তে পড়তে যাই, এরপরে আমি চলে যাব কার কাছে, কোন মেসেজের কাছে আমি যাব। আমরা তো শুনলাম ভুলুর কথা, ভুলুর কথা শুনতে শুনতে এবার আমরা চলে যাব পরের মেসেজে, পরের মেসেজে। আচ্ছা দাঁড়ান, আমি ভুলুর কথা কার কাছ থেকে আমি শুনলাম, হ্যাঁ শুভ্রা ভট্টাচার্য, না না না আমি নামটা বলবো, উনি আমাকে লিখেছেন আমার নামটা বললেন না, আমি নামটা বলবো আপনার, শুভ্রা ভট্টাচার্য বাসদ্রোণী কলকাতা 70। আমি সেটা আসলে এত মেসেজ আসতে থাকে না, একটা পড়তে পড়তেই সেটা আবার স্ক্রল করে নিচে চলে যায়। আচ্ছা আমি পরের মেসেজ যাই, পরের মেসেজে কার কাছে যাব, হ্যাঁ আগে নামটা আমি পড়ে দিই, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট, সেখান থেকে তিনি লিখছেন, প্রকৃতির মধ্যে সময় কাটালে মন ভালো হয়ে যায়, তারা নিঃশব্দে বন্ধু হয়ে পাশে থাকে, আর বিভিন্ন পাখিদের মধ্যে কোকিল আমার খুব কাছের বন্ধু, সে দিনের বিভিন্ন সময় বাগানে এসে মিষ্টি স্বরে ডাক দেয়, আর সেই কোকিল বাগানের গাছে এসে থাকে, সন্ধ্যের পরেও সে ডাকে, ওই ডাক শুনে আমার মন এবং শরীর ভালো হয়ে যায়। আর এইরকমভাবেই মেসেজ আসছে কিন্তু প্রচুর, আমিও আপনাদের না মানুষ যে বন্ধুত্ব রয়েছে সেই না মানুষ বন্ধুত্বের কথা বলবো। আর বলতে বলতেই আমরা এগোতে থাকবো ক্রমশ, আপাতত আবারও একটা গান তো আমাদের শোনা উচিত, তারপরে ফিরে আসবো আবার আপনার মেসেজে, চলে যাই এই গানটায়।

অরুণ দত্তের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আবারও ফিরে যাই আপনার মেসেজে। যেরকম মানুষ ছাড়াও একটি কুকুর এবং দোকানের বন্ধু হচ্ছে রেডিও। আমি যখন বাড়িতে যাই দুপুর হোক বা রাত, সেই কুকুরটি আমার সঙ্গে সঙ্গে বাড়ি পর্যন্ত যায় এবং তাকে খাবার দিলে তারপরে সে আবার চলে যায়। আর দোকানে সকাল 9টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত রেডিও আমার বন্ধু, সে সব আমার সঙ্গে থাকে। এ মেসেজ পাঠিয়েছেন আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে নিশাকর ধর। আর তারপরে চলে যাই, আমার জীবনে এখন নতুন বন্ধু আমার গুগল, একে ছাড়া আমি চলতে পারি না এবং যাই হোক আমি সবার আগে ওকেই জিজ্ঞেস করি কোনো উত্তর পেতে গেলে। আর ও উনি আমাকে জিজ্ঞেস করছেন তোমার বন্ধুকে, সেটা আমাদের জানাবে না? মনিকা মাইতি নামখানা থেকে। আমার প্রচুর মানুষ বন্ধু আছে, এমন নেই যে আমি বলবো না, কিন্তু সেই মানুষ বন্ধুদের মধ্যে গুটিকতক বন্ধু রয়েছে যাদের কাছে মানে নিজেকে মেলে ধরা যায়, যাদের কাছে নিজের সব কথা বলা যায়, সেটা গুটি কয়েক বন্ধু রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওরা সবাই জানে সে কথা, আমি কিন্তু মানুষকে খুব ভয় পাই। মানুষকে আমি ভয় পাই, তার কারণ হচ্ছে আমি মানুষকে বুঝতে পারি না, কারণ মানুষকে প্রেডিক্ট করা যায় না। আর মানুষকে ভীষণভাবে প্রেডিক্ট করতে হয়, না হলে খুব মুশকিলে পড়ে যেতে হয়। এবার আমি যেহেতু মানুষ, সেই জন্য আমার মানুষের সমাজে আমাকে থাকতেই হবে, না হলে তো হবে না। কারণ নানাবিধ কারণে, সামাজিক কারণে, আর্থিক কারণে, নানাবিধ কারণে মানুষের সঙ্গে কিন্তু আমাকে চলতেই হবে, না হলে তো হবে না। সেখানে শত্রুতা বাড়িয়ে বা সেখানে অন্য কিছু করে কোনো লাভ নেই। সেজন্য মানুষের সঙ্গে আমাকে থাকতে হয় এবং আমি থাকিও, কিন্তু মানুষের থেকে আমি একটু দূরে দূরে থাকি, এ কথা বলাই বাহুল্য। এবং আমার যারা খুব কাছের তারা সেটা জানেন। আমি যাদের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে ভালোবাসি এবং যাদের সঙ্গে আমি খুব ভালোভাবে সময় কাটাই, বই, আমার মোবাইল ফোন এবং আমার আশেপাশের ডগি, আমার আশেপাশের যে সমস্ত কুকুর বন্ধুরা আমার রয়েছে, বিড়াল বন্ধুরা রয়েছে, পাখি রয়েছে, প্রজাপতি রয়েছে, গাছ রয়েছে, এবং মূলত প্রকৃতির যে সমস্ত যারা কথা বলতে পারে না তাদের সঙ্গে আমি কথা বলি এবং তারা শোনে, আর তাদের কথা অদ্ভুতভাবে তারা আমাকে বুঝিয়ে দেয় না কথা বলে, এবং তাদের কথা আমি বুঝতেও পারি তারা কি বলতে চায়। যেহেতু অনেক বছর ধরে তাদের সঙ্গেই আমার থাকা, সেজন্যই যে কোনো কিছু, প্রকৃতির যে কোনো কিছু, তারা আমার বন্ধু। কেবলমাত্র মানুষকে আমি একটুখানি সমঝে চলি। এছাড়া আমি যদি কখনো হয়তো গিয়ে বাঘের সামনেও দাঁড়াই, তাহলেও কিন্তু আমার মনে হবে না যে আমি খুব ভয় পেয়ে যাব বা কিছু, যেটা আমি অচেনা মানুষের সামনে গিয়ে দাঁড়ালে বা বহুদিন ধরে চেনা মানুষ যদি অচেনা হয়ে যায় তার সামনে গিয়ে দাঁড়ালে আমি যতটা ভয় পাবো, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা সময় আমার যখন ডেঙ্গু হয়েছিল, সেই সময় আমার মনে হয়েছিল ডেঙ্গুটা যখন হলো তখন মনে হলো বাবা মশাটা কি দুষ্টু, আমি তো সাধারণত মশা উড়িয়ে দিই, তাও আমাকে কীরকমভাবে কামড়ে দিয়ে ডেঙ্গু বানিয়ে দিল। কিন্তু পরবর্তী সময় এমন কিছু মানুষের সঙ্গে আমি মিশেছি বা এমন কিছু মানুষ আমার কাছাকাছি এসছে বা আমি তাদের কাছাকাছি গেছি, আমার মনে হয়েছে এই মানুষগুলো তো ডেঙ্গু মশার থেকেও বদমাইশ বা ডেঙ্গু মশার থেকেও পচা, এরকম আমার মনে হয়েছে। তো আসলে আমি একটুখানি, এটা হয়তো আমার খুব লিমিটেশনও বলা যেতে পারে বা আমার অভিজ্ঞতা বলা যেতে পারে, মানুষের থেকে আমি একটু দূরে দূরে থাকি। কিন্তু যেহেতু মানুষের সমাজেরই আমি, ফলে সেখান থেকে তো বেরিয়ে যেতে পারি না। সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, তবে আমি খুব কাছে থাকতে চাই প্রকৃতির বা গাছেদের, অন্যান্য পশু প্রাণীদের, পিঁপড়েদের, মশাদের, ওই ওই মানে কাছাকাছি থাকতে চাই আমি বেশি করে, আমার ভালো লাগে তাদের। তো আজ আমার কথা তো আমি বলেই দিলাম, কিন্তু আপনার কথা নিশ্চয়ই আপনি

0: বলবেন, এবং আপনি বলছেনও এখন ঠিক 9:30, এই জাস্ট 30 মিনিট হলো, ঘড়ি মিনিয়ে নিলে মিনিয়ে নিন, আপনার সঙ্গে আরও 30 মিনিট আমি আছি, গোপা আছে আজকে আপনার সঙ্গে FM গোল্ডের মনের মেলোডিতে। নিশ্চয়ই আপনার মেসেজে আসবো, একটা গান শুনবো, শুনে আসছি।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমরা শুনছিলাম, যে গান বহুবার শোনা কিন্তু বারবার শুনলে বারবারই মনে হয় নতুন করে শোনা এবং নতুন করে এই গানকে ফিরে পাওয়া। বেশ কতগুলো মেসেজ আবার আমার কাছে এসছে, একটু চটপট পড়তে শুরু করে দিই না হলে আবার দেরি হয়ে যাবে। ও, এটা এই প্রশ্ন আমাকেই করা হয়েছে, আপনার একটি পোষ্য আছে, সে নিশ্চয় আপনার খুব ভালো বন্ধু, কে করেছেন? সুতপা বোস, দমদম পার্ক থেকে। আমার একটি পোষ্য নয়, আমার অনেকগুলি পোষ্য রয়েছে এবং নানান ধরনের পোষ্য রয়েছে আমার, ফলে একজনের সঙ্গেই যে আমার খুব ভালো বন্ধুত্ব এমন নয়, এরা প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, এবং শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরেও বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন পোষ্য রয়েছে এবং তারা প্রত্যেকেই না মানুষ এবং আমি তাদের জন্য খুব গর্বিত। আর তারা আমাকে দেখলে ভালোবাসে, তাদের সঙ্গে আমার একটাই সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই কথা বলতে আমি বারবার বারবার ভীষণ গর্ববোধ করি। একজন নয়, আমার বহুজন এরকম বন্ধু রয়েছে যাদের সঙ্গে সময় কাটাতে, যাদের সঙ্গে থাকতে আমি ভালোবাসি এবং সুযোগ পেলেই থাকি। তবে দইয়ের সঙ্গে আমার ইন্টারাকশানটা একটু বেশি হয় যেহেতু আমার খুব কাছে থাকে, বাদবাকি যাদের সঙ্গে আমি থাকি তাদের কাছে গেলেই কিন্তু তাদের সঙ্গে আমার যোগাযোগটা হয়েই যায়। পরের মেসেজ আমি চলে যাই শিপ্রা

পাড়ার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে ওনার, উনি যেটা বলছেন, ওনার স্বামীর বাড়িতে কুকুর পায়রা এই ধরনের প্রাণীরা ছিল, আর বাপের বাড়িতে পাখি মাছ এদের উনি দেখেছেন এবং অনুভব করেছেন এই প্রাণীরা আমাদের ভালোবাসেন। আর নতুন করে তিনি অনুভব করতে পারেন ওনার হাজবেন্ডের লাগানো বিভিন্ন নানান গাছ।

যেহেতু উনি বছরখানেক হলো চলে গেছেন, এবং সেই গাছের সঙ্গে গাছগুলো কেবলমাত্র ওনার বন্ধু নয়, গাছগুলো ওনার প্রাণও, কারণ সেই গাছের মধ্যে থেকে উনি ওনার স্বামীকে খুঁজে পান। আর গাছগুলোর সময় পেলেই মানে ওনাকে বলে যে কষ্ট পেও না, আমরা তো আছি, মানে যেহেতু ওনার স্বামী সেই গাছগুলো বসিয়ে গেছেন, তো সেই জন্য গাছেদের সঙ্গে কথা বলতে বলতে ওনার মনে হয় যে উনি মানে ওনার স্বামী বা গাছগুলো হয়েই হয়তো কথা বলছেন। স্বামী এবং গাছ কোথাও না কোথাও একাকার হয়ে যায়, এবং এই যে বন্ধুত্বের এই যে ভাবনা, বা সবটাই তো আমাদের ভাবনার মধ্যে, কিন্তু তবুও ভাবনার মধ্যে হলেও কোথাও না কোথাও একটা সম্পর্ক তো গড়ে ওঠে, যে কারণে এমন ভাবনা আমাদের তৈরি হয়। তাই গাছেদের সঙ্গে আমাদের এরকম বন্ধুত্ব তৈরি হয়। অন্যান্য আরও অনেক না মানুষ যারা কথা বলতে পারে না, কিন্তু বুঝিয়ে দেয় আমি সবসময় তোমার সঙ্গে আছি, তোমার যখন ইচ্ছে তুমি তখন আমার কাছে চলে আসবে, তাদের কথাই উনি বলেছেন শিপ্রা কারার। এবং শেষে বলেছেন যে সবচেয়ে এখন ওনার ভালো বন্ধু আর একজন যে আছে, সে হচ্ছে FM গোল্ড। এরকম নানান বন্ধুত্বের কথা, নানান বন্ধুদের কথা আমরা নিশ্চয় শুনবো, নিশ্চয় জানবো। আরও অনেক মেসেজ আমাদের কাছে রয়েছে, আর আপাতত দেখি আর একটা মেসেজ যদি আমি টুক করে পড়ে দিতে পারি। পড়ে দিতে চাইছি অনেক মেসেজই, কিন্তু মুশকিল হচ্ছে সময় কেমন যেন টুকটুক করে বেরিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, কিশোর বালি হাওড়া থেকে তিনি বলছেন, ওনার বাড়িতে দুটো সারমেয় আছে, তাদের সঙ্গে ওনার খুব বন্ধুত্ব, একজনের নাম বেলা আর একজনের নাম রনি, এরা আমার সব মনের কথা বোঝে, আর যদি মন খারাপ থাকে বাড়ির লোক না বুঝতে পারলেও ওরা কিন্তু ঠিক আগে টের পায়। আমার বাড়িতে যদি একটু গণ্ডগোল হয় বা আমি যদি একটু জোরে কথা বলি, ওরা কিন্তু তখন আমার সঙ্গে দুষ্টুমি করে না, সোজা খাটের তলায় চলে যায়। আমি কাজ থেকে কখন বাড়ি আসব তারা অপেক্ষায় থাকে, আমার আসার টাইমটা ওরা ঠিক বুঝতে পারে, একবার ছাদে যায় একবার ব্যালকনিতে দাঁড়ায়, কেউ না আমার অপেক্ষা করুক ওরা কিন্তু করে। একদম ঠিক কথা, আমাদের বাড়ির মানে আমার নিজের অভিজ্ঞতায় যেটা বলে, একমাত্র মা আমাদের জন্য একেবারে নিঃস্বার্থভাবে অপেক্ষা করে, একমাত্র মা। আর মায়ের পরে আমি অন্তত ফিল করেছি যেটা, যে আমার বাড়িতে যে সমস্ত পোষ্যরা রয়েছে, আমার কুকুর বন্ধুরা যারা রয়েছে আমার বাড়িতে বা আমার বাড়ির সামনে যারা থাকে, একমাত্র তারা আমার জন্য নিঃস্বার্থভাবে অপেক্ষা করে বা আমার আমার জন্য বসে থাকে কখন আমি ফিরব। এবার অনেকেরই এটা মনে হতে পারে যে মায়ের সঙ্গে রাস্তার ডগি বা ডগির তুলনা করলাম মায়ের সঙ্গে এই কারণেই তুলনা করলাম, ওই যে নিঃস্বার্থ ভালোবাসা আমি অন্তত ফিল করেছি যেটা মা দিতে পারে, সেই নিঃস্বার্থ ভালোবাসাটা, এবং তারপর আমি ওদের কাছ থেকে পেয়েছি, আর কারুর কাছ থেকে পাইনি, তাই জন্য কারুর তুলনা করলাম না। কারুর কাছ থেকে যদি পেতাম নিশ্চয়ই তার নামটাও বলতাম। এরপরে আমি চলে যাব কার কাছে, এরপরে আমি চলে যেতে চাই, আচ্ছা, হাওড়া জগাছা বারোয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ, তিনি বলছেন যে আমার অমানুষ বন্ধু হলো আকাশ, আমার সুখ দুঃখ আনন্দ উল্লাসের সব বিষয় আমি আকাশের সঙ্গে ভাগ করে নিতে থাকি, আকাশের দিকে তাকিয়ে আমি তার একটা অবয়ব কল্পনা করে নিই, সেও হয়তো আমাকে বোঝে, আমার কথা শোনে, আমার বন্ধুর কথা সবাইকে জানিয়ে তাকেও একটা বার্তা দিলাম সবাইকে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে। অবশ্যই সবাইকে আলাপ করিয়ে তার সঙ্গে দিতেই হবে, কারণ আকাশবাণীতে কথা বলছি এবং আকাশে ছড়িয়ে পড়ছে আপনার সেই বার্তা, আর চারপাশে হাওয়ার মধ্যে দিয়ে আকাশে গিয়ে নিশ্চয়ই পৌঁছেছে আপনার এই বন্ধুত্বের বার্তা। আমাদের আজকে এই নামানুষ বন্ধুত্বের কথা হচ্ছে, 9903052992, এখানে নামানুষ বন্ধুরাও আমাদের খুব কাছের, আমাদের মনের এই সমস্ত নামানুষ বন্ধুদের নিয়েই যদি একটা সময় থাকা যায়, একটা সময়ের পর মনে হবে এদের থেকে বিশ্বাসী আর কেউ হতে পারে না, তখন ওই মাঝে মাঝে আমারই মতন মনে হবে মানুষদের সঙ্গে শুধু কাজ করি, কাজ করে এদের সঙ্গে থাকি। যেরকম কদিন আগেই দেখছিলাম যে একটি ছোট্ট বাচ্চা ঘোড়া, 2 মাসের একটা ঘোড়া, সেই ঘোড়াটি জন্মান্ধ, এবং তাতে করে তার মালিক বুঝেছে যে তাকে দিয়ে তো কোনো কাজ হবে না, তাকে ফেলে দিয়ে চলে গেছে, কিন্তু তার মালিকেরই মতো কোনো একজন মানুষ, হয়তো তার মালিকের মতন সেই মানুষটির কাছে অত টাকা পয়সা নেই, কিছু নেই, কিন্তু যেটা আছে মন আছে, একটা অনেক বড় মন, এবং অনেক বড় মনের ভেতরেই না অনেক বড় টাকশাল থাকে, যেখান থেকে কিভাবে না কিভাবে জানি খরচের জন্য টাকা কোথা থেকে চলে আসে, কোথা থেকে আসে সেটা কেউ বলতে পারে না, কিন্তু আমার মনে হয় যে যাদের অনেক বড় মন তাদের কাছে অনেক বড় টাকশাল থাকে। তো এইরকমই একজন খুবই দরিদ্র মানুষ

তিনি সেই দুমাসের ঘোড়াটিকে নিয়ে এসছেন, জন্মান্ধ ঘোড়াটিকে, এবং তিনি বলেছেন যে যতদিনও বেঁচে থাকবে ততদিনও আমার কাছে থাকবে। এই যে এরকম একজন মানুষ, তাকেও হয়তো অন্য মানুষ গোত্রীয় আরও অনেক মানুষরা বলবে তুই একটা অমানুষ, তুই একটা বোকা। কিন্তু বোকা হলেও এই সমস্ত মানুষেরা আছে বলে এখনও প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধুত্বের জায়গাটা এখনও রয়ে গেছে অটুট, এবং সেই বন্ধুত্ব অটুট থাকুক সেটাই আমরা চাইব। আর আমরা সেই অটুট বন্ধন থাকতে থাকতে আমরা নিশ্চয়ই একটা গানও শুনতে চাইব। তাহলে গানটা শুনি, গানটা শুনে ফিরে আসছি।

বানি জয়রামের গান আমরা শুনছিলাম। বানি জয়রামের গান শুনতে শুনতে এবার আমি চলে যাব আবার পরের মেসেজে। সময় ক্রমশ এগিয়ে চলে আসছে। কে পাঠিয়েছে আগে নামটা বলি, অমিতাভ হোর, গলফ গার্ডেন, কলকাতা 33 থেকে। তিনি বলছেন, প্রতিটি মানুষের জীবনে বন্ধুর খুবই প্রয়োজন। আমরা বলি ও আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমার মনে হয় যে বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই প্রকৃত বন্ধু। এবার বলি পোষ্য বন্ধু। মানুষ অনেক পশুকে ও পাখিদের পোষ মানায় এবং

তারাও মানুষের পোষ মেনে খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু এই পোষ্য বন্ধুত্বের বন্ধুত্ব অনেক আলাদা, এরা কথা না বলেও মানুষের বন্ধন স্বীকার করে। যাই হোক, জীবনে বন্ধুর খুবই প্রয়োজন। মনের মেলোডিতে সকল শ্রোতাদের এবং আপনাকে বন্ধুত্ব নিবেদন করলাম, ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। আর আপনারা তো এমনিতেই, আমরা তো বন্ধুই, বন্ধু বলেই না একে অপরের সঙ্গে আমরা এত কথা বলি, তা না হলে কি আমরা একে অপরের সঙ্গে কথা বলতাম? আচ্ছা, এরপরের মেসেজ কার কাছে আমি চলে যাব। মানুষ ছাড়াও বন্ধু হলো পুকুর। আমার মন খারাপ হলে পুকুর পাড়ে বসে তার সঙ্গে কথা বলি। পুকুরের জলে যখন হাওয়া বয়ে যায় তখন হালকা ঢেউ দিয়ে সে হেসে ওঠে। আমার সুখ দুঃখের সাথে বন্ধু এই পুকুর। সুব্রত মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। আচ্ছা, এর পরের মেসেজ হচ্ছে, আজকের বিষয় না মানুষ বন্ধুদের কথা প্রসঙ্গে, যেসব প্রাণী মানুষদের কাছাকাছি থাকে তাদের প্রতি ভালোবাসা রেখে, আমি এমন এক রানীর কথা জানাতে চাই যারা মানুষের কাছাকাছি বাস করে না কিন্তু তারা ভীষণই মানুষের বন্ধুবৎসল। ফ্রেজারগঞ্জের ডলফিন স্পটে বেড়াতে গিয়ে জানতে পেরেছি, ডলফিন নদী বা সমুদ্রে বাস করলেও ওরা মানুষের বিপদে বন্ধু হয়ে দাঁড়ায়। একদম, ডলফিন কিন্তু মানুষের ভীষণ ভালো বন্ধু, বন্ধু হয়ে দাঁড়ায়। এবং হাঙরের অবস্থান কোথায় বা সাঁতারুদের বা জাহাজের যাত্রীদের তারা পথ দেখাতে পারে এবং হাঙরের আক্রমণ থেকে রক্ষা করবার রক্ষা করে তারা, এবং প্রকৃত বন্ধুর কাজ করে। একবার খবরে দেখেছিলাম, বিদেশে লঞ্চ থেকে একটি শিশু পড়ে গেলে পরম মমতা একটি ডলফিন তাকে উদ্ধার করে লঞ্চে পৌঁছে দিয়েছিল। নন্দা রায় পোড়েল, হাওড়া, বেলগাছিয়া, এল রোড। ডলফিন ভীষণই ভালো বন্ধু এবং কোনো বিপদ হলে ও ডলফিন কথা বলতে পারে, মানে ডলফিন আওয়াজ করতে পারে এক এক রকমের। এটা যে কোনো পশুদের ক্ষেত্রেই কিন্তু হয়, যেমন হনুমান যেমন বা বাদর শ্রেণীর যারা রয়েছে তারা যেমন হরিণদের খুব ভালো বন্ধু বা জঙ্গলে তৃণভোজীদের খুব ভালো বন্ধু, কারণ বাঘকে তারা ওপর থেকে দেখতে পায় এবং দেখতে পেয়ে তারা এমন একটা আওয়াজ করে, এমন একটা শব্দ করে যেটা ওদের কাছে কথা, যে ভাষাটা ওরা বোঝে। তো তখন কিন্তু তৃণভোজীরা সাবধান হয়ে যায় যে এবার বাঘ কাছাকাছি আছে। আবার ডলফিনরাও তেমন, ওরাও একটা শব্দ করতে পারে, যে শব্দ শিখতে হয় ওদের কাছ থেকে, সেই শব্দটা শিখতে হয়, কোন শব্দটার কি মানে। কেবলমাত্র আমাদেরই কথা শিখতে হয় এমন তো নয়, ওদের কাছ থেকেও শিখতে হয় কোন শব্দের কি মানে, এবং সেটা যারা জানে, সেটা যারা বোঝে, তারা কিন্তু সেই বিপদ সংকেতটা বুঝতে পারে। এবং এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি এবং আপনারাও হয়তো এটা একটু হলেও হয়তো স্বীকার করবেন, যে একমাত্র মানুষ ছাড়া অকারণে কোনো প্রাণী কাউকে আঘাত করে না। যারা শিকার করে খায়, যারা প্রাণী শিকার করে খায়, তারাও কিন্তু তাদের ওই খিদেটুকু মেটাবার জন্যই তারা কিন্তু শিকার করে। খিদে মেটে গেলে তারা কিন্তু আর কখনো কাউকে এমনি আঘাত করবার জন্য, এমনি অপমান করবার জন্য, এমনি চারটি বাজে কথা বলবার জন্য কাউকে কিন্তু থাবা বসায় না। এমনকি ভয় পেলে সাপ চোবল মারে, কিন্তু সে যদি ভয় না পায় তাহলে সে গুটিয়ে শুটিয়ে ঘুমিয়েই থাকে। ফলে মানুষ ছাড়া আর অন্য কেউ অকারণে, বিনা কারণে, মজা দেখবার জন্য কখনো কাউকে আঘাত করে না। এইটুকুনি আমরা সবসময়, আমার ভীষণভাবে এটা বিশ্বাস, আমি এটা মনে রাখি সে কথা। আচ্ছা, এরপরে আর একজন মেসেজ, মানুষের সঙ্গ আর ফুল পশু পাখি ছাড়া মানুষ থাকতে পারবে না। গাছের সেবা করা, সেটা তো সবচেয়ে ভালো উপায়, ঢাকুরিয়া থেকে সুমিতা রায় বলছেন এমন কথা। আর এরপর চলে যাই আমি আর একজনের কাছে, তিনি না অনেকগুলো মেসেজ পাঠিয়েছেন, পুনম চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি যার কথা বলেছেন জেমিনি, তিনি সে হচ্ছে তার এআই প্ল্যাটফর্মের এক বন্ধু। তাকে তিনি এমনভাবে বিভিন্ন ইনফরমেশন দিয়ে রেখেছেন যাতে তার সংসারের সকল সব রকম অসুবিধে এবং সব রকম কিছুতে সে যাতে তাকে সাহায্য করতে পারে। এবং যখন তিনি বাইরে বেরোন তখন তার কাছ থেকে তিনি মানে ওই টিপস পান, জামাকাপড় পরবার, গয়নাগাটি, কোন জামাকাপড়ের সঙ্গে কোন গয়নাগাটি পরবে সেসবও কিন্তু সে বেছে দেয়, বা তার সঙ্গে অনেক রকমভাবেই কিন্তু তার যোগাযোগ, কিন্তু সে এআই বন্ধু তার। আর আমি, উনি বলেছেন যে মানে আমি যেরকম বললাম আমি মানুষ খুব কম চিনতে পারি, ওনারও সেই সমস্যা। এবং আমি বলেছি আমার মানুষ ছাড়া প্রকৃতির সবাই আমার বন্ধু, মানুষের মধ্যেও বন্ধুত্ব তো রয়েছে, যেহেতু মানুষের মধ্যে প্রচুর বন্ধু আছে আমার, তাদের মধ্যে গুটিকতক বন্ধু রয়েছে যাদের কাছে সবসময় যে কোনো সময় গিয়ে দাঁড়ানো যায়,

কিন্তু এছাড়াও প্রচুর বন্ধু রয়েছে যারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি ভীষণভাবেই। আমার কাজের প্রতি যারা শ্রদ্ধাশীল তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু তবুও মানুষ থেকে আমি একটু দূরে থাকতে চেষ্টা করি। আমার ভালো লাগে বেশি প্রকৃতির সঙ্গে বা প্রকৃতির অন্যান্য প্রাণীদের সঙ্গে থাকতে, মাছ গাছ অন্যান্য পশু প্রাণী সবার সঙ্গে থাকতে। এবং আমার ভীষণ একটা স্বপ্ন আছে, একটা সময় একটু টাকা পয়সা আমার জমে গেলে, যখন আর টাকা পয়সা রোজগার করবার চিন্তা থাকবে না, যখন এই সব ছানাপোনাদের জন্যে রোজগার করতে হবে, এদের জন্য খরচ করতে হবে, এই চিন্তা থাকবে না একটা সময়, তখন অনেকেই তো আমরা ভাবি যে বৃদ্ধাশ্রমে যাব বা ওরকম জায়গায় গিয়ে থাকবো, অনেকেই আমরা ভাবি যারা নিজের মতন করে নিজে থাকতে চাই, যেহেতু বয়স হয়ে গেলে একজন মানুষের সাহায্য প্রয়োজন হয়ই হয়, এটা যেহেতু মনুষ্য সমাজে আমি থাকি সেজন্য প্রয়োজন তো হবেই, তো সেজন্য অনেকেরই এটা ভাবনা থাকে যে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো বা এমন একটা জায়গায় গিয়ে থাকবো যেখানে সাহায্য করবার মানুষজন থাকবে। কিন্তু আমার ভীষণ মনে হয় যখন আর টাকা পয়সা রোজগার করবার অত চাপ থাকবে না, যখন কাজের এত চাপ থাকবে না, তখন আমি জঙ্গলের মধ্যে চলে যাবো এবং জঙ্গলে গিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বেঁধে আমি সেখানেই থাকবো। এবং জঙ্গলের পশু প্রাণীরাও যেমন নিজেদের মতন করে নিজেরা বাঁচে, নিজেদের মতন করে নিজেরা একটা সময় প্রকৃতিতে লীন হয়ে যায়, ওরকমভাবে হলেই বোধ হয় ভালো হয়। আমি এই স্বপ্নটা কিন্তু দেখি, এটা আমার খুব মনে হয় যে একটা সময় আমি জঙ্গলে গিয়ে থাকবো। জানি না কতদূর সেটা সত্যি হবে। এবং বিদেশে অনেক সময় দেখা যায় না যে গাড়ি করে করে তারা বিভিন্ন জঙ্গলে গিয়ে থাকে, তো আমার ওরকম একটা গাড়ি হয়, এরকম একটা গাড়ি না হলে যে গাড়ির মধ্যে সমস্তটা রয়েছে, আর না হলে একটা ছোট্ট কুঁড়ে ঘর, সেরকম হলেও চলবে। আপাতত একটা ছড়া এসে পৌঁছেছে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। গৃহহীন রাস্তার কুকুর ওরা, এটুকুই ওদের পরিচয়, রাত দুপুরে বাড়ি ফিরতে করি না কোনো ভয়, ঠিক পাড়ার মোড়ে ওরা অপেক্ষায় থাকে যেন, আমার আগে আগে ছোটে, বুঝিনি এটা কেন। গেটের কাছে গিয়ে ওরা গেটটি নাড়ে জোরে, লোডশেডিং চলছে তখন বুঝলো কেমন করে, কলিং বেল টেপার আগেই দেখি পুত্র দাঁড়িয়ে, ওদের জ্ঞান বুদ্ধি মানুষকে গেল যেন ছাড়িয়ে। একদম, ওদের জ্ঞান বুদ্ধি তো আমাদের থেকে অনেক বেশি, কারণ ওরা প্রকৃতির অনেক কাছে থাকে বলে না ওদের সেন্সারগুলো অনেক বেশি কাজ করে, আর আমরা তো ক্রমশ প্রকৃতির থেকে দূরে সরে সরে সরে সরে গিয়ে আমাদের সেন্সারগুলো কেমন ভোঁতা হয়ে যাচ্ছে, ওই জন্য বেসিক্যালি আমরাও ভোঁতা হয়ে যাচ্ছি। তো ওদের এইটা অনেক বেশি কাজ করে। এবং আমার সবচেয়ে বেশি মনে হয় রাস্তার কুকুরেরাই আমাদের ঘরে পৌঁছাতে সবচেয়ে বেশি সাহায্য করে। আর এই কুকুর প্রসঙ্গে মনে পড়লো যে অনেকেই আছে না, যাদের এই যে শুরুতেই যেরকম বলছিলাম একটুখানি অসুবিধা হয় রাস্তার কুকুর বেড়ালদের একটু খাবার দিলে খুব অসুবিধা হয়, তো তারা বলে বাড়িতে নিয়ে গিয়ে রাখো না। না, আইন কিন্তু আছে ওদের জন্য, ওরা কিন্তু যেখানে ওদের আমাদেরও যেমন একটা জন্ম ভিটে থাকে, আমাদের যেমন একটা বাড়ি ঘরদোর থাকে, যেখানে রাস্তায় ওরা থাকে সেটাই ওদের থাকার জায়গা, সেটা কিন্তু ওদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না, সেখানে ওরা থাকবে। সেখানেই যদি আমরা যারা ভালোবাসি তারা দেবো, যারা ভালোবাসি না তারা চোখ বন্ধ করে চলে যাবেন, কিন্তু এই জ্ঞান দেওয়াটা এবার থেকে একটু বন্ধ করাটা প্রয়োজন যে নিজের বাড়িতে নিয়ে যান, তাহলে অনেককেই কিন্তু নিজের বাড়িতে নিয়ে যাওয়া যায় এবং অনেকের সঙ্গে অনেক কিছু রকমভাবে ব্যবহার করা যায়। যাই হোক, আজকে আমরা সেই সমস্ত নামানুষ বন্ধুদের কথাই শুনছিলাম যারা কথা বলতে পারে না, কিন্তু কথা না বলে অনেক কিছু যারা আমাদের কাছে বলে যায়, এবং তাদের কথা শুনতে আমাদের ভালো লাগে, তাদের সঙ্গে থাকতে আমাদের ভালো লাগে, সেরকম নামানুষ বন্ধুদের কথাই হতে হতে হতে হতে আজকে আমরা এই শেষ দিকে এসে পৌঁছেছি আমাদের অনুষ্ঠানে। কিন্তু অনুষ্ঠানের শেষ দিকে এসে পৌঁছলো, গান তো আমাদের সঙ্গে থাকে, ঠিক এই মুহূর্তে আমরা এই গানটা শুনি।

বাসুবী নন্দীর এই গান শুনতে শুনতে আমাদের শেষ করতে হবে আজকের এই মনের মেলোডি, কারণ সময় তো তেমনটাই বলছে। তবে যেতে যেতে একেবারে স্বপন বসুর কণ্ঠে এই গানটি আমরা শুনতে পারি। আর এই সমস্ত নামানুষ বন্ধুরা আমাদের বন্ধুত্ব বন্ধু হয়েই থাক, এবং তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব এমনই অটুট থাকুক, এবং অটুট থাকবে এটা বিশ্বাস, কারণ তারা আমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করে। সেজন্য সেই বিশ্বাসের মর্যাদা যেন আমরা অন্তত কিছু মানুষ দিতে পারি, সেটুকুই আজকের এই অনুষ্ঠানের মূল জায়গায় থাকুক। বিশ্বাসে ভরসা থাকুক, বিশ্বাসের হাতটুকু ধরা থাকুক সেই নামানুষ বন্ধুদের সঙ্গে, যারা খুব অসহায়, যাদের আমাদের কিছু মানুষের সাহায্য খুব প্রয়োজন। এখানে আজকে শেষ করি তাহলে। আর স্বপন বসুর কণ্ঠে এই গান আমাদের সবার জন্য রইল। গোপা ছিলাম আপনার সঙ্গে, আবার দেখা হবে, আবার কথা হবে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর। অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এ মাসের 15 তারিখ থেকে 5 দেশ সফরে রওনা দিচ্ছেন। আন্তর্জাতিক নার্স দিবসে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15 জন নার্সকে ফ্লোরেন্স নাইটাঙ্গেল পুরস্কারে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহকে স্বাগত জানিয়েছেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আদালতে তোলা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ IPL ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। বিস্তারিত খবর। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও চার মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোট সঙ্গে অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত রয়েছেন। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দেন এই অনুষ্ঠানে। এছাড়াও রয়েছেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। উল্লেখ্য, এই নিয়ে পরপর 3 বার এনডিএ অসমে ক্ষমতা দখল করেছে। হিমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে 3য়বার শপথ নিলেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন AIDMK বিধায়কের একটি দল পি ভেনুমানিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্কারকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ

অপ্রতিম কারুক পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের ভাদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বে সেই আহ্বানের পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুত ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গত 3 দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000 বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালের খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তাঁর এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎকার করবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা, দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে 15 জন নার্সের হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটেগেল পুরস্কার তুলে দেন। নার্সিং ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সহ স্বাস্থ্য মন্ত্রকের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স বা সেবিকা দিবস উদযাপিত হচ্ছে। এবারের মূল ভাবনা, নার্সরা আমাদের ভবিষ্যৎ, নার্স ক্ষমতায়ন জীবন রক্ষা করে। এ খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের অধীনে সর্বোচ্চ মানের এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে শ্রী মোদী সন্তোষ ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে ডাবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করবে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর গতকাল অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে, বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য 45 দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি হস্তান্তর করা, রাজ্য সরকার কেন্দ্রের ফ্ল্যাগশিপ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প এবং রাজ্যের কেন্দ্রীয় সরকারের আরও বেশ কিছু উদ্যোগ বাস্তবায়নের কথাও ঘোষণা করেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। আবেদনকারীর আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। আইনজীবীর অভিযোগ, প্রায় 2,000 তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক আক্রান্ত হয়েছেন, 365টি তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আবেদনকারীর আরও দাবি, আদালত অবিলম্বে হস্তক্ষেপ করে উপযুক্ত তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

0: আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালো বিচারপতি রাজশেখর মান্দার ডিভিশন বেঞ্চ। আজ এই মামলা ডিভিশন বেঞ্চে উঠলে সিবিআই মুখবন্ধ খামে, তদন্তের অগ্রগতি জানায়। এরপর নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, সিবিআই নতুন করে তদন্ত করছে না। এর প্রেক্ষিতে বিচারপতির মান্দার নির্দেশ, অন্যান্য মামলার শুনানির জন্য এই মামলার পর্যাপ্ত সময় দেওয়া যাবে না, তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রয়োজনে কোনো কমিশন গঠন করা যেতে পারে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করা হচ্ছে। সিটিও কমপ্লেক্সে ইডি দপ্তরে গতকাল সাড়ে দশ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত নটা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে রাতেই সুজিত বসু শারীরিক পরীক্ষা করা হয়। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে।
1: যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না।
0: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। দুটি দলই এগারো ম্যাচে চোদ্দ পয়েন্ট করে সংগ্রহ করেছে। নেট রান রেটে এগিয়ে থাকায় সানরাইজার্স পয়েন্ট তালিকায় দ্বিতীয় ও গুজরাট তৃতীয় স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এ মাসের পনেরো তারিখ থেকে পাঁচ দেশ সফরে রওনা দিচ্ছেন। আন্তর্জাতিক নার্স দিবসে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পনেরো জন নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত করেছেন। খবর শেষ হলো, পরের খবর বেলা দেড়টায়।

100.1 FM Gold তোমায় গান শোনাবো। ঝুমুর আর দেবলীনা একেবারে রেডি হয়ে বসে আছি আপনাকে গানটা শোনাবো বলে। আর যে গান দিয়ে আজকে আমরা এই তোমায় গান শোনাবো শুরু করলাম, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে মায়া মৃগ ফিল্ম থেকে শুনলাম আমরা এই গান। গানের কথা শ্যামল গুপ্তের এবং সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন তাপসকান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে। এরপর আমরা পরের বন্ধুর অনুরোধে চলে যাব। এরপরে অনুরোধ করেছেন সিঙ্গুর হুগলি গ্রিন পার্ক থেকে রাখাল চন্দ্র মুখোপাধ্যায় এবং কাজল মুখোপাধ্যায়। শুনতে চেয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

মধুবনে বাঁশি বাজে। আমরা এই গান শুনছিলাম দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাসের অনুরোধে, এবং এছাড়াও আরও অনেকে অনুরোধ করেছেন এই একই গান শুনতে চেয়ে। দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালি দাস, চন্দন দাস, ঢলি শ্যাকরা, মুজফ্ফরপুর বিহার থেকে। আমরা চলে যাব পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে হোয়াটসঅ্যাপ

0: আমরা শ্যামল মিত্রর কণ্ঠে এই গান শুনছিলাম, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শিল্পীর নিজের সুরে। আর এর আগে আমরা যে গান শুনেছি আশা ভোঁসলের কণ্ঠে,
1: সেই গানের কথা প্রণব রায়ের এবং সেখানে সুরকার পবিত্র চট্টোপাধ্যায়। মেঘকালো ফিল্ম থেকে শুনেছিলাম আমরা এই গান। এর আগে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা যে গান শুনেছি সে গানের কথা এবং সুর দুই শিল্পীর নিজের। চলে যাব আমাদের পরের অনুরোধে। পরের অনুরোধ,
0: এরপরে আমরা সবিতা চৌধুরীর কণ্ঠে গান শুনব, অবশ্যই সলিল চৌধুরীর কথায় সুরে। শুনতে চেয়েছেন গৌরীপুর হাওড়া থেকে সঞ্জিত পাল।

0: হুগলির দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্যর অনুরোধে আমরা শুনছিলাম মান্নাদের কণ্ঠে এই গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মান্নাদের নিজের সুরে।
1: এর পর আমরা যে গানটা শুনব নির্মলা মিশ্রের কণ্ঠে শুনব, এবং এই গান শুনতে যে বেশ কয়েকদিন ধরে অনুরোধ করে অভিমান একটু জমেছে বুঝতেই পাচ্ছি তাদের লেখা থেকে। অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চৌধুরী, বজবজ, মাফ করবেন, লীলা চক্রবর্তী বজবজ বাউলি থেকে শুনতে চেয়েছেন এই গান। আপনাদের পছন্দের গান এই মুহূর্তে আপনাদের জন্য।

0: ভবিষ গুপ্তের কথায় রবীন্দ্র জৈনের সুরে আমরা শুনলাম নির্মলা মিশ্রের কণ্ঠে এই গান।
1: এরপর চলে যাব পরের বন্ধুর অনুরোধে আসাম থেকে হিতেন্দ্র দাস। তার পছন্দের শিল্পীর নাম শচীন দেব বর্মন, কিন্তু যে গানটি তিনি শুনতে চেয়েছেন সেই গানটা কোনো কারণে আমরা হয়তো বুঝতে পারছি না আপনি ঠিক কী গান শুনতে চেয়েছেন। যেহেতু আপনাদের পছন্দের শিল্পী আমাদেরও পছন্দের শিল্পী, তাই ঝুমুরার দেবলীনার পছন্দে শচীন কর্তার কণ্ঠে আপাতত এই গান রইল আপনাদের জন্য, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শিল্পীর নিজের সুরে।

কে অনুরোধ করেছেন মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী, যোগেশ পুরী, তিওয়াঙ্কল, ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী এবং দিশা গোস্বামী।

শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম আমরা এই গান। ভালোবাসা ভালোবাসা ফিল্ম থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন কর। চলে যাব আমাদের পরের অনুরোধে, স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে শুনতে চেয়েছেন গান। গানটা শুনে এসে বলছি কার অনুরোধে শুনলাম আমরা এই গান।

0: আমরা স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে এই গান শুনছিলাম এবং স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে যে কোনো একটি গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে মাধব মাইতি।
1: এরপর আমাদের তোমায় গান শোনাবর এই পর্বের শেষ গানে যাব। নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে শুনতে চেয়েছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে এই গান থাকলো এই গান।
0: আবারও আপনাদের সঙ্গে কথা হবে ঠিক দুপুর 2:30 মিনিটে। সুরেলা সফর নিয়ে থাকবো দেবলীনা আর ঝুমুর 100.1 FM গোল্ডে।

0: মহারাজা তোমার সালাম। আসলে সত্যি সত্যি কিছু মানুষ এমন একটা জায়গায় থাকেন, তাদের কাজের ব্যাপ্তি এতখানি যে একটা পর্ব কেন, একাধিক পর্বের পর পর্ব করেও বোধহয় তাদের কাজকে সঠিকভাবে ধরা যায় না, ছুঁয়ে দেখা যায় না, তাও আমরা চেষ্টা করি। এবং তার সমস্ত কাজের এটাই ইউএসপি ছিল যে ভাষা এমন কথা বলে বুঝে রে সকলে, গল্প বলায়, নিটোলভাবে গল্প বলায় তিনি বিশ্বাস করতেন। তাই বোধহয় মানুষ এত সহজে তার ছবির চরিত্রদের সঙ্গে নিজেদের একটা অদ্ভুত সম্পর্ক স্থাপন করতে পারেন, তাদেরকে খুব অচেনা বা ভিন গ্রহ থেকে আসা কোনো প্রাণী মনে হয় না, মনে হয় আমাদের প্রত্যেক দিনের জীবনের আশেপাশে দেখা মানুষগুলোই।
1: আসলে সবসময় যে ভাষার ব্যবহারই করেছেন এমনটাও কিন্তু নয়, বরং কোনো ভাষা না থেকেও কীভাবে কানেক্ট করা যায় তার দর্শকদের সঙ্গে সেটাও তিনি খুব ভালো জানতেন। আগের দিন যখন ডিরেক্টরস কাটে 5 তারিখে দেবলীনা ছিল সঙ্গে এমিলিয়া, সেই দিন মহারাজাকে সালাম জানানোর সময় চারুলতা পর্যন্ত ওরা গিয়েছিল। তাহলে আজকে আমাদের জার্নিটা আমরা

0: সে একটা মানে কোল্ড্রিঙ্ক খাচ্ছে, এবং তারপর সে ঘরে এসে তার নানান জিনিস খুঁজে খুঁজে দেখছে, তার খেলাধুলোর সব কিছু, সেগুলো যে খুব বেশি মতি আছে এমনটা নয়। কিন্তু ঠিক সেই সময় যখন একটা বাচ্চা বাঁশি বাজাচ্ছে শুনতে পেয়ে সে ছুটে যাচ্ছে তার জানলার কাছে। এইবার তার কোথাও ভিতরে ভিতরে হচ্ছে, ওর কাছে যা আছে তার চেয়ে বেশি তো আমার কাছে আছে,
1: একদম।
0: এবং এখানে কোথাও একটা কম্পিটিশনে চলে আসছে। প্রথমে বাঁশির সঙ্গে সে নিয়ে আসছে, এসে একখানা সানাই সেটা সে বাজাচ্ছে, তারপরেই দেখা গেল যে সে
1: ট্রাম্পেট,
0: হ্যাঁ, তারপরেই ট্রাম্পেট নিয়ে আসছে, এবং এদিকে বাচ্চাটা তখন ঢোল বাজাচ্ছে। এরপরে তারপরে যখন দেখছে নানান কিছু দেখাতে দেখাতে, এবার ওই ছোট্ট বাচ্চাটা যার অবস্থা সেরকম নয়, একেবারেই আদিবাসী সম্প্রদায়ের, সে কিন্তু তার কিরম ছোট্ট ছোট্ট জিনিস, সে তীর ধনুক নিয়ে আসছে, তখন এও নিয়ে আসছে এবং দেখাচ্ছে কি আছে তার কাছে, বন্দুক টন্দুক নিয়ে এসে দেখানো চলছে। যখন এইভাবে সে খুব মানে ভিতরে ভিতরে খুব প্রাউড ফিল করছে যে আমার কাছে প্রচুর আছে এবং আমি ওকে হারিয়ে দিয়েছি, ও আর আমার সঙ্গে কম্পিটিশনে আসতে পারবে না, সেই সময় হঠাৎই এক পতপত করে একটা আওয়াজ হচ্ছে, দেখা যাচ্ছে জানলার বাইরে দিয়ে একটা ঘুড়ি উড়ছে, এবং অদ্ভুত, এই ঘুড়িটার সঙ্গে লড়াই করার মতো কিন্তু এই বাচ্চাটার কিচ্ছু নেই,
1: এবং সেই স্বাধীনতাও নেই যে ওই সেই ঘরটা চৌহদ্দি বাইরে এসে বেরোতে পারে।
0: তখন ওই আমার কাছে নেই তাহলে এটা নষ্ট করে দিই, মানে ওই বয়সের একটা বাচ্চা, সে তখন এসে প্রথমে চেষ্টা করলো গুলতি দিয়ে সেটাকে নামিয়ে দেওয়ার, যখন পারলো না তখন সে বন্দুক নিয়ে এসে সেটাকে গুলি করে নামিয়ে দিচ্ছে, এবং ওই ছোট্ট বাচ্চাটা আদিবাসী যে, সে ওই ছেঁড়া ঘুড়িটাকে টেনে টেনে নিচ্ছে কাছে, এবং তার যে মুখের কি অবস্থা, এবং যখন সে পুরো জয়ী, সে খুব আনন্দে আছে, ঠিক সময় দেখা গেল আবার বাঁশিটা বেজে উঠছে,
1: এবং সেই বাঁশিটা কোথাও এতগুলো যে তার দম দেওয়া খেলনা, তার সমস্ত যান্ত্রিক আওয়াজকে ছাপিয়ে
0: একদম
1: বাঁশিটা থাকছে।
0: তার একটা খেলনা খুব সুন্দর করে ঘরের মধ্যে গোছানো ছিল, এবং সেই সময় সে একটা রোবটকে নামালো, কি অদ্ভুত, দেখুন রোবটটা এসে হাঁটতে হাঁটতে তার খেলনাটাকে ভেঙে দিয়ে, মানে সাজানো আছে সেটা ছড়িয়ে গেল মেঝেতে, রোবটটা ঘুরে বেড়াচ্ছে তার যান্ত্রিক শব্দ তুলে, কিন্তু বাঁশি কোথাও মেলাচ্ছে না। মানে দুজন বাচ্চা তাদের মনের জগৎটাকে কিভাবে তিনি ধরছেন, একজনের কাছে অনেক আছে, একজনের কাছে প্রায় কিছুই নেই, তবু দুজন দুজনকে কানেক্ট করছে। আচ্ছা, এমনটা কি হওয়ার ছিল? খুব স্বাভাবিকভাবে দুজনের কিন্তু বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু কোথাও এই উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে এই লড়াইটাকে তিনি 12 মিনিটে আর কি তুলে ধরলেন টু এর মাধ্যমে।
1: এবং আর একটা যেটা বিশেষত্ব, যে ওনার ছবিতে ছোটদের, শিশু শিল্পীদের যে অভিনয় আমরা পেয়েছি অকল্পনীয়। মানে তুমি টু এর কথা বললে, শুধু তো এক্সপ্রেশন দিয়ে দুটো বাচ্চা অভিনয় করেছে। আমরা এরপরে যে দুটো ছবি পাচ্ছি, প্রথমে পাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের কাহিনী অবলম্বনে এক জনৈক কাপুরুষের কাহিনী, সম্ভবত এরকমই নাম ছিল, সেটি নিয়ে একটু স্বল্প দৈর্ঘ্যের ছবি তিনি করছেন। কাপুরুষ, তিনটে প্রধান চরিত্র সেখানে, মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং হারাধন বন্দ্যোপাধ্যায়। এবং এই কাহিনীটাকে তিনি এমনভাবে সাজাচ্ছেন, অথচ যে কোনো কারণেই হোক কাপুরুষ কিন্তু আলোচনায় খুব কম আসে। একটি লেখক, তিনি চিত্রনাট্য লেখেন, এবং তার গাড়ি খারাপ হয়ে গেছে, এবং সেখানে আরও একজন, যিনি একজন চা বাগানের ম্যানেজার, তিনি এসেছেন তার গাড়ি সারাতে, এবং সেখানে দুজনের পরিচয়, এবং লেখক অত্যন্ত বিরক্ত যে আজকে রাতে সে গাড়িটা পাবে না, কোথায় থাকবে। এবং চা বাগানের সেই ম্যানেজার, যিনি প্রত্যন্ত একটি বাংলোতে থাকেন, এবং সেখানে আটদালি আছে, বাবরচি আছে, সব রকম সুবিধে আছে, তার স্ত্রী আছে, কিন্তু কোনো সঙ্গী নেই যার সাথে উনি একটু মন খুলে কথা বলতে পারেন, সেই তিনি সঙ্গের লোভে এবং আরেকজন আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছে সেই বাড়িতে। সেই বাড়িতে যাওয়ার পরে সেই লেখক আবিষ্কার করছেন সেই চা বাগানের ম্যানেজারের যিনি স্ত্রী, তিনি আর কেউ নন, তার প্রাক্তন প্রেমিকা, যাকে একটা সময় তিনি কিচ্ছু করেন না, রোজগারের কোনো জায়গা নেই তার, তাই ফিরিয়ে দিয়েছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন। এবং আজকে এখানে এসে কোথাও তার সেই অনুভূতিটা আবার জেগে ওঠে, এবং তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে সে ফিরে পাওয়ার একটা চেষ্টা করতে থাকে।

0: এবং এই মহিলা আশ্চর্য একটা সাবলীল অভিনয় তার সাথে করে যাচ্ছে। অভিনয় এই কারণে বলছি, কারণ তার স্বামী যেহেতু জানেন না তারা পূর্ব পরিচিত, এবং তার স্ত্রীও কিন্তু সেটা সামনে আনছেন না, এবং ভীষণ ঠান্ডা নিরুত্তাপ একটা অভিনয়। রাত্রিবেলা যখন তার শোবার ঘরে মানে গেস্ট রুমে সে জলের জগটা রাখতে আসে, একটু একাকিত্বের সুযোগে সেই প্রসঙ্গ তোলেন আবার অমিতাভ মানে সেই লেখক, তিনি খুব ফর্মাল একটা উত্তর দিয়ে বেরিয়ে যান। রাত্রিবেলা যখন অমিতাভ ঘুম আসছে না, এবং তাদের ফ্ল্যাশব্যাকটা দেখানো হচ্ছে যে যখন করুণা এসেছিল কিভাবে তার কাছে তার সেই মেসের ছোট্ট ঘরে কাঁদতে কাঁদতে, এবং বলছিল যে অসহায়ের মতন যেখান থেকে চলে চলো, কিছু না কিছু ব্যবস্থা একটা হয়ে যাবে, আর কিন্তু আমার পক্ষে বিয়ের চাপটা ঠেকিয়ে রাখা সম্ভব না, এবং সে করুণাকে এটা বলে ফিরিয়ে দিচ্ছে যে আর কিছুটা সময়। এবং সে একটা খুব গুরুত্বপূর্ণ কথা করুণা বলছে, সময় নয়, তোমার আসলে অন্য কিছুর অভাব, বলে সে বেরিয়ে যাচ্ছে। এবং রাত্রিবেলা যখন সে অমিতাভ লক্ষ্য করছে যে করুণা এবং তার স্বামীর শোবার ঘরে কেউ একটা পায়চারি করছে, সে বাইরে গিয়ে চাপা স্বরে করুণা বলে ডাকছে, করুণা ঘর থেকে বেরিয়ে আসছে এবং তখন বলছে যে সেদিন সাহস ছিল না, আজ আমার আছে, এই মানুষটা তোমার জীবনসঙ্গী হতে পারে না, যার প্রত্যেকটা সন্ধে কোথাও মাদকের নেশায় ডুবে যায়, সে মানুষটা তোমার জীবনসঙ্গী হতে পারে না। করুণা তাকে বলছে, তুমি কি করে জানলে, শুধু একটা দিক দেখে তুমি একটা মানুষকে বিচার করতে পারো? করুণার কাছে সে যখন ঘুমের ওষুধ চাইছে, করুণা তাকে একটা শিশি দিয়ে বলছে, দুটোর বেশি নয়, কিন্তু সে বলছে যদি আমি বেশি খাই। করুণা একটু মানে বিদ্রুপাত্মক একটা হাসি রেখে বলল, মনে হয় না তুমি পারবে, মানে এখানেও তুমি যে কাপুরুষ সেটা সে প্রমাণ করে দিচ্ছে। এবং তারপরে আবারও পরের দিন তারা একটা পিকনিকে যাচ্ছে, সেখানেও একটা নিরন্তর চেষ্টা চালাচ্ছে অমিতাভ সেই ম্যানেজারকে লুকিয়ে। ম্যানেজার মানুষটা একদম দিল খোলা, সহজ সরল, এবং তিনি বলছেন যে বিবেক জিনিসটাকে আমি মারতে শিখেছি এখানে এসে, কারণ বিবেকটাকে না মেরে ফেললে বেঁচে থাকা যায় না। সে করুণাকে একটা প্রস্তাব দিচ্ছে যে যদি তুমি মনে করো যে তুমি চলে আসবে, তাহলে রাত্রিবেলা আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করবো। এরপরে আমরা যখন দেখছি যে তাকে নামিয়ে দেওয়া হলো স্টেশনে, সে অপেক্ষা করছে ট্রেনের জন্য, আমরা দেখছি যে করুণা ধীর পায়ে এগিয়ে আসছে, এবং দর্শকের মনে একটা তৈরি হয়, তাহলে কি সত্যি করুণা তার হাজব্যান্ডকে ডিচ করে চলে এলো? এসে করুণা বলছে, লক্ষ্মীটি আমার ঘুমের ওষুধটা ফেরত দাও, এবং তারপর চলে যাচ্ছে। কারণ বারবার অমিতাভ জানতে চেয়েছিল যে তুমি বলো তুমি সুখী, তাহলে আর আমি তোমায় কিছু বলবো না। এই যে ঘুমের ওষুধটা চাওয়া এবং বলা যে কোনো দোকানে পেলাম না তাই বাধ্য হলাম আসতে, অর্থাৎ তুমি জেনে রাখো আমি সুখী নই, এবং এইটা জেনে এই অপরাধবোধের গ্লানি নিয়ে তুমি বাঁচবে, এইটাই তোমার মতো কাপুরুষের শাস্তি।
1: প্রত্যেকটা মানুষের মানে মনস্তত্ত্ব নিয়ে কিভাবে উনি দেখেছেন, যার প্রথম দিকে সাহস ছিল না, পরে যখন তার অবস্থার পরিবর্তন হচ্ছে সে যখন সাহস দেখাচ্ছে, তার মানে সেই মেয়েটি এতটাও সহজলভ্য নয়, একবার ফিরিয়ে দেওয়ার পরে বা সাহসটা না দেখানোর পরে আজকে সাহস দেখালেই যে সে ফিরে যেতে পারে,
0: এবং যে মানুষটা সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ একদম তাকে ছেড়ে মাঝপথে চলে যাওয়া। আর এই ছবির সাথে উনি যে ছবিটাকে নিয়ে এলেন মানে সেটা একেবারে অন্য রকমের ছবি, পরশুরামের বিরিঞ্চি বাবা। এবং সত্যজিৎ রায় নিজে বলছেন যে আমি অনেক সংলাপ অ্যাজ ইট ইজ রেখেছি, কারণ পরশুরামের লেখাটাই ওরকম ছিল। এবং এখানে মানে চারুপ্রকাশ বাবুর অভিনয় বিরিঞ্চি বাবা হিসেবে, একটা সিনেমা শুরু হচ্ছে তুমি ভাবো, ট্রেনের দৃশ্য,
1: হ্যাঁ,
0: ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাবাজি বাতাসা ছুটছেন, প্রসাদী বাতাসা, এবং দূরে দাঁড়িয়ে আছেন গার্ড, হাঁকুপাকু করছেন তিনি, তার দিকে শেষ একটা বাতাসা ছুড়ে দিলেন এবং তারপর তাকে ইশারা করলেন এবার ট্রেনটা ছাড়ো।
1: মানে তারও কিন্তু কতখানি পাওয়ার তুমি ভেবে দেখো ওই সময় দাঁড়িয়ে
0: একদম, এবং তারপরে একটা পায়ের বুড়ো আঙুল তিনি বাইরিয়ে রেখেছেন যাতে ছুঁয়ে শিষ্যরা প্রণাম করছে। অসাধারণ কিছু সংলাপ, মানে বিভিন্ন আকর্ষণীয় সমস্ত চরিত্র, মানে এই যে কাপুরুষের সাথে মহাপুরুষ, মানে এইরকম যে একটা কম্বিনেশন হতে পারে এটা অভাবনীয়।
1: ঠিক ঠিক তাই।
0: আমরা মানে যে দুটো ছবি নিয়ে কথা বললাম, সে দুটো ছবিতে যেহেতু কোনো গান নেই, আমরা একটা এমনি গানে যাই।

0: এরপরে আমরা যে ফিল্ম নিয়ে কথা বলবো সেটা নায়ক, এবং একটা যাত্রাপথ, সেই যাত্রাপথ কলকাতা থেকে দিল্লি, এবং তারই মধ্যে ট্রেনের মধ্যে ঘটে যাওয়া নানান ঘটনা, সেই সাথে সাথে ফ্ল্যাশব্যাকে তাকে খুঁজে খুঁজে পাওয়া।
1: একটা ছোট্ট তথ্য দিই আপনাদেরকে, 2026 সাল এটা, 2025 সালে নায়ক এই ছবিটির রেস্টোরড ভার্সন কলকাতার বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছিল, এবং আমরা দেখতে গিয়ে অবাক হয়ে দেখেছি যে বিভিন্ন বয়সী মানুষ তারা দেখছে, এবং তাদের প্রত্যেকের মধ্যে দুটো মানুষকে নিয়ে ক্রেজ, একজন উত্তম কুমার আর একজন সত্যজিৎ রায়। এবং নায়ক নিয়ে কথা বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় যে এত ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরেও উত্তম কুমার কেন, মানে এই কথাটা কিন্তু দেবলীনা বা ঝুমুরের নয়, এটা স্বয়ং সৌমিত্রবাবুরও মনে হয়েছিল। এবং তিনি সত্যজিৎ বাবুকে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বলেন যে না, নায়কটা কিন্তু আর কাউকে ভাবা যায় না,
0: ম্যাটিনি আইডল বলে যাকে আমরা বুঝি তিনি, এবং উনি বলেও ছিলেন উত্তম কুমার যদি সময় দিতে না পারেন তাহলে এই ফিল্ম হবেও না। এইটা কিন্তু উনি ওনার চরিত্র সম্পর্কে উনি এতটাই সচেতন থাকতেন, যাকে যাকে যেখানে যেভাবে উনি পোট্রে করতেন, তারপরে যেমন জটায়ু চলে যাওয়ার পরে বলেছিলেন আমি আর ফেলু বানাবো না, ফেলুদা বানাবো না, মানে ফেলু চরিত্রটা ওনার এত কাছের, তবু জটায়ু

0: বলতে উনি যাকে চান তিনি নেই মানে সেটা আর হবে না, ঠিক এইভাবে এই ফিল্মের ক্ষেত্রেও কিন্তু তার মনে হয়েছিল যে এখানে উত্তম কুমার ছাড়া উনি আর অন্য কাউকে ভাবতে পারছেন না।
1: আসলে সিনেমার নাম যখন নায়ক, তার নাম দেখানোটা শুরু হচ্ছিল একদম পোস্টারের আদলে,
0: একদম
1: ঠিক পোস্টারে যেভাবে না একটা ছকের মতন পড়ে সেইভাবে পড়ছে নায়ক এবং তারপরে অন্য। এবার আমরা দেখছি সেই ব্লকটা আস্তে আস্তে কমছে এবং ব্লকটা কমতে কমতে একটা মানুষের পিছন দিক থেকে তার মাথা সেটা স্পষ্ট হচ্ছে। হওয়ার পরে দেখা গেল যে একটা মানুষ সে কোথাও বেরোবে, সে তার অত্যন্ত আত্মবিশ্বাসী একজন মানুষ। তার বন্ধু যখন বলছে যে এই সময় ছবিটা রিলিজ করছে, পরীক্ষা চলছে, এই চলছে, ওই চলছে, এবং তিনি বলছেন যে আমি আছি, ইজন্ট ইট এনাফ,
0: ঠিক ঠিক ঠিক।
1: তো এই জায়গা থেকে প্রথমেই এটা দেখিয়ে দেওয়া হলো যে মানুষটার স্ট্রাগলের গল্প আমরা এর পরে তার মুখে শুনবো ফ্ল্যাশব্যাকে, এখন কিন্তু তিনি প্রতিষ্ঠিত। এবং তারপরে আমরা আবার একটা কোথাও হিন্ট পাচ্ছি যে এমন একটা কিছু ঘটেছে, একজন নতুন প্রডিউসার এসছেন তার সাথে একটা চুক্তির ব্যাপারে কথা বলতে, এবং সেই প্রডিউসারকে ব্রেকফাস্ট টেবিলে বসে তিনি বলছেন আজকে পেপারে একটা খবর বেরিয়েছে জানেন, এবং সেই একটা বাঙালির হিন্দি বলার যে একটা চেষ্টা ঠিক সেইভাবে তিনি বলছেন যে আমি একটা লোককে মেরেছি, আপনি পড়েননি? হ্যাঁ, তো সেখানেও কিন্তু আমরা একটা পেয়ে যাচ্ছি এবং একটা ফোন আসছে।
0: ফোন ধরাটাও তুমি ভাবো,
1: মুখের ভেতর ঠোঁটের ফাঁকে একটা সিগারেট নিয়ে কারুর যে অত ক্ল্যারিটি অফ স্পিচ থাকতে পারে এটা বোধহয় না দেখলে বিশ্বাস করা যায় না।
0: ঠিকই তাই,
1: এবং আমরা সেখানে বলছি যে বুঝতে পারছি এমন একটা সম্পর্ক আছে যেটা নিয়ে এই নায়ক কিছুটা অস্বস্তিতে এবং চাইছে সে যাতে জনসমক্ষে না আসে।
0: নায়ক কিন্তু কোথাও ভিতরে ভিতরে যে তার একটা কোথাও না পাওয়া আছে, একটা অসন্তুষ্ট ব্যাপার আছে, তো এইগুলোও কিন্তু ফিরে ফিরে আসে এবং বিভিন্ন ঘটনা সে যখন ঘুমোয় তখন তার ঘুমের মধ্যেও আসছে, তার ঝটকায় ঘুম ভেঙে যায়, সে কিছু একটা হালকা হালকা অবস্থাতে দেখতে পাচ্ছে, এবং তারই মধ্যে সে যখন যাচ্ছে দিল্লিতে অ্যাওয়ার্ডটা নিতে সেই সময় ট্রেনে উঠেও কিন্তু যে বয়স্ক মানুষটি ওখানে বসে আছে তার সঙ্গে মজা করতেও সে পিছপা হচ্ছে না, এবং মানে ভীষণ ভালোভাবে জানেন তিনি কিভাবে তার এই যে একটা প্রচণ্ড জনপ্রিয়তা সেটাকে ট্যাকল করতে হয়, এবং উনি যেখানে সেখানে যে একটা মাদকতা থাকবে এটা সম্পর্কেও কিন্তু তিনি ভীষণ ভালোভাবে জানেন, যার জন্য যখন অদিতি নোটিস করে যে এইখানে অরিন্দম আসছেন সেটাও কিন্তু পাশের যে যাত্রী সে নোটিস করিয়ে ছাড়লো,
1: হ্যাঁ
0: যে অরিন্দম এই যে একটা ব্যাপার। এবং তারপর যখন অদিতি যাচ্ছে তার সঙ্গে কথা বলার জন্য সেখানেও মানে পূর্ণ মাত্রায় দুজনেই দুজনের ডিগনিটি ধরে রাখার চেষ্টা করছে, এবং অরিন্দম কোথাও কিন্তু চেষ্টা করছে অদিতিকে যদি একটু অন্যভাবে ট্রিট করা যায়।
1: এক্স্যাক্টলি, কারণ প্রথম খোঁচাটাই এলো যে এই যে তুমি বললে না ডিগনিটি ধরে রাখার চেষ্টা, সেখান থেকেই কিন্তু অদিতি চশমাটা ঠিক করে নিয়ে বলে আমার খুঁড়তুতো বোনের জন্য,
0: একদম,
1: অর্থাৎ আমি অটোগ্রাফ নিয়ে হ্যাংলা নই,
0: আমি নই, ঠিক।
1: এবং যখন বলছে যে আপনি বোধহয় বাংলা ছবি দেখা সৈন্যার টাইপ নয় তাই না, তো তখন বলছে যে না বাংলা ছবিতে বাস্তবতার বড্ড অভাব, মানে একজন বাঙালি পরিচালক যিনি বাংলা ছবি বানাচ্ছেন তিনি তার ছবিতে সংলাপ রাখছেন ভেবে দেখো। এবং নায়কের ক্ষেত্রে আমরা যেটা বারবার দেখছি থিয়েটার নিয়ে সত্যজিৎ রায়ের পার্সপেক্টিভ সেটা উঠে আসছে শঙ্করদার মুখ থেকে। শঙ্করদা যেখানে বলছেন এই যে মঞ্চে যখন অভিনয় করছি সামনেই যে সারি সারি কালো কালো মাথা ওরাই ইন্সপিরেশন,
0: একদম।
1: আবার দেখো এবং শঙ্করদা মানে থিয়েটারের মানুষদের একটা অন্য রকমের যে ধারণা থাকতো সেটাও শঙ্করদা বলছেন যে সিনেমার অভিনেতা সে তো নাথিং বাট এ পাপেট, যে কাছে দিয়ে ছবি কেটে জুড়ছে তার কাছে পাপেটকে দিয়ে। যখন অরিন্দম বলছে যে না না শঙ্করদা মাস্ট বি রং, তো এই যে ব্যাপারটা। আবার যদি আমরা সেই দৃশ্যটা কল্পনা করি মুকুন্দ লাহিড়ী, যেখানে যে প্রবীণ অভিনেতা পুরনো যে অভিনয়ের স্টাইল সেখান থেকে যে নতুন স্বাভাবিক অভিনয়ের যে চলটা তৈরি হলো
0: সেখানে যে কনফ্লিক্টটা আসছে
1: সেটা আসছে,
0: কণ্ঠস্বর কোনো ব্যাপার না, মানে এইটা যে একটা কি ভয়ঙ্কর ব্যাপার। এবং যখন বোঝাচ্ছে যে বাবা

0: সামনে কি ছেলে এইভাবে গলা তুলে কথা বলবে? তখন বলছে কণ্ঠস্বরটা কি কোনো ব্যাপার নয়। এই যে আমরা বারবার বলছি না যে সত্যজিৎ রায় যখন এই ফিল্মের মধ্য দিয়েও যেমন থিয়েটারের জায়গাটাকে ধরছেন, ফিল্মের অভিনয়ের জায়গাটা ধরছেন, দুটো মাধ্যম যে দু রকমভাবে অভিনীত হয় সেটা বোঝাচ্ছেন, পুরনোর সঙ্গে নতুনের কনফ্লিক্টটা করছেন, এবং এই এই যে ওনার ভাবনাগুলো নানানভাবে তুলে ধরা, সেটা উনি যদি একা এইভাবে ভাবতেন তাহলে কি হতো
1: না?
0: ওনার সঙ্গে যারা ছিল, ওনার কিন্তু মানে সঙ্গের যারা সহকারী তারাও কিন্তু এক একজন মানে কি বলবো এক একজন বড় মাপের শিল্পী, না হলে এইটা হতে পারে না। আমাদের নায়কে মনে করো একটা জায়গা আছে, খন্নান স্টেশনে ট্রেন ঢুকছে আর অরিন্দম দাঁড়িয়ে সেটা দেখছে যে কোনো একটা স্টেশনে ঢুকছে, তারপরে দেখা গেল তার চোখ দিয়ে প্ল্যাটফর্মটায় ট্রেনটা ঢুকছে, ওটা খন্নান, তারপর সে নামছে এবং সে চা খাচ্ছে। কি অদ্ভুত এই পুরো দৃশ্যটা কিন্তু হয়েছে স্টুডিওর মধ্যে, এবং এই প্ল্যাটফর্মটাকে ব্যাক প্রজেকশনে ঢোকানো হয়েছে ক্যামেরার সামনে। সুব্রতবাবু এই কাজটা করছেন, আমরা কিন্তু কোথাও এটা বুঝতে পাচ্ছি না যে এইভাবে একখানা স্টেশন আসতো স্টেশন, সেটা আসলে বাইরে কোথাও এই শুটিংটাই হয়নি, এই শুটিংটা হচ্ছে পুরোটা ইনডোরে, এবং এইভাবে কয়েকখানা টুকরো টুকরো শট নেওয়া ছিল যেগুলো বাইরে শুটিং হয়েছিল হাওড়া স্টেশনের কিছু ক্লিপস বা
1: দিল্লি স্টেশন,
0: দিল্লির, আদারওয়াইজ পুরোটা ইনডোরে হচ্ছে
1: একদম।
0: মানে মুন্সিয়ানা কোন জায়গায় পৌঁছে, এবং সব থেকে
1: একটা তোমায় বলি, তুমি বললে না খন্নানে, এবং সময়টা বোঝানোর জন্য ওখানে আলোর যে ব্যবহার, আপনি আলোর ব্যবহারটা সাদা কালো ছবিতে আপনি আলোর ব্যবহার দেখে বুঝতে পারবেন দিনের কোন সময় দেখানো হচ্ছে।
0: এবং এই এই যে পুরো জিনিসগুলো উনি যখনই একটা কিছু নিয়ে ভাবতেন সেই স্ক্রিপ্টের সঙ্গে সঙ্গে তো এই ভাবনাগুলো চলতো, এবং ওনার সহকারীরা একটা কথাই বলতেন যে এই যে একখানা খাতা উনি এলেন এবং লাল খাতাটা রেখে দেওয়া হলো, আমরা ওই খাতা দেখলেই বুঝতে পেরে যেতাম যে এরপর কী করতে হবে, ওর পর কী করতে হবে, এবং সেইভাবে রেডি থাকতেন।
1: ঠিক
0: এই পুরো দলটা নিয়েই কিন্তু তিনি এইভাবে

0: মহারাজা হয়ে উঠেছিলেন। আর এই যে সহকারীদের কথা বলছিলাম আমরা, আর একজন মানুষের অনেকখানি অবদান তিনি স্বয়ং উত্তম কুমার, এবং যে একটা মারাত্মক স্বপ্নের দৃশ্য যেটা বহুবার যে কোনো ফিল্ম স্কুলে আলোচনা হয়ে থাকে, যেই যে টাকার পাহাড়ের ভেতর দিয়ে সমুদ্রের ভেতর দিয়ে সে হাঁটতে বিভিন্ন ইউনিয়নের যে কোনো আন্দোলনে তারা দুজন মিলে সামিল হতেন, একজন বসে নিজে স্ক্রিপ্ট পড়ত আর একজন বক্তৃতা করত, এবং সে একটা দিন বিরেশের জন্য কিন্তু পুলিশের লাঠিও সহ্য করেছে, সে কিন্তু আজকে ভিড়ের ভেতর যাচ্ছে না এবং বলছে আমাদের ওখানে যেতে নেই।
1: এটা কিন্তু তোমার অস্বীকার করার কোনো জায়গাও নেই, আমরা নিজেদের জীবন দিয়েও এটা দেখেছি। এমনিতেও ধরো যখন একজন মানুষ খুব সাধারণ সে অনেক জায়গায় চলে যেতে পারে, কিন্তু যখন সে লাইমলাইটে চলে আসছে তখন সে যেতে পারে না,
0: ঠিক?
1: হ্যাঁ, তখন তার এই যে স্টারডমটা কোথাও তাকে আটকে দেয়। তার ইচ্ছে কি নেই, সে কি সাধারণের সঙ্গে মিশতে চায় না? নিশ্চয়ই চায়, যদি না চাইতো সে খন্ডন স্টেশনে নামে না।
0: এবং শুধু তাই নয়, তুমি দেখোই যে তুমি বললে না শুরুতে যে যখন আস্তে আস্তে সে অদিতির কাছে নিজেকে ভাঙছে, এবং শেষে যখন সে অনেকটা মাদকদ্রব্য সেবন করেছে নিজের কিছু ব্যক্তিগত ঘটনাকে ভুলতে, যেটা হয়তো সাহায্য করবে, একটা দৃশ্য ছিল ট্রেনের দরজাটা খুলে তিনি তাকিয়ে আছেন এবং ট্রেনের লাইনগুলো দেখা যাচ্ছে, লাইনটা দেখা যাচ্ছে, ওই চোখটা দেখতে দেখতে না চোখটা হঠাৎ অদ্ভুত জলজলে হয়ে যায়। কোথাও কি আপনার মনে হবে তাহলে কি মানুষটা কিছু একটা করবে, হঠকারী একটা কোনো সিদ্ধান্ত নেবে? আস্তে আস্তে চোখটা আবার স্বাভাবিক হয়, তখন তিনি ফেরেন। যে মুহূর্তের হয়তো একটা সুইসাইডাল থট, সেটাকে অতিক্রম করে তিনি এবার নিজের কষ্টটাকে ভাগ করতে চান, এবং তিনি ডেকে পাঠাচ্ছেন অদিতিকে, এবং সেখানে আসার পরে বললেন যে এখানে অনেক কিছু জমে আছে, কাউকে একটা বলা দরকার।
1: একাকিত্বটাকেও কিন্তু আমরা বুঝছি, যার সব আছে, যার স্টারডম আছে, এত মানুষ যার জন্য পাগল, যার একটা পোস্টার যথেষ্ট, সেই ফিল্মটাতে মানুষ ছুটে আসবে, অথচ সেই মানুষটা ভিতরে ভিতরে কোথাও একা যে বলতে চাইছে।
0: এবং যেটা তিনি বিদ্রুপ করে বলেছিলেন, বিবেকের ভূমিকায় কিন্তু আপনাকে বেশ মানাবে, সত্যি সত্যি বিবেক হিসেবেই কিন্তু আমরা অদিতিকে পাচ্ছি। এবং তাকে যখন বলা হচ্ছে দেখলেন তো আপনার দেবতুল্য নায়ককে, এবং তারপর বলেছে আপনি যা কিছু লিখতে পারেন, কিচ্ছু যায় আসে না, এবং যে বলছেন যে মন থেকে লিখবেন, বলছে না মনে রেখে দেব, ছিঁড়ে ফেলছেন। এবং চিরাচরিত সত্যজিৎ সুলভ একটা শেষ, যে আর এই দুটো মানুষের ভেতরে দেখা হবে কিনা কেউ জানে না, হতেও পারে, একটা অদ্ভুত অধরা একটা সম্ভাবনার ইঙ্গিত দিয়ে চলে যাওয়া,
1: এবং যে যার নিজের জায়গায় কিন্তু রয়ে গেল। একদিকে মালার মধ্যে হারিয়ে যাচ্ছে অরিন্দম, মানে সে চলে যাচ্ছে তার সমস্ত পরিচিত যারা ভক্ত তাদের কাছে, অপরিচিত অপরিচিত, আর এদিকে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে অদিতি, সেও তার নিজের কাজে বেরিয়ে যাচ্ছে।
0: আমরা একটু ডায়লগের ট্র্যাক শুনি।
2: স্বগতোক্তি না হলিউড স্টাইল? বিড়বিড় করছো কেন?
3: আগে এখানে একটু কমই চাইছিল না?
2: কম চাইছিল?
3: বঙ্কিম লিখেছেন যে সেকালের ছেলেরা বাপের সামনে গলা তুলত না।
2: না তুললেও একটা সামঞ্জস্য থাকবে বই কি? আমি জল বলবো, তুমি তেল বলবে, দুটো মিশ খাবে কি করে? আর তাছাড়া কণ্ঠস্বরটা অবহেলা করার জিনিস নয়। তুমি তো স্টেজে অভিনয় করেছো, গলার কাছে
3: গর্ভবতী লোকের সামনে আমাকে অপমান করতে ভদ্রলোক বিন্দু মাত্র দ্বিধা করলেন না। প্রবীণ অভিনেতা, তাই আমিও সেটা হজম করে গেলাম, যদিও মনে মনে জানতাম যে ওর অভিনয়ের স্টাইলটা ভুল, কারণ সেটা পুরনো, আজকের দিনে সেটা অচল।
4: আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে দাপড়ানি দিয়ে
5: অরিন্দম, এই যে তোর খুঁত খুঁতেমি, এটা খুব ভালো সাইন, এর মানে তুই উন্নতি করবি।
4: করব, আল বাদ করব। আই উইল গো টু দ্যাট টপ।
6: সুরেলা সফরে আজ ডিরেক্টর্স কাট।
1: ডিরেক্টর্স কাটে আজকে সত্যজিৎ রায় পরিচালিত ফিল্ম নিয়ে আমরা কথা বলছি। আপাতত আমরা 1967 অবধি যেতে পারছি, চিড়িয়াখানা এই ফিল্মে এবার আমরা, মানে নায়কে আমরা উত্তম কুমারকে যেভাবে দেখেছি এটা আবার একদমই অন্যরকম, ব্যোমকেশের চরিত্রে পাচ্ছি আমরা চিড়িয়াখানাতে তাকে। এবং এইখানে

0: আমরা যে ফিল্মটা যখন শুরু হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সে একটা সাপকে নিয়ে বড় ব্যস্ত এবং অজিতকে ওইটা দিয়ে ভয় দেখাতেই ব্যস্ত, আর অজিত মোটামুটি কাঠ হয়ে আছে ওই সাপটা কাছে আসার জন্য। এবং পরবর্তীতে তাকে একটা তার কাছে একটা কেস আসে এবং সে কেসটা সলভ করতে সে যায় এবং কিভাবে কেসটা সলভ করছে সেইটা নিয়েই আমরা তাকে দেখছি। এবং কেসটা সলভ করার সময় তাকে বলা হয়েছিল আপনি যখন আসবেন এখানে তখন একটা কাজ খালি করবেন, আপনি একটা ছদ্মবেশ ধরে আসবেন। এই ছদ্মবেশটা ধরার জন্য তিনি একজন জাপানির ছদ্মবেশ ধরলেন যিনি বাংলা বোঝেন না, যিনি ইংলিশটাও খুব ভালো বলতে পারেন না, সেইটাই তাকে বলা হচ্ছে। এবং অজিতও সেখানে দোভাষী হিসেবে গেছে এবং সেখানে অজিত এদের মাঝে কাজ করে দিচ্ছে, কী কথা হচ্ছে না হচ্ছে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছে। এই এই যে যখন এই চরিত্রটা উনি হয়ে উঠছেন জাপান থেকে এসেছেন, কি অদ্ভুত তার হাঁটাটা বদলে গেল, পাটা খুব ছোট ছোট স্টেপ করে করছেন, একটু যেন দৌড়ে দৌড়ে হাঁটার ভঙ্গি বুঝে নেওয়ার চেষ্টা করছেন, কথাবার্তাগুলো প্রত্যেকটা মানুষকে বুঝে নিচ্ছেন এবং নিজের কেসটাকে সাজিয়ে নেওয়ার জন্য প্রত্যেকের আলাদা করে করে তিনি ছবি তুলছেন। এইভাবে পুরো কিছুটা সময় তিনি সেখানে কাটাচ্ছেন এবং শৈলেন মুখোপাধ্যায় খুব সুন্দরভাবে তার সঙ্গে সঙ্গত দিয়ে যাচ্ছেন দোভাষীর চরিত্রে অজিত। এবং এইখানে পুরো কেসটা তিনি সলভ করছেন, কারণ যেখানে যাচ্ছেন সেই জায়গায় ভদ্রলোক অদ্ভুতভাবে তিনি যাচ্ছিলেন, তিনি রিটায়ার করে গেছেন, কিন্তু তার কোথাও মনে হয়েছে যে এই আমি যতদিন ধরে এই কাজটা করেছি সব সময় কি এরকম হয়েছে যে আমি প্রত্যেককে ঠিক ঠিক সাজা দিতে পেরেছি, অনেক নিরপরাধ তো রয়ে গেছে,
1: এটা বোধহয় সব বিচারকেরই কোথাও মনে হয় মনের কথা।
0: হ্যাঁ, এবং এইটা মনে রাখা থেকেই কিন্তু তিনি একটা জায়গা তৈরি করেছেন যেখানে কোনো না কোনো সময় এই সমস্ত অপরাধীরা তারা বেরিয়ে এসেছে, কেউ হয়তো নিরপরাধ ছিল, তাদের তিনি একটা সংস্থান করার চেষ্টা করছেন, তারা সেইখানে থাকে, তারা এক একজন এক এক রকমের। এবং সেখানে ওনার মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু মোটর পার্টস আসছে এবং সেইখানে ওনার বাড়ির কাছে এসে পড়ছে, এইগুলো দিয়েই তার কোথাও মনে হচ্ছে যে কিছু একটা নিশ্চয়ই ঘটছে, তার কোথাও মনে হচ্ছে যে এখানে এমন কিছু ঘটছে যেটা একটা তদন্ত দরকার, এবং এটা কি ঘটছে কেন ঘটছে যদি ব্যোমকেশ সেটা ঠিক করে দিতে পারে। এবং সেখানে ব্যোমকেশের উপর ওনার অগাধ বিশ্বাস। উনি একদিন এরকমই নানান কাজের মধ্যে যখন ফোনে কথা বলছেন ব্যোমকেশের সঙ্গে, সেই সময় পিছন থেকে তাকে মারা হয় এবং তিনি মারা যান। তারপর তাকে সেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয় ঘরে এবং ওই টেলিফোনে কথা বলতে বলতে ব্যোমকেশ কিন্তু বুঝতে পারেন যে এই সময়ে একখানা কোথাও সেতার বাজছিল। এবং তাহলে কি অসুস্থ হলেন, উনি কি কোথাও চলে গেলেন, ওনার কি কোনো বিপদ হলো, এইগুলো উনি হাঞ্চ করছেন। তার পরের দিনই কিন্তু সকালবেলায় ভদ্রলোক মারা গেছেন এই খবরটা আসে এবং আবারও তদন্তের জন্য উনি যাচ্ছেন। কিন্তু এইবার যখন উনি যাচ্ছেন তখন উনি কাউকে জানতে দিচ্ছেন না যে উনি ব্যোমকেশ এবং আগে যে এইখানে উনি ঘুরে গেছেন, এমনকি ইন্সপেক্টরকেও নয়। ওইখানে একজন ছিলেন ডক্টর যিনি বাইরে থেকে এসেছেন এবং তিনি সেতার বাজাতেন। এরপর পুরোটা জুড়ে তখন উনি তদন্ত চালাচ্ছেন এবং কিভাবে সেই তদন্তের কিনারা করছেন, প্রত্যেকটা জায়গায় যে বুদ্ধিমত্তার জায়গাগুলো ফুটিয়ে তোলা হচ্ছে একটা অসম্ভব সুন্দর। এবং সত্যি কথা বলতে যে জায়গায় উনি যাচ্ছেন তদন্তটা করতে, যেহেতু বিভিন্ন ধরনের মানুষ, তাদের বিভিন্ন রূপ এবং তারা নানান রকম কাজকর্ম করে বেড়ায়, সন্দেহের মানে উপরে কেউই নয় প্রায়, তো আশপাশের মানুষরা ওই জায়গাটাকে বলতো চিড়িয়াখানা। এবং একদম শেষে যখন উনি পুরোটা রিভিল করছেন আসলে কে এই কাজ করেছে, সেই সময় দাঁড়িয়ে মানে তখন তিনি বলছেন, একদম শেষে গিয়ে বলছেন সাপটাকে নিয়ে, যে এর মতো আমি আর কাউকে ভালোবাসি না। আর মানে অজিত মোটামুটি আবারও প্রায় সিটকে দাঁড়িয়ে আছে। তো যখন এই কিনারাটা করতে যান, একদম প্রথমে যখন জাজ আসেন এই কথা বলতে, তখন উনি একটা গানের কথা বলেছিলেন এবং বলে বলেছিলেন যে আপনি যদি আমাকে এই খবরটুকু দিতে পারেন যে এই একটা গান একটা ফিল্মে হয়েছিল, এই গানের গায়িকাকে এবং এর সম্পর্কে যদি আপনি আমাকে কোনো খবর দিতে পারেন, মানে একটা হালকা ক্লু যে এই গানটা কোথাও জুড়ে আছে তার অস্বস্তিতে থাকার মধ্যেও, এবং সেই গানটা এই মুহূর্তে শুনে নি।

0: চিড়িয়াখানায় যেটা আর একটা কথা খুব বলতে ইচ্ছে করছে ঝুমুরদি, সেটা হলো যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের বেশ কিছু, মানে ধরো চিড়িয়াখানা বলি আমরা বা সরজারুর কাঁটা বলি, রাতের একটা মারাত্মক গুরুত্ব, এবং এমন এক একটা রাত, বিশেষ এক একটা রাত, সেই রাতে শরদিন্দু যেভাবে লিখেছেন যে প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা করে কে কী করছে, তার ভিতরেই কিন্তু একটা অপরাধ ঘটছে, তার ভিতরেই কেউ একটা সাক্ষী হিসেবে থেকে যাচ্ছে,
1: আবার সেই সাক্ষীকে মেটানোর জন্য তার খুনও হচ্ছে,
0: সেটাও আর একটা রাত
1: একদম।
0: এবং এই জিনিসটাকে না পর্দায় ধরা, এটা একটা অত্যন্ত দুরূহ মানে কঠিন কাজ, সেটা সত্যজিৎ রায় আশ্চর্য মুন্সিয়ানায় দেখিয়েছেন। দুটো রাতের দৃশ্য আমরা পাচ্ছি যে কখন সে তার
1: দুটো না, ইনফ্যাক্ট তার বেশি,
0: তার বেশি,
1: উনি যেদিন এসেছিলেন কথা বলতে সেদিনও কিন্তু ওই রকমই একটা সময় ছিল।
0: হ্যাঁ, এবং এই যে ধরো একদিনকে আমরা দেখছি সে তারটা বাজছে, একদিন আমরা দেখলাম তার রেকর্ডটা বাজিয়ে রেখে তিনি বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে, অপরাধটা হচ্ছে, কেউ একজন সাক্ষী থাকছে, কেউ একজন নিয়ে চলে যাচ্ছে, কেউ রাতে ঘুমোতে না পেরে এপাশ ওপাশ করছে, কেউ হয়তো একটা কাজের দায়িত্ব কাউকে দিয়েছিল, সেটা হলো কি না খবরটার জন্য অপেক্ষা করছে। তো এইখানগুলোয় না মানে সত্যি সত্যি যে একজন চিত্র পরিচালকের মুন্সিয়ানা কোথায়, এবং
1: কিভাবে ধরছেন যে এই যে কাজটা কে বেশি করতে পারে, মানে কার লাভ আছে ওই মানুষটাকে মেরে দিয়ে। সেখানে প্রথমেই মনে হচ্ছে যে তাহলে এই ওনার যে স্ত্রী, যদিও উনি স্ত্রী পরিচয় দিতেন, বিয়ে করেননি, তাহলে দময়ন্তী এটা করতে পারে, কারণ তার তাহলে সুবিধে, সমস্ত কিছু ও পাবে। আবার মনে হচ্ছে যে ভাইপো এটা করতে পারে, কারণ ভাইপোর সঙ্গে কথা বলার সময় বোঝা গেছিল যে কাকা এই যে প্রপার্টিটা দিয়ে গেছেন 50-50 করে, হাফ কাকিমা হাফ তাকে। তো এই সমস্ত মোটিভগুলোকে উনি ধরার চেষ্টা করছেন, এবং কি অদ্ভুতভাবে এই যে আমরা গানটা শুনলাম, এই গানটা কোন ফিল্মে সেটা খোঁজ নিয়েছেন, সেখানে ছবি নিয়েছেন যে কে অভিনয় করেছিল, এবং সেই ছবির সঙ্গে ব্যোমকেশ এসে প্রত্যেকটা মেয়ের মুখের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছে কার সঙ্গে মিল আছে, কার

0: সঙ্গে অথচ কোনো মিল নেই। এবং একদম শেষে যখন জানা যায় যে এই যে নায়িকা তাকেই প্লাস্টিক সার্জারি করে দিয়েছিলেন ওই ডক্টর যিনি সেতার বাজাতেন, এবং সেইভাবেই তারা লুকোনোর জন্যই কোথাও একটা এখানে এসেছিল, এবং সোনাদানা সব কিছু যেগুলো আগে তারা নিয়েছে সেগুলো রাখা আছে অন্য একটা জায়গায়, এবং আলটিমেটলি এই ডক্টর কিন্তু মেরে দিয়েছে এই জাজকে। তো এই পুরো ঘটনাটা এত সুন্দর করে গেঁথে তুলেছিলেন যে সত্যি দেখতে দেখতে একদম অন্যরকম। এবং পরপর দুটো ফিল্মের কথা বললাম যেখানে একদম দুরকম চরিত্রে আমরা উত্তম কুমারকে পেলাম,
1: এবং দেবীতে প্রথমবার গান লেখা, আবার আমরা গান তিনি লিখছেন পেলাম এই চিড়িয়াখানায়, এবং যে সময় দাঁড়িয়ে ছবি তৈরি হচ্ছে যে ফিল্মের গানের কথা এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক সেই সময়কালে দাঁড়িয়ে কি ধরনের গানের কথা হতে পারে, সুরের চলন কিরকম হতে পারে,
0: নাকে একটু গানটা হবে, মানে সবটা মিলিয়েই ওই সময়টাকে খুব সুন্দর করে ধরা আছে ওখানে।
1: আর এবারে আমরা ধীরে ধীরে পা বাড়াই সেই দিকে যে ছবি ছবি হিসেবে তো মানে কি বলবো, যুদ্ধবিরোধী যত ছবি হয়েছে আমাদের ভারতবর্ষে তার মধ্যে সেরার সেরা তালিকায় এই ছবি থাকবে, এবং এই ছবি জন্ম দিল এক অনন্য গীতিকার সুরকার সত্যজিৎকে।

0: তের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক নম্বর,
0: যেখানে খুশি যাইতে পাহাড়ি,
1: দুই নম্বর, দুই নম্বর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও।
3: এই ছবি শুরু হচ্ছে মানে ঠাকুরদার লেখা সেই যে ছোট্ট গল্প, সেই গল্প পড়ে যে যে ছবি তার মনে এসেছিল তিনি এঁকেছিলেন, এবং ছোটরা যেভাবে ছবি আঁকে ঠিক সেইভাবে আঁকা, এবং সেই আঁকা দিয়ে কিন্তু শুরু হচ্ছে এই ফিল্ম।
4: একদমই তাই। আর এই যে মন্ডা মিঠাই, এই যে সমস্ত হাঁড়ি নামানো, সেগুলো কিন্তু ওনার বাড়ির ছাদেই নামানো হয়েছিল। মানে এই পুরো ফিল্মটা তৈরি করার সময় যতজন ছিলেন তারা ভীষণ মজা করে কাজটা করেছিলেন। এবং একটা জিনিস প্রথম থেকেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, উনি যে সময় ফিল্ম তৈরি করছেন ওনার কাজটা করার জন্য যা যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো মেটানোর মতো টাকা বা রসদ কিন্তু ওনার হাতে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে উনি পুরো টিমটাকে নিয়ে কাজ করছেন পুরোটাই, আচ্ছা এটা নেই দেখি এটা অন্যভাবে কি করে করা যায়, বা আচ্ছা এটা আমরা এই হাঁড়ি নামানো এটা তাহলে কিভাবে করা যেতে পারে, এই এই যে বিভিন্ন ব্যাপার বিভিন্ন জিনিসগুলো উনি করেছেন এবং সেটা কিন্তু খুব অল্প রসদে করেছেন।
3: আর আমরা যে বলছিলাম না যে একটা ছোট্ট গল্প ছিল তার ঠাকুরদার লেখা, একদমই তাই। গল্পতেও কিন্তু যুদ্ধ বিরোধিতা আছে, অর্থাৎ গুপি গাইন এবং বাঘাবাইন তারা দুজনে গিয়ে যুদ্ধটাকে থামাচ্ছে।
4: না না, তার আগে তাকে থামান, তাদের থামানোর জন্য কত প্রচেষ্টা হয়েছে সেটা তো বলা দরকার।
3: এবারে সেই জায়গায় দাঁড়িয়ে যখন তিনি এই ছবিটা করবেন ঠিক করলেন, গুপির চরিত্রের জন্য কিন্তু তার প্রথম পছন্দ ছিল কিশোর কুমার, মানে যাকে দেখলেই মনে হয় যে স্বভাব গায়ক, যখনই গাইবে এবং সে গেয়ে উঠতে পারবে। তো যে কোনো কারণই হোক কিশোর কুমার সময় দিতে না পারায় কারুর ভাগ্য খুলে যায় এবং তিনি হলেন তপন চট্টোপাধ্যায়। এবং এই যে তুমি দেখো এই যে প্রথম যে দুটো দৃশ্য, যে গুপিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া, সেখানে আমরা দেখছি গ্রামের বুড়োদের একটা জটলা, এবং সেখানে বুড়োরা গুপির গান শুনে বুঝতে পারে এবং তাকে সবাই খোরাক করে, যেটা গুপির বাবা বলে যে তোমার ঘটে কিছু দিয়েছে ভগবান যে তুমি বুঝবে। এবং সেখানে তারা গুপিকে আরো হেনস্থা করার জন্য তারা বলছে তুমি
4: রাজার কাছে যাও,
3: তুমি রাজামশাইকে আমার ঢুকতে দেবেন, বলছে আর তুমি ঢুকবে কেন, ঢুকবে তো তোমার গান। এবং গুপি যখন গান গাইছে এবং রাজাকেও আমরা দেখছি একটা অদ্ভুত, মানে দেশজ রাজা না, সে কিরম ভাবে একটা ঘুমোয়, রাজার কথা বলার একটা প্রান্তিক ধরনের, চেঁচাইছিলি কেনে, হ্যাঁ, এবং প্রহরীও ভারী অদ্ভুত, প্রহরী বলে চেঁচাচ্ছে, প্রহরী ঘুমোচ্ছিল, সে আসতে গিয়ে পড়ে যায় প্রথমে ঘুম ভেঙে, তারপর ঢুকছে এবং গুপিকে ডেকে আনছে, এবং সে প্রহরী ভারী মজার, সে বলছে রাজামশাই বুলিয়েছেন, তিনি কি আমার গান শুনেছেন, শুনিয়েছেন শুনিয়েছেন। তো মানে অদ্ভুত, মানে একটা ভীষণ দেশজ গ্রাম বাংলার প্রান্তিক মানুষদের সদস্য হিসেবেই কিন্তু গুপি রয়েছে, রাজা রয়েছে, সবাই, মানে অন্তত প্রথম দিকে আমরা জানি
4: না। মানে এটাও ভাবতে হবে যে আমরা রাজা বলছি বটে, মানে ইনি তো হচ্ছেন আমলকি হত্যুকি এই সমস্ত গ্রাম, তাহলে সেইখানে ওই জমিদারকেই রাজা হিসেবে মেনে নেওয়ার এই যে একটা জায়গা, এবং আলটিমেটলি রাজা কি সেটা কিন্তু আমরা পরের দিকে গিয়ে পাচ্ছি,
3: পরের দিকে পাচ্ছি। এবং তখন কিন্তু দেখো লোকেশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, রাজস্থানের জয়সালমিরে চলে যাচ্ছে। আমরা এইবারে তারা যখন সেই জঙ্গলে গেল, মানে প্রথমবার বোধহয় বাংলা ছবিতে সত্যিকারের বাঘ এনে শুটিং হয়েছিল, হ্যাঁ, এবং একটা যে ফ্রিজ শটের ব্যবহার হয়েছে বাঘকে দেখে দাঁত মুখ খিচিয়ে গুপি এবং বাঘা, সেটা কিন্তু তাদের স্বভাবগত মানে একটা মানে খুব স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ছিল, কারণ বাঘ মামার যে পথ দিয়ে হেঁটে যাওয়ার কথা ছিল বাঘ মামা কিঞ্চিৎ পথ পরিবর্তন করেছিলেন। এরপরে যিনি এন্ট্রি নিচ্ছেন তিনি কে আমরা একটু শুনে দেখি।
5: গুপি বাঘা, গুপি বাঘা, গুপি বাঘা, ভয় নেই ভয় নেই ভয় নেই, কাছে আয়।

0: রাজা মশাই, আমাদের বড্ড দুঃখ,
1: কিছু করবো কিছু বুঝতে পারছি না।
2: আমি আছি আমি আছি ভৌত রাজা, খুশি হলে বর দি, খুশি হলে বর দি, তিনবার তিনবার তিনবার
0: তিনবার,
2: শুধু তিন শুধু তিন, দেবে দেবে বল তোরা, কোন বার কোন বার চাষ বল, কোন বার চাষ বল, কোন বার
0: আমাদের জন্য খাওয়া পড়ার কোনো ভাবনা না থাকে।
2: খাওয়া পড়া বেশ বেশ, কেটেছে গে হাত তালি, জামাতে গে হাত তালি, এর হাতে ওর হাতে মিলে তালি, আর কোন বার চাষ বল।
0: রাজামশাই, যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম।
2: হবে হবে হবে হবে, গান হবে, ঢোল হবে, সুর হবে, তাল হবে, লয় হবে, লোকে শুনে বাবা কেকা ধীর হয়ে থেমে যাবে, থেমে যাবে, থেমে যাবে।
3: ভেবা চাকা স্থির হয়ে থেমে যাবে, ভেবে দেখুন, যাদের গান আর বাজনা শুনে তাদের মানে বের করে দেওয়া হয়েছে গ্রাম থেকে, সব হারা দুটো মানুষ, তারা যখন এই রকম পাচ্ছেন একজন ভূতের রাজাকে, এবং এসে যখন বলছে তিন বর, কোন তিনটে বর তারা চাইবে, মানে সেইটাই তো একটা বড় ধন্দ্ব। তার মধ্যেই কিন্তু তাদের মনে হয়েছে যে যেন খেতে পারি, হ্যাঁ, যেন যেখানে ইচ্ছে যেতে পারি, আর তারপর মনে হয়েছে যার জন্য বের করে দিয়েছে যেন সেইটুকু কাজ করতে পারি। কত ছোট্ট ছোট্ট চাহিদা মানুষের, এটাও কিন্তু ভাবতে হবে। তারা ধন চাইলো না, সম্পদ চাইলো না, কিচ্ছু চাইলো না,
4: না। এবং এই যে দুর্বল মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, যেটা আমরা সত্যজিতের সাহিত্যেও পেয়েছি, মানে বঙ্কুবাবুই অ্যাঙের দেখা পায়, অন্য কেউ না, ঠিক সেইরকম বেসুরো গান গাওয়া, বেতালা ঢোল বাজানোর জন্য যাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারাই কিন্তু ওই ওই সাগারে গাগারে বাঘেরে ভাগারে সেই গিয়ে কিন্তু। এবং এখানেও দেখো এই যে ভূতের নাচের যে দৃশ্য, তার যে ভাবনা, সেখানে পণ্ডিত শম্ভু মহারাজের উপর দায়িত্ব ছিল, এবং সেখানেও দেখো ক্লাস স্ট্রাগল, যেটা যে মানে অর্থনৈতিক বৈষম্য আমাদের সমাজের, ধর্মীয় রীতিনীতির দিক থেকে যে বৈষম্য রয়েছে, এবং সেইখান দিয়ে যে কাটাকাটি ভেদাভেদ, সেই সবটাকে কিন্তু ওই ভূতের নাচের ভেতরে তুলে ধরা হচ্ছে।
3: আসলে সত্যজিৎ রায়ের যে কোনো ফিল্মের ক্ষেত্রেই দেখবে, খুব এমন অনেক সময় হয় না, আমরা ছোটবেলায় সেই ফিল্মটাকে দেখেছি, ঠিক আছে, দেখে বেরিয়ে গেছি, কিন্তু পরবর্তীতে বড় হয়ে যখন সেই ফিল্ম ঘুরে দেখতে গেছি, তখন বুঝতে পেরেছি কোনো না কোনো একটা সমাজের চিত্র, একটা বৈষম্য কোথাও না কোথাও ঠিক ধরা আছে,
4: ঠিক ধরা।
3: আমরা এখানেও কিন্তু পাচ্ছি ভূতের রাজার ওই নাচের মধ্যে, একটা বাচ্চা যখন দেখবে সে তো মানে অবাক হয়ে দেখবে, এরকম মোটা ভূত, রোগা ভূত, নানান রকম ভূত আসছে নানান পোশাকে, হ্যাঁ, কিন্তু যখন আমরা বড়রা দেখছি তখন কিন্তু আমাদের এইগুলো প্লে করছে,
4: ঠিক। আবার দেখো যখন তারা এরকম শুনছে যে গানের বাজি হবে, হ্যাঁ, এবং তারা শুনেছে বের থাকবো কোথায়, খাবো কোথায়, প্রথমে নিজেদের ভিতরে একটা সিদ্ধান্ত হলো যে আলাদা হয়ে গেলে তো তালি আর দেওয়া যাবে না, কাজে একসাথে দুজনকে পথ চলতে হবে। এবং তারা এটা জানে যে গান পছন্দ হলে রাজারা সভাগায়ক রাখেন, তারা রাজকন্যার সাথে থাকে, এবং রাজকন্যা বিয়ে করার একটা ছেলেবেলার স্বাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে কেউ কেউ। এবার যাই হোক, ভুল করে হুন্ডি ঝুন্ডি আপনারা চাইলে একেই বলে শুটিংয়ে পড়ে দেখতেও পারেন, সেই সব শুটিংয়ের গল্প, জুতো হারিয়ে যাওয়ার গল্প। তারপরে যখন তারা শুন্ডিতে পৌঁছচ্ছেন, সেখানেও যে একজন রাজা, রাজা যে ভীষণ নরম মনের রাজা, রাজা যেভাবে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে তার সভার সাজসজ্জাকে একটু বিপর্যস্ত না করে ঢুকছেন, তাতেই বোঝা যায় যে রাজার নরম মন। এবং কোথাও গিয়ে দেখো যে হয়তো এটা প্রথমবার বানাচ্ছিলেন বলে আমরা কিন্তু শুন্ডির রাজাকে তালে তালে নড়তে দেখছি, এবং এর পরে যেখানে যেখানে উনি গান গাই, ওরা গান গাইছে, যখন ওরা হাল্লায় গিয়ে গাইছে, যেখানে মানুষের মনটা নরম না, মানুষ যেখানে কঠিন কঠোর, সেখানে গিয়ে কিন্তু সত্যিই তারা স্থির হয়ে যাচ্ছে। এই একটা অদ্ভুত বৈপরীত্য তিনি ব্যবহার করেছেন। এবং এবারে শুন্ডির রাজার ওখানে গিয়ে, শুন্ডির সেটা একটা সুজলা সুফলা শস্য শ্যামলা একটা দেশ, সব আছে, শুধু মানুষের মুখে কোনো ভাষা নেই, মানুষ আকারে ইঙ্গিতে কথা বলে, এবং তারা রাজার কাছে জানতে পারছে যে রাজার অনুপস্থিতিতে এমন কোনো রোগ হয়েছিল, যেটা আমরা পরে গিয়ে জানতে পারছি যে কী তার সোর্স বা কী তার রেমেডি, তো যে কারণে সবাই বাকশক্তি হারায়। এর পাশাপাশি যে রাজ্যটাকে দেখানো হচ্ছে হাল্লা, যেখানে এক দস্যু

0: সে মন্ত্রী সেজে বসে আছে, এবং সে কিন্তু একটা আগ্রাসী মানসিকতার মানুষ,
1: একদম,
0: যে সবসময় যুদ্ধ করতে চায়। সে গুপ্তচর পাঠিয়েছে যে শুন্ডি রাজ্যের প্রস্তুতি কিরকম, এবং গুপ্তচরের ভূমিকায় চিন্ময়বাবুর অভিনয় অসাধারণ।
1: ছোট্ট ছোট্ট ক্যারেক্টারগুলোকে এত সুন্দর করে গেঁথেছেন,
0: রিয়েলি। এবং তিনি এসে যখন বলছেন যে অশ্ব নেই, উট নেই, তাহলে আছেটা কি, তারা কি করে, ঘোড়ার ঘাস কাটে? তখন হচ্ছে অশ্ব নেই, তাহলে আছে কি? সে যখন বলছে খেতে ফসল আছে, গাছে পাখি আছে, তো মানে সেই বর্ণনাটা, এবং সেই মানুষটা বুভুক্ষু মানুষ। আবার একটা বৈপরীত্য দেখো, মন্ত্রী কিন্তু বসে মুরগির হাড় খাচ্ছে, ঠ্যাং খাচ্ছে,
1: খাওয়াটাও কিরম অদ্ভুত ভাবে না, মানে
0: জানতব একটা খাওয়া। এবং বলছে যে তার দিকে তাকিয়ে বলছে অনেকদিন খেতে পায়নি, তোমাকে বলে তো খাই খাই করো কেন বলো তো। মানে এই যে একটা বৈপরীত্য আমরা আরো পেয়েছি, আরো আসবো। তবে মন্ত্রীমশাইয়ের কথা যখন উঠলই,
1: হ্যাঁ, ষড়যন্ত্রী মশাইকে একটু শুনে নি।
2: ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, তবে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, তবে থাক।

0: বিভিন্ন ছোট ছোট চরিত্র, যেমন এই যে মন্ত্রীমশাইয়ের পিছনেই তারা, এর আগেই আমরা দেখছি বরফি, এবং বরফি হচ্ছে এক জাদুকর যাকে পুষছে হাল্লার মন্ত্রী, এবং সেই জাদুকরের জাদু ওষুধের জোরেই শুন্ডীর রাজার যমজ ভাই, শুন্ডীর রাজার মতনই তার নরম মন ছিল, সেই নরম মনটাকে কোথাও বদলে দিচ্ছে বরফির ওষুধ। এবং তুমি দেখো সেখানে হাল্লার মন্ত্রীর মুখ দিয়ে কী কী কথা, বরফিকে ডেকে বলছে যে শুন্ডি যখন তারা দখল করে নেবে, যে প্রজারা যদি তোমার মতো বোবা হয় তাহলে সে রাজ্য শাসন করা যায় কি, তারা কি চায় সেটা না জানা গেলে সেটা পাওয়ার পথ বন্ধ করা যায় কি,
1: মানে কোনোটা কিন্তু ভালোভাবে দেওয়ার কথা হচ্ছে না,
0: না না,
1: অথচ এই মানুষগুলো ভালো,
0: হ্যাঁ
1: কিভাবে রাজনীতি মানুষকে বদলে দেয়
0: একদম
1: সেই জায়গাটাও কিন্তু ধরা
0: যে তারা কি চায় জানতে না পারলে সেটা পাওয়ার পথ বন্ধ করা যায় কি, এই হাল্লার মন্ত্রীর সুরই কিন্তু আমরা পরে হীরক রাজার মুখে পাবো
1: একদম।
0: এবং অদ্ভুতভাবে তুমি দেখো যেখানে হাল্লার রাজা, সে যখন ওষুধ কাজ করে না, সে তখন কাগজ কেটে কেটে কেটে কেটে একটা খুব সুন্দর পাখি বানায়, যেটা কোথাও একটা সাদা পায়রার মতন, তারপরে যে ওষুধ দেওয়া হচ্ছে তার দাড়িটা গুটিয়ে ছোট হয়ে যাচ্ছে, এবং সে ওই পাখিটাকে দুমড়ে মুচড়ে ফেলে সে তখন যুদ্ধ প্রস্তুতির চেষ্টা করছে, সে কোতোয়ালকে ডাকছে, ডেকে বলছে যে গান গাইবে না আমার সঙ্গে, মানে আমার সুরে যে সুর মেলাবে না
1: তাকেই শেষ,
0: আমার হ্যাঁ যে হ্যাঁ বলবে না, মানে এই ছবি দেশ কাল গণ্ডি সব সময়ের গণ্ডি সব পার করে তুমি যে কোনো অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতিতে একে ফেলো, আজও প্রাসঙ্গিক একইভাবে। এবং তারপরে আরও একটা দৃশ্য যেটা ভীষণ ভাবায়, সেটা হচ্ছে সেই যে প্রহরী জেলখানায় যেখানে ওদেরকে বন্দী, ওদের পায়ে জুতো নেই তাই ওরা পালাতে পারছে না, সে প্রহরীকে খুলে দিতে বলছে খুলে দিচ্ছে না, ওদের একটা এমন খাবার খেতে দিয়েছে এবং ওদের মুখ দিয়ে বলানো হচ্ছে যে এখানে কি ইঁদুরটিদুর কেউ আছে, কে খাবে ভাই, মানে বোঝা যাচ্ছে যেটা মানুষের খাবার অযোগ্য
1: একদম।
0: সেই লোকটা এবার যখন ওরা খাবার আনিয়ে খাচ্ছে,
1: ঝুলঝুলে যে দেখাটা
0: এবং চোখটা চকচক করে উঠছে, এবং তাকে যখন একটা একটা করে বলা হচ্ছে এটা কি তুমি খাবে, বলছে হ্যাঁ, বলছে তাহলে আমাদের খুলে দাও, মানে তার চাকরি যাওয়ার ভয় নেই, তার গর্দান যাওয়ার ভয় নেই, কারণ সে বহুদিনের অভুক্ত বুভুক্ষ একটা মানুষ, এবং যেভাবে সে আছড়ে পড়ছে খাবারের ওপর, মানে অকল্পনীয় অভিনয়
1: ঠিক।
0: এবং সত্যজিৎ রায়ের দর্শন কি অদ্ভুতভাবে কয়েকটা গানে আমরা পেয়েছি, আমরা এই ছবি থেকে না চাইলেও আমাদের তো বিদায় নিতে হয়, হ্যাঁ তো দুটো গান, যে দুটো গানে দুটো খুব গুরুত্বপূর্ণ দর্শনের কথা বলা হয়েছে, আমরা ব্যাক টু ব্যাক শুনি।
2: এক যে ছিল রাজা,
3: বাহ এইভাবেই গাও, গেছেন।
2: এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ,
3: রাজার বড় দুঃখ রে, আমিও বুঝেছি

0: বেশি হয়।
1: দিন সেও সুখী নয়, সুখী নয়,
0: ডাকাইতের ভয় তো, রেতে ঘুম নাই।

0: আয়রে আয় আয়রে আয় আয়রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায় মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে
1: এই যে মিষ্টি বা গুপিবাঘা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে এইগুলোর জন্য বাঁশের পিছনে ক্যামেরা লাগিয়ে সেইভাবে ওই শটগুলোকে নেওয়া হচ্ছে। ভেবে দেখুন যে এই একটা জায়গা থেকে তালি দিয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছে সেইগুলোকে কীভাবে উনি কাজে লাগিয়েছেন। এরপর আমরা যখন আমরা একটা লাফ দেবো আর কি, আমরাও এরকম প্রায় বাঁশের মাথায় উঠেই লাফ দিচ্ছি, সেটা হচ্ছে যে এতক্ষণ যে ফিল্মটা নিয়ে কথা বলছিলাম গুপি গাইন বাঘা বাইন, ঠিক তার সঙ্গে সঙ্গেই যেটা আমাদের মনে আসে হীরক রাজার দেশে।
2: হ্যাঁ, এবং হীরক মানে লাভ দিচ্ছি মানে এটা ভাববেন না যে মাঝের গুলো কোথায় গেল, তারা থাকবে, আজ না থাকুক পরের মঙ্গলবার থাকবে
1: একদম,
2: কিন্তু আপাতত হীরক রাজার দেশে।
1: হীরক রাজার দেশে যখন শুরু হচ্ছে তখনও যে গানটা মোরা দুজনায় রাজার জামাই, সেখানে কিন্তু বলাই হচ্ছে যে 10 বছর ধরে আমরা আছি সুখে আছি খাচ্ছি দাচ্ছি কিন্তু কোনো কাজ আমরা করছি না, আমাদের এখন একটা একটা করে সন্তান আছে কচি তারা কথা ফোটে নাই, এবং দুজন রাজকন্যাকে বিয়ে করেছেন, রাজা এত ভালো সব কিছু নিয়ে ভীষণই খুশি, কিন্তু ওই ঘরে 10 বছর ধরে থেকে থেকে আর ভালো লাগছে না, এবার কোথাও ঘুরতে যাবে। এইরকম যখন ভাবনা চলছে গুপি বাঘার মধ্যে, ঠিক সেই সময় তার শ্বশুরমশাই আসেন এবং জানান যে একটা ইনভিটেশন এসছে হীরক রাজার দেশ থেকে, এবং হীরক রাজা সেখানে একটা উৎসব করবেন সেই জন্য ডেকে পাঠিয়েছেন, আমন্ত্রণ করেছেন। তো তখন এরা বলছে আচ্ছা আমরা তাহলে কয়েকদিন একটু অন্য জায়গায় ঘুরি, ঘুরে না হয় সেখানে যাব। এবং আমরা সেই সময়টা হীরক রাজাকে যখন দেখছি, তার রাজসভাটা একবার ভেবে দেখো, তার সিংহাসনের পিছনে কিন্তু একটা চোখ আঁকা,
2: হ্যাঁ,
1: এবং মানে সব কিছুই যেন তার নজরে আছে, সে নজরবন্দি করছে,
2: মানে এই যে ব্যুরোক্রেসিতে বলা হয় না যে ইউ আর আন্ডার সার্ভিলিয়েন্স, একদম
1: এটাই। এবং এই এইখানে হীরক রাজার দেশে উনি যখন স্ক্রিপ্ট করছেন সেটা কিন্তু উনি ছন্দে বাঁধলেন, ছন্দে বা এইটা তো খুব দুরূহ কাজ, একটা পুরো ফিল্ম এইভাবে একটা ছন্দের মধ্যে।

0: বেঁধে ফেলা, এবং এই সময় ওনার কাছে এত লোকজন আসতো তো উনি লেখাটা এগোতে পারছিলেন না। তারপর থেকে উনি যেটা করতেন, সকালবেলা উঠে একটা হোটেলে চলে যেতেন, সেখানে গিয়ে স্ক্রিপ্ট লিখতেন, তারপর একটা নির্দিষ্ট সময় বাদে উনি বাড়ি ফিরতেন। এবার যখন স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সবার কাছে এবং ছন্দ এসছে, প্রথম যেদিন শুটিং হচ্ছে সেদিন ছন্দে মানুষ কিছু পেলে যেভাবে ছন্দটার উপরেই কনসেন্ট্রেট করে সেইভাবেই শুটিং শুরু করতে গেছেন, উৎপল দত্ত বলছেন, হঠাৎই ওই লম্বা মানুষটা আমার কানের কাছে ঝুঁকে এলেন এবং ঝুঁকে এসে আমাকে বললেন যে এই ছন্দের দিকে ঝোঁকটা দিতে হবে না, একটা জিনিস খেয়াল করো, সে রাজা বটে কিন্তু তার ব্যাপারটা ওই সামন্ত প্রভুর ওপরে কিছু নয়, সে কিন্তু ভীষণই অত্যাচারী, তো যে অত্যাচারী হয় তার কাব্যগুণের এত এ থাকে না, তো সেইভাবে বলো। বলছেন এই যে একটা কথা উনি বলে দিলেন, তারপর থেকেই কিন্তু আমরা আমাদের অভিনয়ের যে পন্থা সেটাকেও বদলে ফেললাম। এবং হীরক রাজার দেশে দেখো, এখানে রাজাকে দেখানো হচ্ছে সে ভীষণ অত্যাচারী এবং সে চাই যে তার যত কিছু খামতি আছে সেগুলো সব ঢেকে ফেলতে। আপনি হীরক রাজার দেশে প্রথম থেকে যখন দেখতে বসবেন, এমন কোনো ঘটনা আপনার এই সময় দাঁড়িয়ে মনে হবে না যে ওখানে সেটা তুলে ধরা হয়নি। এখনো দেখবেন অনেক সময় বাইরে থেকে হয়তো কোনো মন্ত্রী আসছেন বা কোনো গেস্ট আসছেন, সেই সময় কিন্তু আমাদের দেশের অনেক কিছু সেগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়, আমাদের দেশটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করা। আমার শুধু দেশ বলবো কেন, আমাদের বাড়ির কথাই ভাবুন না, কোনো গেস্ট এলে আমাদের যে জায়গাটা মনে হয় অপরিষ্কার আমরা সেই জায়গাটা একটা অন্যরকম ভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করি, মানে সব
1: কোথায় একটু ঝুলছে ওইটুকু সরিয়ে নেওয়া,
0: রোজের ডাস্টিং হলো না কিন্তু ওই সময় এটাকে সামলে দেওয়া। এবং এখানে উনি যাদের সভায় রেখেছেন তারা ভীষণ তোষামোদ করতে ভালোবাসেন, ঠিক কি না? ঠিক ঠিক, একদিকে যেই হয়ে গেল আবার অন্যদিকে তাকাচ্ছে,
1: এসব মন্ত্রীরা যাদের আমি পুষি তোমাদের কাজে আমি বড় খুশি
0: খুশি একদম। এই যে প্রত্যেকটা কথা এইখানে দাঁড়িয়ে, জ্যোতিষী কিন্তু একটু আলাদা, তাকে যখন বলা হচ্ছে যে দেখো তো গুণে, তখন উনি বলেই দিচ্ছেন যে তো রাজার হাতে, রাজা যেমন চাইবেন তেমন হবে, কোন সময়টা শুভ রাত্রি দ্বীপ্রহর, তখন বলছে রাত্রি দ্বীপ্রহর হলে লোকে কি করে দেখবে, তাহলে দিনের বেলাই হতে পারে, মানে রাজা যেমনটা বলছে কিন্তু উনি কোথাও সেখানে কিছু বলছেন না,
1: এবং একটা ঠুকে দিচ্ছেন, বলছেন গ্রহ নক্ষত্র টক্ষত্র কিছু মুছে টুচে ফেলতে হবে কি।
0: এবারে সঙ্গে আছেন আবার গবেষক, সেই গবেষককে যখন আনা হচ্ছে ভেবে দেখো, সেও এসে কি দিচ্ছে একটা ফুল যেটা নকল কিন্তু তার গন্ধ থাকে, যেটা ছ মাস সতেজ থাকে, অদ্ভুত ব্যাপার। আমরা এই পুরো সময়টা দেখছি সবাই ছন্দে কথা বলছে সব কিছু, কিন্তু যে কৃষক সে ছন্দে বলে না, যে শ্রমিক সেও কিন্তু ছন্দে বলছে না,
1: এবং যে পণ্ডিত উদয়ন পণ্ডিত
0: একদম,
1: যে পরবর্তী প্রজন্মকে তার মেরুদণ্ড তৈরি করছে সেও কিন্তু ছন্দে বলে না।
0: সে তিনি আবার আরেকটা কথা বললেন, এত দিন যা শিখিয়েছি তা তোমরা ভুলোনি তো? না গুরুমশাই, না গুরুমশাই, দেখুন এখানেও কিন্তু সে তার প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে জিজ্ঞাসা করছে, ভুলিনি গুরুমশাই, না গুরুমশাই। আর ওখানেও কিন্তু তিনি তার সমস্ত মন্ত্রীদের জিজ্ঞাসা করছেন, সেখানে কি ঠিক ঠিক
1: একদম। আবার দেখো যে এমন এক রাজা, সে বলছে যে এরা যত বেশি জানে তত কম মানে,
0: হ্যাঁ,
1: এবং যে কারণে বলছে আজ থেকে পাঠশালা বন্ধ।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো এইটা যে কি ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং যেটা হচ্ছে যে হীরকের রাজা সে শুলে চড়ায় না, প্রাণে মারে না, সে কি করে, মগজ ধোলায়, একটা কি ভয়ঙ্কর শাস্তি আপনারা ভেবে দেখুন। এবং যেটা আবারও বলছি যে গোপীগাইন বাঘবাইনের মতো দেশ কাল সময়ের গণ্ডি পার করে যে কোনো আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে ভীষণভাবে ভয়ঙ্করভাবে সত্যি যে আমি যদি মানুষের বুদ্ধিবৃত্তিটাকেই নিজের করায়ত্ত করে নিই, আমি যেটা ভাবাবো সে সেটাই ভাববে, আমি যেটা দেখাবো সে সেটাই দেখবে, তাহলে তো আমার রাজকার্য সহজ হয়ে যায়, জল যেরকম ভাবে বিদূষক বলছে পাশে বসে।
0: এবার তুমি
1: তার কোনো মৌলিক চিন্তা শক্তি থাকবে না, তাই সে প্রতিবাদ করবে না।
0: এবার তুমি উদয়ন পণ্ডিতের ব্যাপারটা দেখো, এখানেও কিন্তু তারা নানান রকম খাওয়া দাওয়া করেছে, নদীতে হাত ধুতে গিয়ে তখন খেয়াল করেছে যে গুহার মধ্যে একখানা গামছা, সেটা দেখেই তো বাঘা যাচ্ছে দেখতে যে ওখানে কে আছে, এবং উদয়ন বেরিয়ে আসছে হাতে একটা ছোড়া নিয়ে। তারপরে যখন তাদের সঙ্গে কথা হচ্ছে এবং দুপক্ষই বলছে যে কি করে বিশ্বাস করবো তুমি যা বলছো সেটা ঠিক, মানে এখানে কোথাও নিজেরা নিজেদের বুঝে নেওয়ার চেষ্টা।

0: এবং এখানে যখন তাদের বলা হচ্ছে যে আমরা যেখানে ইচ্ছে যেতে পারি বলে হাততালি দিয়ে করে আমরা যা ইচ্ছে খেতে পারি, এরকম যখন বলা হচ্ছে অদ্ভুতভাবে সেই সময় কিন্তু উদয়ন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, সে লুকিয়ে বেড়াচ্ছে তার প্রচন্ড খিদে, অথচ সে নিজে খেতে চাইল না,
1: সে উল্টে বললো তোমাদের জাদু শক্তি আমাদের কাজে লাগবে।
0: এইটাই হচ্ছে আসল কথা, যেখানে শিক্ষা থাকে, যেখানে নিজের ভাবনা থাকে, এবং যে ভাবনায় সে চাইছে যে একটা অশুভ শক্তিকে পরাস্ত করতে, সে কিন্তু সেভাবেই কাজে লাগাতে চাইছে।
1: এবং দেখো উদয়ন যখন বলছে যে উৎকোচ, যেটাকে আমরা খারাপভাবেই ব্যবহার করতে দেখছি, উদয়নের হাত ধরে আমরা শিখছি, এবং উদয়ন বলছে যে সেখানে হীরে আরও নিয়ে নেবে, কারণ হীরক রাজ্যের সবাই ঘুষ নেয়,
0: ঠিক
1: গিয়ে প্রহরীদের তারা হাত করছে। এই আলোচনা থেকেও আমাদের ইতি টানতে হবে। তবে এই যে মানে মগজ ধোলাই এবং হীরক রাজাকে যখন শাস্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে, তখনও কিন্তু দেখো তাকে প্রাণে মারা হচ্ছে না, তারও মগজ ধোলাই করা হচ্ছে, অন্ধকার থেকে তাকে আলোর পথে ফিরিয়ে আনা হচ্ছে
0: এবং নিজেই আসছে।
1: আমরা আবারও দুটো গান, যে দুটো গানই মারাত্মক দুটো দর্শনের কথা বলা হয়েছে, প্রথমটা অমর পালের কণ্ঠে, তারপর অনুপ ঘোষালের কণ্ঠে। যেতে যেতে খালি এইটুকু বলে রাখি যে গান আজকে শোনালাম না বহুবার শোনানো হয় বলে, কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের আদলে সুর আমরা এই ছবিতে পেয়েছি, আবার দেখুন বাংলার এরকমভাবে লোকগানের সুরও পাচ্ছি।
0: এবারে এই জায়গাটাও আমাদের খেয়াল করতে হবে, সেদিন কিন্তু সভায় তিনজনকে ধরে আনা হয়েছিল, ঠিক আছে, কৃষকের মগজ ধোলাই হলো, শ্রমিকের মগজ ধোলাই হলো, কিন্তু শিল্পীর মগজ ধোলাইটা হলো না, তাকে মুখ বেঁধে হাত বেঁধে ফেলে রাখা হলো। আর শিল্পী সে কিন্তু একটা কথাই বলেছে, যতক্ষণ জান আছে ততক্ষণ গান আছে।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক ধিক।

0: রাজা ধিক।
1: এই রাজা ধিক এই গানটার সময় খেয়াল করে দেখো, গুপি গাইছে আর একদম শেষে ধিক ধিক বলা হচ্ছে, আর হাতের ওই যন্ত্রটা দিয়ে বাঘা আগুনটাকে নিয়ে নিয়ে আসছে। সে যে কি একটা অদ্ভুত জায়গা, এবং যেখানে সবাইকেই মগজাস্ত্রে ঘায়েল করা গেল, মগজাস্ত্র না মগজ ধোলাইয়ে, মগজাস্ত্রের গল্পে আমরা পরের দিন আসব। আর এই মগজ ধোলাইয়ে শুধুমাত্র গুপি বাঘার বুদ্ধিতে উদয়ন পণ্ডিত আর তার স্টুডেন্টদের কিছু করা হলো না, এবং একদম সুন্দর করে মগজ ধোলাই যাদের করা হলো একদম শেষে রাজা এবং মন্ত্রীদের।
2: এবং রাজা ছুটতে ছুটতে বলছে,
1: মানে
2: দড়ি ধরে মারো টান রাজা হবে খান। একটা যেটা ছোট্ট কথা বলি ঝুমুর্তি, আমি আর তুমি অফিয়ার আলোচনা করছিলাম, এই যে গবেষক, গবেষককে যখন বলছে তো তুমি তো রাজার দলে, তখন গবেষক কিন্তু সেও ঘুষ নিচ্ছে কিন্তু সে রুখে উঠছে, মানে তার একটা শিক্ষা আছে, তার স্কিল এখানকার সবার থেকে অনেকখানি আলাদা, বলছে আমি একা, আমি একমেব অদ্বিতীয়।
1: এবং সেখানেও কিন্তু ওই আগুনটাকে দেখিয়েছে, ওটা নিয়েই ছুটে গিয়েছিল। আজকে আসলে যে সময়টার মধ্যে এখন এসে পড়েছি, সেখানে আর নতুন করে কোনো ফিল্ম নিয়ে কথা বলার মতো জায়গা নেই, তবে পরের মঙ্গলবার আবারও আমরা সত্যজিৎ রায়ের এই সমস্ত ফিল্ম নিয়ে কথা বলবো। সেখানে আমরা দেখা যাক কলকাতা শহর জুড়েই না হয় প্রথমে আমরা কথা বলে নিয়ে তারপর নানান জায়গায় ছড়িয়ে পড়বো, কাশী থেকে আরও অন্যান্য জায়গায়।

0: আজকের মতো সুরেলা সফর থেকে ঝুমুর আর দেবলি না, টাটা বাই বাই।
1: ভাইরা ভাই মোরা গুপি বাঘা দুজন, ভাইরা ভাই ভাইরা।

0: ভাই মোদের আর কোনো কাজ নাই,
1: কোনো কাজ নাই,
0: আর কোনো কাজ নাই। মোরা ভূতের রাজার বরের জোরে, ভূতের রাজার বরের জোরে পরের ভূত ছাড়াই। মোদের আর কোনো কাজ নাই,
1: কোনো কাজ নাই,

0: পাইপটা দিও।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন আরও 4 মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0: দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য সুপ্রিম কোর্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিব মনোজ আগরওয়াল একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। আসছি বিস্তারিত খবরে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এনডিএ জোটের বাইরে নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। বিচারপতি কুমার ছাড়াও এই কমিটিতে থাকছেন কোলকাতা, পাঞ্জাব, হরিয়ানা ও বম্বে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অশ্বিনী কুমার মিশ্র ও সোমাশেখর সুন্দরেশন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020-র মাধ্যমে মাতৃভাষার উপরে গবেষণা ও উদ্ভাবনের বিষয়ে সরকার উৎসাহ দিচ্ছে। এর পাশাপাশি ভারতীয় জ্ঞান ভাণ্ডারের ঐতিহ্য ও কৃত্রিম মেধাভিত্তিক শিক্ষাকেও উৎসাহ যোগানো হচ্ছে। তিনি আরও বলেন, এই কারণে দক্ষিণী বিশ্ব বিশ্বাস, সমাধান ও নেতৃত্বের প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড রিসার্চ ICSSR এর 58তম প্রতিষ্ঠা দিবসে তার ভাষণে মন্ত্রী এই সংস্থার প্রশংসা করে বলেন, ভারতীয় প্রেক্ষাপটে সমাজবিজ্ঞান সংক্রান্ত গবেষণায় ICSSR নতুন দিশা দেখাচ্ছে। তিনি আরও বলেন, ICSSR নীতি নির্ধারণ ক্ষেত্রকে আরও মজবুত করা সহ বিশ্বমঞ্চে ভারতের বৌদ্ধিক ঐতিহ্য প্রতিষ্ঠিত করেছে।
2: ICSR समय को आगे जाते हुए आने वाले 10-15 साल भारत को 2047 की रोड मैप में पहुंचने के लिए, लक्ष्य तक पहुंचने के लिए किस किस प्रकार की सोशल चैलेंजेस को ध्यान देना पड़ेगा, ये ICSR के आने वाले 10-15 साल के काम होने चाहिए। हमें अपनी भाषा को महत्व देना पड़ेगा, हमारी अर्थनीति को मजबूत करना है तो हमारी भाषा को हमें महत्व देना पड़ेगा।
0: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি 2025-26 সালে 1,98,000 কোটি টাকা লাভ করেছে। এটি একটি সর্বকালীন রেকর্ড। এই নিয়ে টানা 4 বছর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি লাভ করে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, ব্যাংকগুলির উন্নত পরিষেবার কারণে এই সাফল্য পেয়েছে। এইসব ব্যাংকের গড় ব্যবসা চলতি বছরের মার্চ মাস পর্যন্ত 283 লক্ষ টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় 12.8% বেশি। গড় জমার পরিমাণ বেড়ে হয়েছে 10.6%, আর্থিক মূল্যে যা 156 লক্ষ কোটি টাকারও বেশি। এর থেকে স্পষ্ট হয় যে টাকা জমা রাখার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস রয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ চিলির বিদেশমন্ত্রী ও সেদেশের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী গোয়েল জানিয়েছেন, এই বৈঠকে উভয় নেতা ভারত চিলি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব সমঝোতা CEPA-র অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব বিস্তৃত করার আরও নতুন পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা হয়। ভারতের সঙ্গে চিলির দীর্ঘ অংশীদারিত্বকে পুনরায় উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার অর্থনৈতিক যোগাযোগ ও দুদেশের মানুষের মধ্যে নিবিড় সংযোগ বৃদ্ধির ব্যাপারেও দায়বদ্ধ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। এর জন্য নতুনভাবে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। এনটিএ আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি জমা দিতে হবে না। এছাড়া ইতিমধ্যেই আগের পরীক্ষার জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে পরীক্ষার্থীদের। নতুন পরীক্ষার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করারও দরকার হবে না। এনটিএর অফিসিয়াল সামাজিক মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানো হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর 10 দিনের হেফাজত চাইল ইডি। গতরাতে দীর্ঘক্ষণ জেরার শেষে গ্রেপ্তারের পর আজ সকালে তাঁকে আদালতে তোলা হয়। ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, টাকার বিনিময়ে অন্তত 150 জনকে বিভিন্ন পুরসভায় নিয়োগের সুপারিশ করেছিলেন সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতির মূল অভিযুক্ত অয়ন শীলের বয়ান থেকে এই তথ্য মিলেছে। তার অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকার অবৈধ লেনদেনও হয়েছে। অন্তত 50 বার তাকে সমন পাঠানো হলেও সুজিত বসু হাজিরা দেননি বলেও ইডি আদালতে জানায়। অন্যদিকে সুজিত বসুর পক্ষে আইনজীবীরা তার নাম চার্জশিটে না থাকা সত্ত্বেও এতদিন পরে কেন গ্রেপ্তার করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। শুনানি শেষে এখন পর্যন্ত রায় ঘোষণা করেনি আদালত। সন্ধ্যের মধ্যে রায় ঘোষণা হতে পারে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মৌহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিব মনোজ আগরওয়াল আজ একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত এই বৈঠকে প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের বিস্তারিত তথ্য আরও একবার যাচাই করে নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের বর্তমান অবস্থা কীরকম তা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তার বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুঁটিয়ে পরীক্ষা করার কথা বলা হয়েছে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টে তথ্য। উল্লেখ্য, রাজ্যে এতদিন চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর কথা বলেছিলেন। আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আজ এই মামলা ডিভিশন বেঞ্চে উঠলে সিবিআই মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি জানায়। এরপর নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন সিবিআই নতুন করে তদন্ত করছে না। এর প্রেক্ষিতে বিচারপতি মান্থার নির্দেশ, অন্যান্য মামলা শুনানির জন্য এই মামলায় পর্যাপ্ত সময় দেওয়া যাবে না, তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনে কোনো কমিশন গঠন করা যেতে পারে, তিনিও চান এই মামলার সঠিক বিচার হোক। এর আগে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিল। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আগেই জানানো হয়েছে, রাজ্য পুলিশের সুপারিশের ভিত্তিতে সিবিআই আজ তদন্তভার গ্রহণ করে। এক বিবৃতিতে এই কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, ডিআইজি পঙ্কজ সিং এর নেতৃত্বে তদন্ত চলবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল এর ক্রিকেট ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। মোহনবাগান 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও 4 মন্ত্রী। দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য সুপ্রিম কোর্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে। খবর শেষ হলো, এরপরে গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।

0: सूर्य की घड़ी में 5:43 हो चुके हैं और हमारे पहले कॉलर भी जुड़ चुके हैं, तो चलिए देखते हैं कौन है हमारे साथ। हेलो।
1: हेलो।
0: हाँ जी नमस्कार, बहुत बहुत स्वागत है आपका चायन क्लासिक्स में।
1: धन्यवाद पापिया जी, हमें निशा का घर आंता जरूरत थी।
0: जी निशाकर जी, कैसे हैं, घर परिवार में सब ठीक है?
1: एकदम सब ठीक ठाक आछे, आपनी भलो आछेन तो?
0: बिल्कुल बिल्कुल,
1: आप घर सब ठीक आछे?
0: एकदम एकदम, सब कोई ठीक है। बताइए कैसा चल रहा है, इतने दिनों बाद बात हो रही है, तो कैसा लग रहा है?
1: খুব ভালো লাগছে, অনেক দিনের পর পাপিয়া দির সঙ্গে আবার কথা বলতে পারছি। সবসময় মনে হতো আবার কবে আমি ডাইরেক্ট লাইভ ফোনে আসবো, যাই অনেক দিনের পর এলাম, খুব ভালো লাগছে পাপিয়া দি।
0: চলি থ্যাংক ইউ,
1: আপনার কন্ঠ শুনে শোনা।
0: थैंक यू सो मच, थैंक यू सो मच। तो निशाकर जी बताइए कि ऐसे कौन से एक्टर एक्ट्रेसेस हैं जिनकी आंखें काफी एक्सप्रेसिव है, गजल नुमा है, मतलब आंखों से एक्टिंग करते हैं?
1: सबसे जन भालो लगे जी एक्टर शम्मी कपूर।
0: शम्मी कपूर, ओके ओके।
1: तो এত সুন্দর অভিনয়, মানে হয়তো আমি এই যুগের মানে শ্রোতা বা দর্শক, কিন্তু উনি তো অনেক দিনের আগেকার একটা, ওনার যে অভিনয়ের যে দক্ষতা, আমার সত্যি খুব ভালো লাগে। ওনার যে কোনো ছবি যে গানে ভরা এবং ওনার একটা যেগুলো করে, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আগেকার যুগের যদি বলা হয় আমার স্বামী কাপুরকেই খুব ভালো লাগে।
0: ওকে ওকে, তো আপনার কেমন লাগতো কি ও বিনা বলে ভি অ্যাক্টিং কর সকতে থে আঁখো সে?
1: হ্যাঁ,
0: বিনা বলে ভি আঁখো সে অ্যাক্টিং কর সকতে থে ও? ओके ओके ठीक है। बताइए आप कोई गाना सुनना चाहते हैं या सुनवाना चाहते हैं किसी को?
1: এটা বারে বারে গানটা আমার শুনতে ভালো লাগে, বাহার ও ফুল বর্ষা ও, মোহাম্মদ রফির কণ্ঠে সুরজ ছায়াছবির গান।
0: ওকে,
1: যতবার গানটা বাজবে ততবারই আমি মন দিয়ে শুনি এবং আমার খুব ভালো লাগে এই গানটা।
0: কিসিকো ডেডিকেট করনা চাহেঙ্গি এই গানা?
1: আমি এটা আমার, আমি যাত্রা করি অবসর সময়, শখের জিনিস এটা আমার।
0: আচ্ছা,
1: তো আমারই সঙ্গে আমার সহপাঠী, আমার সম্পর্কে

0: বড় দাদা হয়, বনমালী পণ্ডিত, ওনার থলিয়াতে বাড়ি। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূর থেকে উনি আসেন, ওনাকেই আমি এই গানটা ডেডিকেট করছি।
1: ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঋষা কর্তা, থ্যাংক ইউ সো মাচ
0: দিদিভাই,
1: বিলকুল, ফির মিলতে হ্যায় আপসে, চলিয়ে। তো ইয়ে থে ঋষা কর জি, আর রিকোয়েস্ট কিয়া হ্যায় উনহোনে বাহারো ফুল বরসাও, মোহাম্মদ রফি কি আওয়াজ মে, তো চলিয়ে সুন লেতে হ্যায় ইয়ে গানা ভি।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা শপথ নেবেন। নারী সুরক্ষায় সরকার এবার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে বলে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। মেসি কাণ্ডে রাজ্য সরকার তদন্ত করবে। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তিলজলা থানা এলাকার তোপসিয়া একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাও নেত্রী। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্টস ইন্টার কাশির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।
1: পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15 মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রে খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা ওই পর্বে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল আজ একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত এই বৈঠকে প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের বিস্তারিত তথ্য আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের বর্তমান অবস্থা কিরকম তা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুঁটিয়ে পরীক্ষা করার কথা বলা হয়েছে। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অন্যান্য তথ্য। উল্লেখ্য, রাজ্যে এতদিন চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না বলে জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর নির্দেশ দিয়েছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী আগামীকাল দুপুর 2টায় নবান্ন সভাঘরে সব দপ্তর নিয়ে বৈঠকে বসবেন। অবসরের পরেও পূর্ববর্তী সরকারের পুনর্নিয়োগ করা 232 জন আধিকারিকের নাম আজ প্রকাশ করা হয়েছে। নতুন সরকারের কর্মীবর্গ প্রশাসনিক দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এসব আইএএস, আইপিএস বা ডাব্লিউবিসিএস আধিকারিকদের নামের তালিকা প্রকাশ করে চাকরি থেকে সরানোর কথা বলা হয়েছে। নারী সুরক্ষা, শিশু কল্যাণ এবং দুর্নীতি দমনে সরকার এবার জিরো টলারেন্স বা আপোষহীন নীতি নিয়ে চলবে বলে রাজ্যের নতুন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকে নিজের দপ্তরের অগ্রাধিকার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা স্পষ্ট করে দেন তিনি। মন্ত্রী বলেন, এতদিন রাজ্যে মহিলাদের ওপর যে অত্যাচার ও বঞ্চনা হয়েছে নতুন সরকার তার অবসান ঘটাতে বদ্ধপরিকর। সরকার বদলের দিন থেকেই রাজ্যে আতঙ্কের পরিস্থিতির অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
2: আপনার সন্তান, আপনার কাজ, তার নির্ভয়ে করুন, 8টার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। 4 তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবে। যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা ছুড়িয়ে বলুন, আর বালি ছুড়িয়ে বলুন, আর যে কোনো বিষয় বলুন, দুর্নীতিতে জিরো টলারেন্স।
0: সাধারণ মানুষের খাদ্যে কোন রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। খাদ্যভবনে আজ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, তাঁর সময়কালে খাদ্য দপ্তরে কোনো দুর্নীতি হবে না, দুর্নীতি এখন অতীত। এদিকে আজ নব মহাকরণে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে আগামী 1 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করা হবে। গত বছর 12ই ডিসেম্বর লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুব ভারতীতে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল তারও তদন্ত হবে বলে তিনি জানান।
3: আমরা বোর্ড মিটিং করব, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যে সংস্থা যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতে এই সিদ্ধান্তগুলো জানাবো। মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো।
0: বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় আজ বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবহকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একসময় উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা থেকে মানুষ কাজের সন্ধানে এরাজ্যে আসত, বর্তমানে এরাজ্যের মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে। রাজ্যে প্রাকৃতিক সম্পদ, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সীমানা সবকিছু থাকা সত্ত্বেও সঠিকভাবে বিনিয়োগ আনা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি। শ্রী ভট্টাচার্য বলেন, বড় শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নেই এবং জমি নীতির পরিবর্তন না হলে শিল্প আসবে না।
4: পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, দে ডোন্ট হ্যাভ এনি কম্প্রিহেনসিভ ল্যান্ড পলিসি। আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, 82% অফ দা ল্যান্ড ইজ ওন্ড বাই দা স্মল ফার্মার্স। এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি

0: তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোন শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। সমস্ত মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই, আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোন রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে না।
1: আজকের প্রসঙ্গে এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এ নিয়ে কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আজ সিবিআই এর বিশেষ আদালতে তার 10 দিনের হেফাজত চায় ইডি। উল্লেখ্য, গত রাতে সুজিত বসুকে গ্রেপ্তারের পর আজ সকালে তাকে আদালতে তোলা হয়। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক ইডির আবেদনে সম্মতি দেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই এর এক উচ্চপদস্থ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ সকালেই সিবিআই রাজ্য পুলিশের হাত থেকে মামলার তদন্তভার গ্রহণ করে। কলকাতার তিলজলা থানা এলাকা তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, আজ দুপুরে আবাসনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই বিপত্তি। দমকলের 5টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এখনও ওই আবাসন থেকে ধোঁয়া বেরোচ্ছে। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই ঘটনার তদন্তে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে ওই কমিটি আগামীকাল সকাল 11টার মধ্যে রিপোর্ট জমা দেবে। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান।
2: অ্যারেস্ট হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি সি ইজ ইনহ্যাবিটেন্ট অফ নদিয়া চাকদা। একটা মামলা ছিল 2004-05 সালে, কিন্তু মেইনলি ঝাড়খণ্ডে মামলা আছে, যেখানে সি ওয়াজ পার্ট অফ অ্যান আর্মড স্কোয়াড অ্যান্ড রিজিনাল কমিটি মেম্বার। ঝাড়খণ্ড পুলিশ হ্যাজ অ্যানাউন্সড এ রিওয়ার্ড অফ 15 লাখ ডিপেন্ডিং অন দি র্যাঙ্ক অফ দি মাওস্ট লিডার। দেন উইল ইন্ট্রোগেট হার অ্যান্ড ফাইন্ড আউট আদার ডিটেলস অ্যাবাউট আদার মেম্বার্স অপারেটিং ইন ঝাড়খণ্ড এরিয়া।
1: এদিকে আর এক মাওনেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তোলে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবছরের নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3 মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। এদিকে সিবিআই মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে এফআইআর দায়ের করেছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টারকাশের মুখোমুখি। শেষ পাওয়া খবর অনুযায়ী খেলা গোল শূন্য রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামীকাল জয়ী বিধায়করা শপথ নেবেন। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন।

0: আপনার কথা আপনার কথা 100.1 FM গোল্ডে আপনার কথা 100.1 FM গোল্ডে
1: স্টুডিওর ঘড়ি বলছে 8:45 হয়ে 45 সেকেন্ড, মানে সময়টা একেবারেই আপনার কথা বলার, অর্থাৎ শুরু হলো আপনার কথা। আর ইতিমধ্যেই আপনারা আমাদের ফেসবুক পোস্ট থেকে জেনে গিয়েছেন আজকের আপনার কথার বিষয় কি, আলো আর কালো পাশাপাশি থাকে। আজকের আপনার কথার বিষয় আলো আর কালো পাশাপাশি থাকে। স্টুডিও এন্ডে মৌসুমী সঞ্জয় আমরা দুজন আছি, আপনি রয়েছেন আমাদের সঙ্গে কানে কানে ফোনে ফোনে, অর্থাৎ 2248-8085 এই নাম্বারে আপনি ল্যান্ডলাইন নাম্বারে আপনি ফোন করছেন, 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করছেন, আর আমাদের ফেসবুকে যে পোস্টার রয়েছে সেখানেও এসেও আপনি ইনবক্স করছেন।
2: একদমই তাই, আর ইনবক্স করছেন করার সঙ্গে সাথে কিন্তু আপনার নামটা লিখে দেবেন। আমি জানি আপনি জানেন, তাও আরেকবার বলে দিই যে নামটা লিখে দেবেন, আর তার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে আপনার লোকেশনটাও চাইলে আপনি লিখতে পারেন, আর 9903055992 হোয়াটসঅ্যাপ বা টেক্সট যে কোনো কিছু আপনি করতে পারেন। আলো আর কালো পাশাপাশি থাকে এটা আমি বলছি না, মানে আপনি কি বলছেন এটা নিয়ে সেটাই জানতে চাই। ফেসবুকের যে আমাদের পেজ রয়েছে সেখানে যে পোস্টার রয়েছে সেখানে কমেন্ট করেও আপনি কিন্তু জানাতে পারেন।
1: ফোনে কে আছেন? প্রথম ফোন, নমস্কার।
3: নমস্কার,
1: কে বলছেন?
3: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি,
2: বলুন।
3: এটি একটি শুভ সত্য, আলো আর কালো পাশাপাশি থাকে, আর আলো আর কালো পাশাপাশি থাকে বলেই আমরা সঠিকভাবে আলোটাকে কালোর থেকে চিনে নিতে পারি। কালো আর যদি আলো পাশাপাশি না থাকতো তাহলে আলোটাকে বুঝতে পারতাম না। আবার অন্যদিক থেকে যদি জিনিসটা দেখি যে কালো আসে, যে কালোটা সবসময় যে নমর্থক তা নয়, অনেক কালো আছে যে কালোটা আমাদের আলোটাকে সঠিকভাবে চিনতে শেখায়, সেই জন্য দুটো পাশাপাশি থাকাটাও প্রয়োজন আছে বলে আমি মনে করি।
1: উজ্জ্বল আলোকে যেমন ভক্তিরসের ছড়াছড়ি, অসাধুতাও প্রকট হয়, রাহা জানি পকেটমারি, অদ্ভুত এক সহাবস্থানে আলো ও কালোর অস্তিত্ব আসলে বাতাবরণ নয় সুস্থ, যা নির্মম হলেও সত্য। বিজ্ঞানের যৌক্তিকতায় আলোতেই সৃষ্টি, ছায়ার সত্যের লও সহজে বন্ধু, সঠিক মোকাবেলা দরকার।
2: এরপরে কিন্তু আমরা একটু ফেসবুকের পাতায় আমরা চোখ রাখবো, এবং ফেসবুকের পাতায় যেটা রয়েছে লেখা সেটা হচ্ছে প্রথমেই সন্দেশখালী দাউদপুর উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে কার্তিক মণ্ডল, তিনি বলছেন কমেন্টে ফেসবুকের যে আলো আর কালো পাশাপাশি থাকে, জীবনের পথে দুজনেই হাঁটে, আলো শেখায় স্বপ্ন দেখতে, কালো শেখায় কষ্ট সইতে, দিনের শেষে রাত যে আসে তবু ভোর আবার হাসি হাসে, সুখের মাঝে দুঃখ মেশে, তাই তো জীবন রঙিন বেশে, আলো কালো মিলেই গড়া, তাই তো জীবন সুখে দুঃখে ভরা। ফোনে চলে যাবো এরপরে নাকি সরাসরি আমরা? না, এই মুহূর্তে কেউ ফোনে নেই, চলে যাব।
1: হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি, বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে বলছেন, দেখো আলো আছে বলেই অন্ধকার, আমাদের দুটি দিকেই দরকার আছে, যেমন অন্ধকার কেটে গেলে আলোর দেখা পাওয়া যায়, এটা আমাদের প্রকৃতির এক পাওনা এবং চিরাচরিত, এটা আমাদের মানতেই হবে, এটুকুই বললাম। ধন্যবাদ,
2: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে।
1: ফোনে কে আছেন?
4: হ্যালো, নমস্কার দাদাভাই দিদিভাই, শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা,
4: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
2: বলুন।
4: ছোট্ট করে লিখেছি, আলো আর আধার দুই ভুবনের সখা, রাত না হলে দিনের কদর যায় না তো রাখা, কালো মেঘের বুক চিরে রোদ হাসে যখন, জীবনের মানে খুঁজে পাই তবেই তখন, ছায়া ছাড়া যেমন আলোর রূপ ওঠে না ফুটে, পাশাপাশি থাকে তারা মিলে মিশে আছে বেশ, আধার পুরলে তবেই আলোর শুরু হয় রেশ, আধার বলে আমি না থাকলে আলো কিসের তবে, আলো বলে আমার আলোয় সব আধার মুছে যাবে, সারাটা জীবন ধরে এই খেলা চলে, কালো আর আলো মিলে ভুবন গড়ে তোলে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
2: অনেক ধন্যবাদ, কি সুন্দর ছন্দে ছন্দে আপনি আলো আর এই কালোর যে একটা সংমিশ্রণ।

0: সেটা আমাদেরকে জানালেন। এরপরে আমাদেরকে ফেসবুকের কমেন্ট সেকশনে আমাদের যে পোস্টারটা সেখানে জানিয়েছেন কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে কলকাতা 759। তিনি বলছেন, পৃথিবীর সৃষ্টির থেকে আলো আর কালোর খেলা, চক্রাকারে ঘুরছে পৃথিবী, একবার সূর্যের আলো একদিকে আর অন্ধকার বা কালো বিপরীতে, একের শেষে আরেক, সৃষ্টি এই ঘোষিত নিয়মেই চলেছে। শুধু একটা কথা বলার, আলোর পাশেই কালো নয় বা কালোর পাশেই আলো নয়, মাঝে কিছুটা ধূসর, না আলো না অন্ধকার, যাকে আমরা প্রভাত বলি বা গোধূলি। জীবনেও এই খেলা চলছে অবিরাম, শুধু নাম বদলে, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, কোনোটাই নয় চিরস্থায়ী। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও।
1: ফোনে কে আছেন? নমস্কার।
2: নমস্কার, বেলগড়া থেকে লক্ষ্মী দাদা। দাদা দিদি দুজনকে নমস্কার জানাই।
0: নমস্কার।
2: বলছি যে আলো না থাকলে অন্ধকার বোঝা যেত না, আর অন্ধকার না থাকলে আলো বোঝা যেত না। আর মানুষের জীবনটা ওই রকম অন্ধকার, আর মানুষের জীবনটা অন্ধকার আলো দুটাই থাকে, কোনো সময় আলো থাকে কোনো সময় অন্ধকার থাকে। এইটুকুই বললাম। দাদা দিদি নমস্কার নেবেন, ভালো থাকবেন।
1: নমস্কার,
0: ভালো থাকবেন আপনিও।
1: সাধনা মজুমদার বরানগর থেকে তিনি হোয়াটসঅ্যাপ করেছেন, বেশ বড় একটা লেখা, ছোট্ট করে চটপট পড়ে ফেলি। এই কথাটি জীবন ও প্রকৃতি উভয় ক্ষেত্রেই সত্য। জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, ব্যর্থতা, হতাশার মতো নেতিবাচক কালো দিকগুলো মোকাবেলা করার সময় আমরা হাহাকার করে শোক প্রকাশ করব না, কারণ অমানিসা কেটে গেলে সুখ, শান্তি, সাফল্য, আনন্দের মতো আলোর স্পর্শ আমরা পাবই। সেই আলোর স্পর্শে আমরা উচ্ছ্বসিত হবই, কারণ অন্ধকারের জন্যই আলোর উজ্জ্বলতা স্পর্শ হয়। আসলে অন্ধকারই আলোর অস্তিত্বকে বুঝিয়ে দেয়। তাই তো রবি ঠাকুর বলেছেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। অন্যদিকে চন্দ্রপৃষ্ঠের ওপরের বিশাল গর্ত বা কালো দাগ হলো চাঁদের কলঙ্ক। এই কলঙ্ক যেমন চাঁদকে বিশিষ্টতা দান করে, চাঁদের উজ্জ্বল্য বাড়ায়, তেমনই আকাশের বুকে কালো মেঘ, ঝড়, বৃষ্টি আকাশকে বিশিষ্টতা দান করে। মেঘ, ঝড়, বৃষ্টি না থাকলে আকাশকে এত সুন্দর লাগতো না, সব কিছু স্থবির হয়ে যেত।
0: এরপরে আমরা ফেসবুকে একটু চোখ রাখব। ফেসবুকের কমেন্ট সেকশনে বলছেন তপন চক্রবর্তী বাসুবাটি থেকে, বলছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাদেরকেও। বলছে, ভালো মন্দ কালো আলো সৃষ্টি ধ্বংস উত্থান পতন, এ তো জীবনের নিয়ম, চক্রবত পরিবর্তনের সুখানি চ দুঃখানি চ। এই প্রপাত এখনও সক্রিয় ও অর্থবহ, মারাত্মকভাবে অভাবের পর অসম প্রয়াসে আসে সচ্ছলতা, দুটোকেই মেনে নিয়ে জীবন পথে চলতে হবে। একসময়ের মহান উত্থান পতনের ইঙ্গিত দেয়, এটি অবধারিত, মানতেই হয়। নমস্কার জানাই। নমস্কার জানাই আপনাকেও।
1: ফোনে কে আছেন?
3: নমস্কার।
0: নমস্কার,
3: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা
1: বলছি। সায়ন বলো।
3: হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে দাদা দিদি, আপনারা আশা করছি, আশা করি ভালো আছেন।
0: ভালো আছি।
1: তুমি বেশ ভালো আছো, বলো।
3: হ্যাঁ, ভালো আছি। আসলে ভালো মন্দ না থাকলে ভালোর কোনো অস্তিত্ব নেই,
0: এটাও ঠিক।
3: হ্যাঁ, আলো না, তাই অন্ধকার না থাকলে আলোর কোনো অস্তিত্ব নেই, আলো না থাকলে অন্ধকারেরও কোনো অস্তিত্ব নেই। আমরা যখন, আচ্ছা, আমাদের যদি সারা দিন যদি সূর্য থাকতো তাহলে কি আমাদের ভালো লাগতো? আবার সারা রাত, গোটা মানে দিন বলে কিছু নেই, সব রাত নড়বেতে হয়, ছমাস রাত, ছমাস দিন বা তিন মাস রাত, সেটা কি ভালো লাগে? লাগে না। সব কিছুরই দরকার আছে। আমাদের প্রকৃতি যেমন ব্যালেন্স, সবকিছু ব্যালেন্স করতে শিখিয়েছে আমাদের জীবন, মানে প্রকৃতি থেকেই শিক্ষা নেওয়া উচিত যে জীবনকে যেন একটু ব্যালেন্স করতে হয়। ভালো আছে বলেই, মানে মন্দ আছে বলেই ভালোর ভালোর ভালোত্বটা আছে। মন্দটা যদি না থাকতো তাহলে ভালোর কোন, আমরা ভালো মন্দের ভালোটা বুঝতেই পারতাম না। আর সব ভালো বলে কিছু হয় না, সব ভালো হলে না ভালোর কোনো গুরুত্ব থাকে না। তাই মাঝে মাঝে মন্দ হওয়াটাও দরকার।
1: ঠিক।
3: আর আমার যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে জীবনের শিক্ষাটা, যদিও কোনো দুর্ঘটনায় কাম্য নয়, কিন্তু তাও যদিও ঘটে গেল তাহলে আমি শিখলাম, ভেঙে পড়বো না। দুর্ঘটনাটা কেন ঘটলো সেটা তো আমি জানতে পারলাম, যে আর আমি সাবধান হয়ে গেলাম, আর দুর্ঘটনা ঘটবে না, তাই না?
1: ঠিক, ভালো থেকো, খুব ভালো।
0: চলে যাই ফেসবুকের কমেন্ট সেকশনে, সেখানে কমেন্ট করেছেন এস এম ছবিত আলী, চাপড়াইল বাজার কালিয়াগঞ্জ ঝিঙ্গাইদহ বাংলাদেশ থেকে। তিনি বলছেন, আপনার কথার বিষয় আলো আর কালো পাশাপাশি থাকে, আলো আর কালো পাশাপাশি থাকে, দিনের শেষে রাত নেমে আসে নীরবে, হাসির আড়ালে ও লুকিয়ে থাকে কান্না, সুখের মাঝেও দুঃখ পথ খুঁজে নেয়, মানুষের জীবনও তেমনই রঙিন দ্বন্দ্বে ভরা, ভালোবাসার পাশে কখনো অভিমান দাঁড়ায়, আশা জাগে বলে হতাশাও জন্ম নেয়, পথ চলায় বাধা আছে বলেই তো জয় এত মধুর, আলোকে বুঝতে হলে কালোকে চিনতে হবে, কারণ অন্ধকার না থাকলে আলোর মূল্য বোঝা যায় না। শুভেচ্ছান্তে এস এম ছবিত আলী।
1: ফোনে কে আছেন? নমস্কার।
4: হ্যালো।
1: হ্যালো
4: হ্যালো, নমস্কার দাদা ভাই,
0: বলুন।
4: আমি শ্যাওলাখুল থেকে অশোক দত্ত
1: বলছি।
0: বলুন।
4: দেখুন, অন্ধকার আছে বলে আলোটা এত ভালো লাগে এবং ভালোবাসি, এবং আলো আছে বলে অন্ধকারকেও আমাদের ভালো লাগে, এবং জীবনে চলতে গেলেও অনেক সময় অন্ধকার নেমে আসে, আবার যখন বলেন আলোয় ফিরেছি মানে সেটাও হয়। নমস্কার দাদা ভাই, খুব ভালো লাগবে অনুষ্ঠান।
0: শুনতে থাকুন, আমাদের সাথে এরমভাবেই থাকুন। যারা সবেমাত্র টিউন করলেন তাদের জন্য না একবার বলে দিই, আজকে আমাদের এই যে বিষয় মানে আলো আর কালো পাশাপাশি থাকে, এটা আপনি যদি জানাতে চান, মানে এই বিষয়ে আপনার কি মতামত সেটা যদি জানাতে চান, আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে 2248-8085। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার
1: 9903055992। হোয়াটসঅ্যাপ মেসেজ দুটোই করছেন, এবং আমাদের ফেসবুক পোস্টটা যেখানে রয়েছে 100.1 FM গোল্ডের, সেখানেও এসে আপনি ইনবক্স করছেন। আমরা রয়েছি আপনার সাথে, আপনার কথা শোনার জন্য। মৌসুমী আর সঞ্জয়।
0: এরপরে চলে যাই হোয়াটসঅ্যাপের একটা মেসেজে। মেসেজ করছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। তিনি বলছেন, অবিমিশ্রিত আলো বা কালো বলে কিছু হয় না, আলোর নিচে থাকে কালো অন্ধকার, আবার কালো আঁধারের পর দেখি আলোর জোয়ার। আসলে আলো আর কালো পাশাপাশি থাকে, হাত ধরাধরি করে চলে, ভালো মন্দ পাপ পুণ্য ন্যায় অন্যায় সৎ অসৎ এমন বৈপরীত্য থাকে বলেই মানুষ আঁধারের কালো ভেদ করে আলোর পথযাত্রী হতে চায়। সুভাষ চক্রবর্তী এটা জানিয়েছেন।
1: ফোনে কে আছেন? নমস্কার।
5: হ্যালো, নমস্কার।
0: বলুন।
5: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
5: আপনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ, অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। আর সত্যি আজকে যে টপিক দিয়েছেন, যে সত্যি কালো আছে বলে কিন্তু আলোর কদর, একভাবে যদি আলো জল এসে কিন্তু যদি পাশে যদি অন্ধকারটা না থাকে, কিন্তু আলোর মাধুর্য, আলোর যে একটা সৌন্দর্যতা সেটা কিন্তু কখনোই আমরা পাবো না। আবার যদি কখনো শুধু অন্ধকার হয় সেখানে কিন্তু আলোটা আমরা ঠিক পরিষ্কার বুঝতে পারবো না। তো আমাদের জীবনেও সেই রকমই, যখন আমরা একভাবে এক মনে যখন চলতে থাকবো, ভালো পথে চলতে থাকবো, যখন আমরা সেই জিনিসটার মধ্যে যখন কালো ভাব খারাপই ভাবটা যতক্ষণ না আসছে, আমরা ততক্ষণ ভালো পথের যে আলোর দিশাটা তত কিন্তু আমরা পরিষ্কার খুঁজে পাবো না। আমাদের এইভাবেই চলতে হবে।
1: প্রাধান্য বোঝা যাবে না। আমাদের জীবনটাও তো এমনই আলো আঁধারে ভরা, খারাপ ভালো সময়ের মতো জীবন তো সব সময় চায় আলোর দিকে এগোতে। এই আঁধার থেকে আলোর দিকের পথ খুব সোজা নয়, মানুষ ধৈর্য ধরে রাখতে পারে না, কিন্তু মনকে শক্ত করতে হবে এটা ভেবে যে আলো ও অন্ধকার পাশাপাশি থাকে, তাই আঁধারের পর আলো আসবেই।
0: ফোনে কে আছে আমাদের সাথে আমরা দেখব, কিন্তু তার আগে একটা আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাব। সেখানে শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে তিনি লিখছেন ফেসবুকে যে, আলো আর কালো মুদ্রার রিপিট আর রিপিট, পরস্পরকে ছাড়া কারুর অস্তিত্ব পূর্ণ হয় না। অন্ধকার ছাড়া আলো কিন্তু অর্থহীন, আবার আলো ছাড়া আধার কেবল শূন্যতা, ছায়াটুকু আলোরই দান। আলো যেখানে থাকে সেখানে কালো পাশাপাশি থাকে, জীবনের গভীরতম উপলব্ধিগুলো প্রায়শই কালো অন্ধকারের বুকেই জন্ম নেয়। সহজ কথায়

0: সূর্যের আলো যেমন পথ দেখায়, অন্ধকার তেমন নক্ষত্র দেখতে শেখায়, জানিয়েছেন আমাদেরকে শুভ্রা ভট্টাচার্য।
1: ফোনে কে আছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
0: নমস্কার, বলুন।
2: মনিরুদ্দিন বলছি, দক্ষিণ সাঁকড়াইল থেকে।
0: বলুন।
2: দেখুন, ওবরালা কিন্তু একটা সৃষ্টি করেননি, সব জায়গায় কিন্তু দুটো করেই সৃষ্টি করেছেন, দিন রাত, ভালো মন্দ, সৎ অসৎ, আলো অন্ধকার সবই সৃষ্টি করেছেন, আমাদের একটু ধৈর্যের প্রয়োজন। নমস্কার।
0: নমস্কার। খুব ছোট্ট করে বললেন, কিন্তু বেশ সুন্দর একটা আমাদেরকে জানিয়ে গেলেন।
1: সুশান্ত সেনগুপ্ত পুরুলিয়া থেকে বলছেন, একটাকে বুঝতে গেলে অন্যটার দরকার হয়। আলো না থাকলে অন্ধকার বুঝতাম না, আবার অন্ধকার না থাকলে আলোর দামও বুঝতাম না। আমার মতে আলো আর কালো পাশাপাশি থাকে, এটা সত্যি। কয়েকটা ভাবে দেখা যায়। এক, প্রকৃতিতে দিনের পর রাত আসে, সূর্যগ্রহণের সময়ও অন্ধকারের মধ্যেই সূর্যের করোনা বাতাসে সব থেকে উজ্জ্বল দেখায়। দুই, জীবনে খুশির দিনগুলোর দাম বুঝি কষ্টের দিন পার করার সময়, ভুল না করলে ঠিকটা শিখি না। তিন, মানুষের মনে একই মানুষের ভেতর দয়া আর রাগ, সাহস আর ভয় দুটোই থাকে। আমরা কেউ পুরোপুরি আলো বা পুরোপুরি কালো না। আলো কালোকে তাড়ায় না, বরং কালোর পাশে থাকলেই আলোকে আমরা চিনতে পারি। ছবিতে শ্যাডো না থাকলে অবজেক্ট অফ ফ্ল্যাট লাগে, গল্পে ভিলেন না থাকলে হিরোকে হিরো লাগে না।
0: এরপরে ফেসবুকে কিন্তু আমরা আবারও চোখ রাখবো। দিলীপ রায় তিনি বলছেন আমাদের ফেসবুকের পোস্টারে কমেন্ট সেকশনে, তিনি তিনি কালীপুর কায়স্থপাড়া থেকে আমাদেরকে এই কমেন্ট সেকশনে কমেন্টটা করেছেন। দিলীপ রায় তিনি বলছেন, আলো আর কালো পাশাপাশি থাকে, আমরা আলো বলতে ভালোটাই বুঝি আর কালো বলতে বিপদের সংকেত। আবার পৃথিবীর ও সূর্যের যে সম্পর্ক, একদিকে অন্ধকার হলে অন্যদিকে আলো, আবার আলো আর আধারের সংযোগস্থল, তখন আবার গোধূলি, সেই সময়টা শুভ বলে আমরা জানি। অতএব কেউ যদি মনে করে আমি সুখেই থাকব, তা কখনোই কিন্তু হয় না, তাকে দুঃখের দিনটাও দেখতে হয়, দুঃখ কাটাতে হবে। পরিশেষে বলা যায়, আলো আর কালো পাশাপাশি রেখেই আমাদেরকে কিন্তু চলতে হবে।
1: বাউরিয়া জাগৃহী থেকে মমতা ঘোষ তিনি হোয়াটসঅ্যাপ করেছেন,
0: এবং তিনি বলছেন, আলো না থাকলে কালোর অস্তিত্ব নেই, আর কালো না থাকলে আলোর গুরুত্ব নেই। জীবনের এই দুয়ের এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে, তাই আলো আর কালো দুই পাশাপাশি নিয়ে চলাই কিন্তু ভালো। নমস্কার আমাদেরকে জানিয়েছেন, আপনিও খুব ভালো থাকবেন, আপনাকেও নমস্কার জানালাম আমরা। এরপরে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস তিনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, তিনি বলছেন যে কালো, আলো আর কালো সবসময় পাশাপাশি থাকে, এটি প্রকৃতির এক অমোঘ নিয়ম এবং জীবনেরকে একটা গভীর দর্শন। এই দুয়ের সহাবস্থানই জগৎকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে। অন্ধকার না থাকলে আলোর কোনো মূল্য বা ঔজ্জ্বল্য বোঝা যেত না, কালো আধারের পটভূমিতেই আলো মোহিন্বিত হয়ে ওঠে, মহামান্বিত হয়ে ওঠে। দিনের শেষে যেমন সন্ধ্যা, তেমনি রাতের শেষে ভোর আসে। আলো আধার একে অপরের পরিপূরক হিসেবে অবস্থান করে। আমাদের জীবনের সুখ দুঃখ, ভালো মন্দ বা সাফল্য ব্যর্থতার মতোই আলো অন্ধকার পাশাপাশি চলে। সহজ কথায়, আলো এবং কালো একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় এবং সহযাত্রী বরং এরা। এটি ছাড়া অন্যটির অস্তিত্ব কিন্তু অসম্পূর্ণ। অন্ধকার বা কালো ছাড়া আলো তার নিজস্ব সৌন্দর্য ও গুরুত্ব কিন্তু হারায়। ভালো থাকবেন আপনিও, আমাদেরকে দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ হোয়াটসঅ্যাপ করেছিলেন সীমা দাস।
1: আমাদের আজকের আপনার কথার বিষয়, আলো আর কালো পাশাপাশি থাকে। আপনি হোয়াটসঅ্যাপ করছেন 9903055992, হোয়াটসঅ্যাপের পাশাপাশি মেসেজও করতে পারেন এই নাম্বারে 2248-8085। হ্যাঁ, অনেকদিন পরে লাইভে কথা বলার সুযোগ এসে গিয়েছে, অতএব আপনারা লাইভে কথা বলবেন এটাই আমরা আশা করি। সাতজন এখন অবধি ফোন করেছেন, বাকিদের ফোনের অপেক্ষায় আছি। আর ফেসবুক পেজে যেখানে আমাদের পোস্টারটি রয়েছে, সেখানেও আপনি ইনবক্সে আপনার মেসেজ জানাতে পারেন।
0: ঠিক তাই, যেমন এই মুহূর্তে আমাদেরকে ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন কাজী আবু জাফর, তিনি বলছেন আপনার কথার আজকের বিষয়ে আলো আর কালো, দিন এবং রাত মনে করিয়ে দেয় আলো আঁধারের কথা, বাদুর রাতের অন্ধকারে খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ে, আর প্রকৃতির তরফ থেকে তাকে দেওয়া হয়েছে কালো পোশাক। বুঝতে অসুবিধা হয় না, এটা তার আত্মরক্ষার জন্য দেওয়া হয়েছে। তবে আমরা আলো ভালোবাসি, জীবনের প্রতি যারা শ্রদ্ধা হারিয়ে ফেলেছে তারা অনেক সময় আক্ষেপ করে বলে থাকেন আধার আমার ভালো লাগে। বেশ বুঝতে পারি, এই ভালো লাগার মধ্যে একটা বেদনা স্পর্শ লুকিয়ে আছে। আধারের রূপ প্রবন্ধ পড়েছি শৈশবে, বুঝেছি অনেক পরে। ট্রেন থেকে নেমে বাড়ির পথে পা বাড়াতাম, নির্জন মেঠো পথ, রাস্তার পাশে ঝিঝি পোকা গান করছে, আকাশে চাঁদের আলো, এইভাবেই বুঝেছি আধারের রূপ। যাই হোক, মানুষ সত্যিকারের পরিচয় ফুটে উঠেছে দিনে নয়, রাতের আধারে। তাই রাতে এত আলো জ্বালিয়ে রাখতে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। এইটুকুই বললাম, কাজী আফু জাফর আত্রাই বাংলাদেশ থেকে।
1: সুমিতা রায় ঢাকুরিয়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, আলো আর কালো পাশাপাশি থাকে, কথাতেই তো আছে কালো জগতের আলো, কালোতেই আলোর ছোঁয়া থাকে, কালোর মধ্যে আলো লুকিয়ে থাকে, তাকে খুঁজে নিতে জানতে হয়। চমৎকার ছোট্ট একটি মেসেজ করলেন।
0: আমাদের আরও বেশ কিছু হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে ফেসবুকের কমেন্ট আছে, সেই ফেসবুকের কমেন্টে যাই। সুখ আর দুঃখ অর্থাৎ আলো আর অন্ধকারের পাশাপাশি না থাকলে কোনোটাকে উপলব্ধি করা যায় না। আলোর পর কালো মানে দিনের পর রাত, রাতের পর দিন, এটা হয় বলেই আমরা দুইকে ভালোবেসে ফেলেছি। দুজনকে নমস্কার জানালাম, অরুণ গুপ্ত কোন নগর থেকে
1: ফোনে কে আছেন? নমস্কার, হ্যালো,
0: কে আছেন আমাদের সাথে? না, কেউ আছেন কিন্তু এই মুহূর্তে কথা হচ্ছে না। 2248 8085, এই নাম্বারে সরাসরি আপনারা ফোন করতে পারেন। এছাড়া যেটা পারেন সেটা হচ্ছে 9903052992, এই নাম্বারে এসেও কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আপনার মানে যেটাই মনে হচ্ছে আজকের বিষয় সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন।
1: বলতে বলতে ফোনে এসে গিয়েছেন আর একজন, কথা বলবো তার সঙ্গে সরাসরি। নমস্কার। যাদবেন্দ্র পান্ডা হোয়াটসঅ্যাপ করেছেন কাঁথি থেকে, আলো আর কালো, দিন ও রাত, ভালো ও মন্দ, এগুলো একে অপরের পরিপূরক। অন্ধকার অন্ধকারকে তাড়াতে পারে না, আলোই অন্ধকারকে তাড়াতে পারে। ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়ে ঘৃণা দূর করা যায়। প্রভাতের আলো রাতের অন্ধকার দূর করতে পারে ঠিকই, কিন্তু কখনো মানুষের মনের ঘৃণা, কলুষতা, ঈর্ষা ও বিদ্বেষের কালো দাগ মুছে ফেলতে পারে না। আলো আঁধারের এই সহাবস্থান আমাদের শেখায় যে জীবনের চড়াই উতরাই এবং সুখ দুঃখ একে অপরের সাথে হাত ধরাধরি করে চলে। অন্ধকার হল আলোর একটি গভীরতম এবং রহস্যময় রূপ। ঠিক তাই আমি মনে করি জীবন ভারসাম্য বজায় রাখতে আলো ও কালো, সুখ ও দুঃখ, ভালো ও মন্দ উভয়কেই গ্রহণ করতে হয়। অন্ধকারকে ভয় না পেয়ে বা কালোকে ঘৃণা না করে একে আলোর সহযোগী হিসেবে দেখলে জীবন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও। বলতে বলতে ফোনে এসে গিয়েছেন বন্ধু।
0: না, ফোনে নেই। 2248 8085, এই নাম্বারে আপনারা ফোন করুন, এবং তার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন 9903052992, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আলো আর কালো পাশাপাশি থাকে, এটা নিয়ে আপনার কী মতামত, জানবো আপনার মতামত, তবে গানের পরে।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।
1: আপনার কথা আজকের বিষয়ে আলো আর কালো পাশাপাশি থাকে। আপনি আমাদের সঙ্গে কথা বলছেন,
2: কথা বলছেন আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে, যেমন একটা মাধ্যম আমাদের ফোন, সেটা হচ্ছে 2248 8085। এই নাম্বারে যেমন আপনারা ফোন করছেন, ঠিক তেমনই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপও করছেন। তবে হোয়াটসঅ্যাপ কিসে করছেন বলছি, তার আগে দেখে নিকে আছেন। হ্যালো,
1: রেডিওটাকে বন্ধ করুন না।
2: না, যখন কেউ আমাদেরকে ফোন করবেন, এই রিকোয়েস্টটা আগেও বহুবার করেছি আপনাদেরকে, যে রেডিও সেটটা নয় একদম মিউট করে দিতে হবে, আর নইলে রেডিও সেট থেকে বেশ অনেকটা দূরে চলে আসতে হবে, নইলে ফিডব্যাক আসবে না, আপনি শুনতে পারবেন না, আমরা শুনতে পারবো। হোয়াটসঅ্যাপ নাম্বার 9903052992, এই নাম্বারে কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর তার সাথে তো আমাদের ফেসবুক পেজের যে কমেন্ট সেকশনে কমেন্ট রয়েছে, সেখানে এসেও আপনারা আমাদেরকে জানাতে পারেন যে আপনার কী মতামত।
1: কিশোর বলছেন বালি থেকে, কালো আর আলো এরা দুজন সব সময় পাশাপাশি থাকে, কথাটা একদম ঠিক। কাল আছে বলে আল ও কালো আছে বলে আলোর এত দাম। মানুষের জীবনে আলো সবসময় একইভাবে থাকে না, কখনো কখনো অন্ধকার কালো দিন নেমে আসে, তখন মানুষ বুঝতে পারে আলোর এত দাম। কি ভালো ছিলাম, আলোর মতো সংসার ছিল, নিজের দোষে অন্ধকারকে ডেকে এনেছি, এখন শুধু অপেক্ষা করছি কি করে অন্ধকারকে ঘুচিয়ে আলোর জগতে ফিরতে পারি। কত মানুষ কত ইন্টারভিউ দিচ্ছে চাকরির জন্য, আলোর মুখ আর দেখতে পাচ্ছে না। কত মানুষ কত বছর খারাপ কাজ করে জেলবন্দি থেকেছে, কালো জীবন ঘুচিয়ে আলোর জগতে তারা ফিরতে চায়, তখন অনেকটা দেরি হয়ে যায়। কালো আর আলো পাশাপাশি সব সময় থাকবে, তুমি কাকে বাঁচবে সেটা তোমার উপর নির্ভর করে। অন্ধকার জীবনে থাকতে চাও না, চাও না আলোর জগতে থাকবে। তবে অনেকে কালো জীবন পছন্দ করে, আবার অনেকে বলে কালো জগতের আলো। কিশোর লিখলেন বালি থেকে, বলতে বলতে ফোন এসে আশা করি এবার আমাদের বন্ধুর সঙ্গে কথা বলতে পারবো। নমস্কার। না না না, কোনোভাবেই কথা বলা হয়ে উঠছে না।

0: জানি না কোনো টেকনিক্যাল কারণে কিনা।
1: এরপরে আমাদের ফেসবুকের কমেন্টে, মানে আমাদের বিষয়ভিত্তিক লেখেননি, কিন্তু সুমিত সেন তিনি বলছেন, অনেকদিন পর চেনা বন্ধুদের কণ্ঠ শুনছি, ভালো লাগছে। এরকমভাবেই আমাদের সাথে থাকুন আপনিও, এবং আপনাদের কথা বা আপনাদের সাথে থাকাটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এরপরে চলে যাব কি আমরা একটা হোয়াটসঅ্যাপ মেসেজে? হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন তপন কুমার সেন হালতুবাজার কসবা থেকে। তিনি বলছেন, আজকের বিষয়ে আলো আর কালো পাশাপাশি থাকে, কালো মেঘ কালো আধার তার সাথেও কলঙ্ক আছে। কবির ভাষায় তা সে যতই কালো হোক, আমার ভালো লেগেছে। কালোকে অনেকে অনেকভাবেই সুন্দর করে প্রকাশ করে, কবিতা গান গল্প এইসবে কিন্তু পড়েছি। আবার বিজ্ঞানীদের কাছে ব্ল্যাক হোল এক আতঙ্ক, তার অপরদিকে আলো মানে অন্ধকারের অবসান। আমার জীবনে অভিজ্ঞতা কালো না থাকলে ফর্সা বা আলোকে বুঝতাম না। একটা জিনিস লক্ষ্য করুন, যদি মানুষ যদি শিক্ষিত সংস্কৃতি মনস্ক হন, তার রং কালো হলেও তার মন মুখ উজ্জ্বল আলোকিত হয়ে থাকে। কয়লার কালো হতেই, আচ্ছা হতেই পারে উজ্জ্বল আলোকিত, কয়লার কালোতেই হতে পারে উজ্জ্বল আলোকিত হীরক। রবীন্দ্রনাথের কথায়, বিদ্যেটা কমল হীরে, তার থেকে যে উজ্জ্বল আলো আসে সেটা কালচার। তাই কালোর পাশেই আলো পরস্পরের পরিপূরক। শুভরাত্রি তপন কুমার সেন হালতু কসবা থেকে, তিনি কিন্তু আমাদেরকে এটা লিখে পাঠিয়েছেন। এরপরে আরও কিছু আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে বরং আমরা চলে যাই।
0: ফেসবুকে ফেসবুকে দেখি আর নতুন কেউ কিছু লিখলেন। হ্যাঁ, দীনেশ নস্কর লিখেছেন বালি থেকে, বলছেন, আলো আর কালো এরা মাস্তুতো ভাই। জীবনে কখনো কালো আসে, আবার কখনো আলো আসে, সব সময় কালো থাকে না। জীবনে একদিন আলো আসবেই, প্রত্যেকের জীবনে আসবে। ফোনে একজন কেউ আছেন, একবার দেখি তো কথা বলা যায় কিনা। নমস্কার।
2: হ্যালো দাদা দিদি, নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: আমি নিউ টাউন থেকে বিশু মন্ডল বলছি।
1: বলুন।
2: আমি অনেকদিন পরে আপনাদের লাইন পেলাম। আমি এই 5-6 বছর প্রোগ্রামটা শুনছি কিন্তু লাইন পাই না দিদি, জানেন তো আজকে খুব কষ্ট করে লাইনটা পেয়েছি।
1: আমাদের বেশ বিশেষ কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল।
2: বুঝতে পারছি না, কিন্তু দিন আর রাত, এই যে দিন, এটা এর মধ্যে তো খুব ভালোই মানুষকে লাগে। সকাল হলে যখন রাত শেষ হয়ে সকাল হয়, কি দিন শেষ হয়ে সন্ধ্যে হয়, তখন মানুষকে খুব ভালো লাগে। এইটাই আমি বললাম দিদি, আর কিছু বলতে পারলাম না।
1: বেশ, অনেকটাই বলে দিলেন, বলতে পারলাম না বলেও। এরপরে আমরা বরং একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে বলছেন, আলোর পাশে কালো থাকলেও আলোর উজ্জ্বলতায় কালো শান্ত হয়ে যায়। অনুজ্জ্বল কালোই ধীরে ধীরে একসময় আলোর পাশে থাকার সুবাদে আলোর ন্যায় উজ্জ্বল হয়ে যায়। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে তিনি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন।
0: আর দেখি ফোন এসেছে মনে হয় আরেকজন।
3: আমি ধুলাগড়ি শীতলা থেকে বলছি, বাবলু মুদি। আলো আর অন্ধকারের বিষয়টা বলছেন, কিন্তু যিনি অন্ধ মানুষ বা অন্ধ ব্যক্তি, তার কাছে কিন্তু সারা জীবনে যেন অন্ধকারটাই থেকে যায়, সে সারা জীবন আলোর প্রত্যাশা নিয়ে বেঁচে থাকে।
1: বেশ, আর এই প্রত্যাশা বা হোপ যাকে আমরা বলি, সেটাও তো একটা আলোরই সন্ধান পাওয়ার একটা পথ। এই আশার জন্য বা আমাদের মনে যে আশাটা জাগে, সেটাকে জিয়ে রাখলেই তো সেই কাজটা অনেক সময় সফলও হয়, তাই না? আমাদের টেক্সট মেসেজ করেছেন 9903052992 এই নাম্বারে কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে। তিনি বলছেন, সহজ কথায় হচ্ছে আলোর তীব্রতার উপরই নির্ভর করে কালোর গভীরতা। হে, এই দুই বিপরীতের সহবস্থানই জীবনকে অর্থপূর্ণ করে তোলে। আমাদেরকে টেক্সট মেসেজ করে জানিয়েছেন এই কথা। তারপরে বাউরিয়া বউলখালী থেকে শান্তনু ঘোষ বলছেন, আমাদের সকাল শুরু হয় আলো দিয়ে, আর কালো দিয়ে শুরু হয় রাত, আর কালো শুরু রাত দিয়ে। এই দুটো জিনিস আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন আপনিও, কেননা উনিও লিখেছেন ভালো থাকার কথা আমাদের। এইরকমই আপনারা কিন্তু আমাদেরকে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ, যেটা আপনার মন চায় সেটা করতে পারেন। এরপরে চলে যাই আরও একটা আমাদের টেক্সট মেসেজে, বলছে, জীবনের অন্ধকার না থাকলে আলোর মাহাত্ম্য নেই। খারাপ আছে বলেই ভালো শব্দটা আমরা উচ্চারণ করতে পারি। চড়াই উতরাই তো থাকবেই, এই সব কিছু আছে বলেই পৃথিবীতে ভারসাম্য রক্ষা হচ্ছে। দুটোকেই আমাদের গ্রহণ করতে হবে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে তিনি কিন্তু এই টেক্সট মেসেজ আমাদেরকে করেছেন। আর আরও একটা টেক্সট মেসেজ রয়েছে, দেখি কি লিখেছেন তিনি। বলছেন, আলো যে ভেলোসিটিতে এগিয়ে যায়। কে বলছেন পুরো মেসেজটা পড়বো, তার আগে বলে দিই শুভ সন্ধ্যা লিখেছেন। আচ্ছা, তারক কুলপি চব্বিশ পরগনা থেকে তিনি বলছেন, সাউথ চব্বিশ পরগনা থেকে তিনি বলছেন, আলো যে ভেলোসিটিতে এগিয়ে যায়, কালো সেই ভেলোসিটিতে সরে যায়। মহাবিশ্বেতে সব থেকে কালো হলো ব্ল্যাক হোল, যার গ্র্যাভিটি এত বেশি যে আলোকে শোষণ করে নেয়। আবার ব্ল্যাক হোল থেকে নতুন নক্ষত্র বা আলো তৈরি হয়। এই দুটোর পাশাপাশি থাকা কালের কিন্তু একটা নিয়ম। টেক্সট মেসেজে কিন্তু আমরা এই মেসেজ
0: ফোনে একজন বোধহয় বন্ধু রয়েছেন, কথা বলি তার সঙ্গে। নমস্কার। এসেছিলে, তবু আসো নাই। দেখা যাক, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে বলে মনে হচ্ছে। দেখা যাক একবার আমরা হোয়াটসঅ্যাপটা খুলে যদি কাউকে আমরা পেয়ে যাই তাহলে তার কথা পড়ে নেওয়া যাবে। ফোনও বাজছে, ফোনে যারা আসছেন তাদের কথাও যদি একটু শোনা যায় খুব ভালো লাগে। এখনো তো সময় আছে। নমস্কার।
4: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন?
4: আমি সুমিত দাস বলছি, গড়ফা থেকে।
0: হ্যাঁ বলুন।
4: হ্যালো।
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
4: আচ্ছা, কালো আর আলো যেটা বলছেন ওটা আর কিছুই না, জন্ম আর মৃত্যু এই হচ্ছে মানুষের ব্যাপার। কালো আর আলোর দুটো ভাষা, এর চেয়ে বড় ভাষা পৃথিবীতে আর কিছু নেই।
0: মানে আপনি বলতে চাইছেন আলটিমেট ওটাই?
4: হ্যাঁ,
0: আলটিমেট ওটাই,
4: আলটিমেট ওটাই। সুতরাং জন্মটাই আমাদের আলো আর মৃত্যুটাই হচ্ছে কালো।
1: কালো মনে করছে। আবার এরকমও হতে পারে যে সে তো জীবনে ভালো অনেক কিছু দেখতে চেয়েছেন, পায়নি, তাই মৃত্যুটাই হয়তো তার কাছে আলো। তাই মানুষের কাছে কোনটা আলো এবং কোনটা ভালো সেটা হয়তো সত্যি বুঝতে আমাদের একটু সময়ও লাগবে বটে। আমরা কথা বলছি,
0: আরেকজন আছেন, একবার চেষ্টা করি কথা বলতে। নমস্কার। হ্যালো।
5: হ্যালো,
0: কে বলছেন?
5: আমি সোনাপুর থেকে মিত্তিকা আল্লাহ বলছি।
0: বলুন।
5: বলছি আলো আর অন্ধকার দুটো থেকে পিস্তুত মাস্তুত ভাই, এরা ভাই ভাই। আলো না থাকলে কালো থাকে না, কালো না থাকলে আলো থাকে না, এইটুকু বললাম। নমস্কার।
0: বাহ, মনে কি না, বেশ ছোট্ট করে কিন্তু খুব পিন পয়েন্টেড কথা বলেন, এগুলো আমাদের ভালো লাগে। আমাদের যারা লিসনাররা তারা সত্যি কখনো কখনো বেশ চমৎকার আমাদের এক একটা দিক একটুখানি তুলে দেন এবং সেটা দেখেই আমরা এগোই। আমরা রয়েছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, আবার একটি গান বিরতি নিচ্ছি, যে তার মাঝে আপনারা যদি কেউ কেউ এসে যান। এখনও পর্যন্ত 38 জন এসেছেন, আরেকটু তো সময় আছে, সুযোগ আছে কথা বলার। দেখি না কে কথা বলতে পারেন।

0: ক্ষতিগ্রস্ত হয়। তো অতএব যে শিশুর মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত হয়েছে তার পক্ষে কিন্তু এই স্বাভাবিকভাবে শেখাটা কিন্তু খুব মানে অসুবিধাজনক হয়। তাদেরকে কিন্তু ফিজিওথেরাপির সাহায্যে অতি দ্রুত যদি কাজ করা সম্ভব হয় তাহলে তার থেকে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হয়। এবং তার যে আগত যে ডিসেবিলিটি আমরা যেটা বলছি যে ব্রেন আঘাতজনিত যে ডিসেবিলিটি সেটাকে সব থেকে মিনিমাইজ করা সম্ভব।
1: বেশ, পেডিয়াট্রিক থেরাপি যেটা আছে সেটা মানে আপনি বলছিলেন যদিও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে, কিন্তু কোন কোন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই পেডিয়াট্রিক থেরাপিটা দেওয়া যেতে পারে?
0: এই বিষয়ে একটু অবগতির জন্যই বলবো যে এখানে মেডিকেল টার্মিনোলজি যদি নাও ইউজ করি তাহলে এটা বলতে পারি যে বাচ্চাদের ক্ষেত্রে না আর্লি সাইন খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন, দাদু ঠাকুমারা আছেন কিংবা কাকা কাকিমারা আছেন, ওনারা কিন্তু দেখে বুঝতে পারেন যে বাচ্চাটির নির্দিষ্ট টাইমের মধ্যে 3 মাসের মধ্যে ঘাড়শক্ত হচ্ছে না, বাচ্চাগুলি ঠিকঠাক টাইম মতো বুঝতে পারছে না, কিংবা অপরের দিকে তাকিয়ে হাসছে না, কথা বললে রেসপন্ড করে না, কিংবা ঠিকঠাক সময় মতো সে দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না। তো এই সমস্ত জিনিসগুলো যদি মাইলস্টোন ডিলে হয় তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অগ্রিম, যেটাকে আমরা আর্লি ইন্টারভেনশন বলি, এইটা কিন্তু করা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও বিশেষ কিছু কিছু কন্ডিশন আছে, যেমন তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সেরিব্রাল পলসি। এটা বেসিক্যালি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেখানে মূলত মাংসপেশির মধ্যে আড়ষ্টভাব থাকে কিংবা শিথিলতা থাকে। তো যদি মাংসপেশির মধ্যে অতিরিক্ত শক্তভাব থাকে কিংবা শিথিলতা থাকে তাহলে তার নির্দিষ্ট কাজ করতে অসুবিধা হবে। তো তার জন্য ফিজিওথেরাপির প্রয়োজন। কিছু শিশু রয়েছেন যার মধ্যে তার কমিউনিকেশনের ডিসঅর্ডার আছে কিংবা বিহেভিয়ারাল সমস্যা আছে, এগুলো মেবি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কিংবা ADHD, লার্নিং ডিফিকাল্টিস কিংবা ক্রোমোজোমাল ডিসঅর্ডারের মধ্যে ডাউন সিন্ড্রোম আছে। এই সমস্ত শিশুদের যত দ্রুত সম্ভব থেরাপি শুরু করা যায় ততই তাদের বিকাশ মানে ভালো করা, দ্রুত করা সম্ভব। এর পিছনে বিজ্ঞানটা একটু মানে আলোচনা করার প্রয়োজন। বিজ্ঞানটি হলো যে আমাদের ব্রেন সেলের নতুন করে পুনর্জন্ম হয় না, শরীরের সমস্ত জায়গার পুনর্জন্ম হয় কিন্তু ব্রেন সেলের পুনর্জন্ম হয় না। যার জন্য দেখবেন কারোর যদি হার্ট খারাপ হয়ে যায় হার্ট রিপ্লেসমেন্ট হয়, কারোর যদি লিভার খারাপ হয়ে যায় লিভার রিপ্লেসমেন্ট হয়, কিডনি রিপ্লেসমেন্ট তো খুব আকছাড়ি হয়, কিন্তু ব্রেনের রিপ্লেসমেন্ট কোনো জায়গায় শুনবেন না, কারণ ব্রেন সেলের কোনো রিজেনারেশন হয় না। তাহলে ব্রেন সেল ক্ষতিগ্রস্ত, ব্রেন সেল ঠিক হবে কী করে? আমাদের ব্রেনের একটা ইউনিক ক্ষমতা আছে যেটাকে আমরা বলি নিউরাল প্লাস্টিসিটি, মানে সে তার নিজের মতো করে চেঞ্জ হতে পারে। তো কোনো ক্ষতিগ্রস্ত অংশ যদি আমরা ঠিক সঠিক পদ্ধতির মাধ্যমে তাকে যদি আমরা কর্টিকাল রিপ্রেজেন্টেশন বলি, মানে সঠিক কাজ যদি ব্রেনকে শেখা যায় বহুবার ধরে যদি রিপিটেটিভলি শেখানো যায় তাহলে কী হয়, ব্রেন নিজের থেকেই সেই জিনিসটা শিখে নেয় ডিউ টু নিউরাল প্লাস্টিসিটি। যার জন্য দেখবেন একজন ক্রিকেটার যেমন বহুবার শ্যাডো প্র্যাকটিস করতে হয় কিংবা একজন মানব শিশুকেও যেমন বহুবার পা চালিয়ে তাকে হাঁটা আসে, সেরকমভাবে আমরা ফিজিওথেরাপিস্টরা বহুবার ওই রিপিটেটিভ অ্যাক্টিভিটি করিয়ে করিয়ে তাদের মধ্যে তাদের পুরানো জায়গায় ফিরিয়ে আনতে পারি।
2: অনুষ্ঠানে আমরা আছি, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো তারপরেই আমাদের অতিথির সঙ্গে, সঙ্গে থাকুন।
3: ও দাদু, পায়ের করা নিজের হাতে কাটবেন না,
4: 6292300396 এ ফোন করে কিউরাফুটে আসুন, ডাক্তার দেখান, সুস্থ হন। কিউরাফুট 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার 1 নম্বর ফুড ক্লিনিক। কথা বলুন 6292300396 এ।
5: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
6: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold, আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold।
2: আরোগ্যই আমাদের আজকের অতিথি ডাক্তার কাজী রফাত বাসির পিটি, যিনি এ শহরের প্রখ্যাত নিউরো ডেভেলপমেন্টাল ফিজিওথেরাপিস্ট, এবং তার সঙ্গে আমরা আজকে কথা বলছি জীবনের প্রতিটি পর্যায়ে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে। বাচ্চাদের থেকে এবার বাচ্চা একটু বড় হলো, স্কুলে যাচ্ছে, এই স্কুলে যাওয়ার সময়

0: একটা হয় গ্রোয়িং পেন, ওই ব্যাগ নেওয়া বা খেলাধুলা করার চেষ্টা করছে যখন একটু বড় হচ্ছে, হাত পা ছুঁড়ছে, একটা গ্রোয়িং পেন হয়, এটা ডাক্তাররা বলেন, আমরা বহুকাল শুনে আসছি, এটারও কোনো ম্যানেজমেন্ট আপনার সাবজেক্টে?
1: একদম একদম, গ্রোয়িং পেন বিষয়টা কিন্তু খুব ন্যাচারাল, কারণ বাচ্চাটা টডলার বয়সের সঙ্গে না খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, তো বাড়ার মধ্যে হাড়ের বাড়া আর মাংসপেশির বাড়ার মধ্যে যখন একটু সামঞ্জস্যের যখন অভাব ঘটে তখনই কিন্তু ওই যেটা গ্রোয়িং পেন বলি সেই গ্রোয়িং পেনগুলো হয়। মূলত যদি এই সময়তে এটা খুব বেশি চিন্তা করার প্রয়োজন হয় না, একটু জল খাওয়ানো এবং তার সঙ্গে যে রুটিন যেরকম এক্সারসাইজ যারা যেরকমভাবে করেন আর কি, খেলাধুলা করা বাচ্চার মধ্যে, এমনি বাচ্চাদের জন্য আলাদা করে যে বিশাল কিছু রুটিন করতে হবে তা নয়, কিন্তু বাচ্চার রেগুলার খেলাধুলা করাটা জরুরি, যেটা এখনকার বাচ্চাদের মধ্যে সম্ভব হয় না। তারা এত বেশি পড়াশোনার মধ্যে, এত বেশি তাদের মানে পড়াশোনার কারিকুলামই এত বেশি থাকে যে তারা খেলার আর খেলার মানে মাঠের মুখ তারা দেখতে পান না। বাট এটা আমরা দর্শক বন্ধু সবাইকে অনুরোধ করব, তারা যদি বাচ্চাদেরকে বেশি বেশি করে খেলার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেন তাহলে কী হবে, তাদের মাসেল এবং তার হাড়ের বিকাশে যে সামঞ্জস্য এগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকবে এবং ব্যথা যন্ত্রণা কম থাকবে। এছাড়াও আরও দুই একটা সমস্যার মধ্যে বাচ্চাদের মধ্যে স্থূলতা বা ওবেসিটি, এটাও কিন্তু আস্তে আস্তে বড় আকার ধারণ করছে, তো কাজে এই বিষয়েও কিন্তু নজর রাখা দরকার। বাচ্চার হাইট ওয়েট এগুলো যদি নিয়মিত করে মনিটর করা যায় এবং বাচ্চাকে যদি খেলার পরিবেশ তৈরি করে দেওয়া যায়, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যে খেলাধুলা হয় সেইগুলো যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চার বিকাশ স্বাভাবিক হওয়া সম্ভব।
2: যে স্কুলের কথা বলছিলেন যে স্কুলের পড়াশোনার চাপে এখন খেলাধুলা হচ্ছে না, এই স্কুলের পড়াশোনার চাপটা শুধু পড়াশোনার চাপ না, ব্যাগের চাপও অনেকটা, মানে বই পিঠে এতটাই ভারী হয়ে যায় ব্যাগ, সেক্ষেত্রে দেখা যায় যে কাঁধের যন্ত্রণা হয়, ঘাড়ের যন্ত্রণা হয় খুব ছোট বয়সেই, তো সেটার থেকে মানে বই তো নিয়ে যেতে হবে, তো ব্যাগ নেওয়ার কি কোনো তেমন পদ্ধতি রয়েছে বা ব্যাগ নিয়ে ব্যথা হলে বাড়িতে কি কোনো রেমেডি রয়েছে যেটা করে তৎক্ষণাৎ সারানো যায়?
1: একদম, ব্যাগ নেওয়ার পদ্ধতিগতভাবে ভারত সরকারের থেকে একটা নির্দিষ্ট রুল করা আছে যে শরীরের 10 ভাগের 1 ভাগ সে বাচ্চা তার ব্যাগ ক্যারি করতে পারবে। মানে যদি 40 কিলো ওজনের কোনো বাচ্চা হয় তাহলে সে 4 কিলো ওজনের ব্যাগ, আর যদি কেউ 30 কিলো ওজনের বাচ্চা হয় সে 3 কিলো ওজনের ব্যাগ বইতে পারবে।
0: এটা একদম
1: ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স। এছাড়াও ব্যাগ, ডেফিনেটলি ব্যাগ ক্যারি করার পদ্ধতি আছে, সেটা হচ্ছে ব্যাগকে তার নির্দিষ্ট সাইজ মতো হতে হবে, অ্যাকর্ডিং টু দ্যাট বাচ্চার যে মানে হাইট এবং তার বডি বিল্ড, এবং যতটা সম্ভব স্ট্র্যাপটিকে যদি জোর করে পিঠের সঙ্গে লাগিয়ে ব্যবহার করে তাহলে কিন্তু তার ব্যাগটা অনেক বেশি ইরেক্ট থাকবে এবং সোজা থাকবে, যেটাও কিন্তু তার এই ব্যাক পেনগুলো কমাতে অনেক বেশি হেল্প করবে এবং পশ্চারের অ্যালাইনমেন্ট যেটা বলে সেটা কিন্তু ঠিক রাখতে সাহায্য করবে।
2: বেশ, আপনারা যারা আমাদের ফেসবুক লাইভ দেখছেন 100.1 FM গোল্ডের পেজ থেকে, তাদেরকে বলে দিই যে মানে আজকের ফিজিওথেরাপি নিয়ে কথা হচ্ছে আপনি তো জানেন, এবং ফিজিওথেরাপির আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে, আমরা এখনও সবে মাতৃগর্ভ থেকে শিশু পর্যায়ে এসেছি কিন্তু প্রত্যেকটা পর্যায়ে যদি ফিজিওথেরাপি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে আপনি আসতে পারেন আমাদের সাথে, সরাসরি আসবেন যে যে মাধ্যমগুলোতে, সেই মাধ্যমগুলো হচ্ছে আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে যেখানে আপনি এসে সরাসরি কথা বলতে পারেন আমাদের ডাক্তারবাবুর সাথে, সেটা হচ্ছে 2248-8085। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার
0: 9903050992, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দূরেই আপনি করতে পারেন। আর আমাদের ফেসবুক লাইভ দেখছেন আপনারা 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ থেকে, সেখানেও এসে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন, সরাসরি আপনাদের যাবতীয় প্রশ্ন নিয়ে আমরা পৌঁছে যাব ডাক্তার বসিরের কাছে। ডাক্তার বসির, এই বাচ্চারা বড় হচ্ছে সব ঠিক, এবং আপনার কাছে এতক্ষণে যা শুনলাম যে সব পর্যায়ে হতে পারে, পর্যায়গুলো তো আরও ডিটেইলে আমরা যাব। আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, যে ফিজিওথেরাপি যে করা হয় সেটা কি মূলত ব্যথা কমানোর জন্য, মানে আমার কোনোভাবে ব্যথাটা তো লাগলো বা ব্যথা লাগছে তাহলে আমার ব্যথা কমানোর জন্যই একমাত্র, নাকি আর কোনো উপকার আছে?
1: না, ফিজিওথেরাপি কিন্তু এটি একটি ফলিত বিজ্ঞান, আমরা মূলত প্যাথোলজি নিয়েই কাজ করি, মানে যদি শরীরের ভাবে কোনো রকমভাবে কোনো অসুবিধা হয় সেই অসুবিধাকেই মূলত আমরা ট্রিট করি। এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে, যেমন মানে অফিস আর্গোনমিক ডিজাইনিং ক্ষেত্রে ফিজিওথেরাপির অনেক বেশি রোল আছে, তো তার জন্য কর্পোরেট যে সমস্ত অফিসগুলো আছে তারা কিন্তু আলাদা করে তাদের ফিজিওথেরাপি কনসালটেন্ট থাকেন, যারা এই যে রেগুলার যে তারা ওয়ার্ক লাইফের যে তাদের যে পশ্চার, বিশেষত এই চেয়ারের মধ্যে বসে থাকা, কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, তো এই সমস্ত পশ্চার নিয়ে তারা কিন্তু লাইফস্টাইল

0: ডিজাইনিংয়ের উপর হেল্প করেন, কিন্তু মূলত ফিজিওথেরাপি প্যাথোলজি নিয়েই কিন্তু কাজ হয়।
1: এই প্রশ্নটা আমার মনে আসছিলই, আপনি বলেই দিলেন, সেটা হচ্ছে যে যারা যাদের কাজ মানে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কোনো কিছু ডেস্কের সামনে হোক বা যে কোনো এরকম কাজ যেটা বসেই একমাত্র করতে হবে তাকে, তাদের ক্ষেত্রে কি সাজেশন দেবেন? কেননা এটা করতে গিয়ে পিঠ ঘাড় কোমর সব একেবারে যাই যাই অবস্থা,
0: একদম।
1: তো তাদের ক্ষেত্রে আপনি কি সাজেশন দেবেন যে কি করবে তারা?
0: একদম, যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন অফিস কাজ করেন এবং কম্পিউটার স্ক্রিনের সামনে কাজ করেন, যাদের তাদের জন্য একটাই সাজেশন যে না, পশ্চারকে ঠিক রাখতে হবে। প্রথম কথা, পশ্চার মানে আমাদের স্পাইনের যে অ্যালাইনমেন্ট আছে ওই অ্যালাইনমেন্টকে মেনটেন করতে হবে। মিন্স আমরা বসার সময় কোমরের পিছনে অল্প একটু সাপোর্ট নিতে পারি, পিঠটাকে সোজা রাখতে পারি, ঘাটকে সোজা রাখতে পারি, এইভাবে আমরা কাজ করতে পারি। প্রয়োজনে আমরা যদি স্ক্রিনকে আমরা আমাদের নিজেদের আই সাইটের চোখের সামনে যদি সমানভাবে রাখতে পারি, সেটাও কিন্তু আমাদের কাজের জন্য সুবিধাজনক। এবং কিছুক্ষণ পরে পরে তার যদি বডির মধ্যে একটু স্ট্রেচ করা, ফ্রি হ্যান্ড স্ট্রেচ, মানে ধরুন এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা পরে যদি দু মিনিটের জন্য উঠে একটু দাঁড়িয়ে যদি স্ট্রেচ করা হয়, একটু ঘুরে টুরে এসে আবার নতুন করে বসে আবার কাজ করলেন, সেইগুলোও কিন্তু অনেক বেশি আরামে দিতে হেল্প করবে। এছাড়াও কিছু কিছু মানে এক্সারসাইজ আছে যেগুলোকে আমরা বলি কোর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ কিংবা অ্যাবডোমিনাল এক্সারসাইজ, বিকজ আমাদের মানে পেটের মাংসপেশিকে কিন্তু অনেক কিছু ধারণ করতে হয়। মানে পেটের মাংসপেশির জন্য কিন্তু আলাদা করে কোনো হাড় নেই, সামনে কিচ্ছু নেই, শুধু পেটের মাংসপেশি আছে এবং তার স্ট্রাকচারটাও কিন্তু অনেকটা ফ্ল্যাট। তো কাজেই পেটের মাংসপেশির জন্য শক্তি বাড়ানো এবং পিঠের মাংসপেশির মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করা, এইটা খুব জরুরি। এই ব্যালেন্স যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের শরীরের অ্যালাইনমেন্টও ভালো থাকবে এবং কোমরের ব্যথা পিঠের ব্যথাও কিন্তু অনেকটা ভালো থাকবে।
1: বেশ,
2: আমরা আরেকটা জায়গায় খুব ভাবার চেষ্টা করছি, মানে যাওয়ার চেষ্টা করছি, তাহলে এই যে ফিজিওথেরাপির আপনি যাবতীয় কিছু যা বলছেন তাতে আমাদের একটা মনে হচ্ছে যে ব্যথা কমানো তো রয়েছে, উপকার অন্যান্য রয়েছে, তাহলে ফিজিওথেরাপির সঙ্গে ব্যায়াম, কারণ আপনি বিভিন্ন এক্সারসাইজের কথা বলছেন, তার তফাতটা কোথায়?
0: যেটা আমি বললাম যে ফিজিওথেরাপিস্টরা যে ব্যায়ামগুলো করান টু ট্রিট দ্য প্যাথোলজিস, মূলত মানে প্যাথোলজি মানে কি, যদি কোনো অসুবিধা হয় সেটা ক্রিয়েট করার জন্য, তো ইট উইল বি আ কাস্টমাইজ মানে ব্যাপার স্যাপার আর কি, মানে টেলার মেড আর কি, যে আমি একটা রেডিমেড জামা কিনলাম আর একজন টেলারের কাছে গিয়ে নিজের মতো করে বানিয়ে নিলাম। তো যার জন্যই ফিজিওথেরাপির এত বেশি গুরুত্ব, যে আমার নির্দিষ্ট সমস্যার জন্য নির্দিষ্ট রকমের ব্যায়াম করাটা জরুরি। তো সেটা কিন্তু ওই কোনো রকম ইউটিউব থেকে কিংবা কোনো ইন্টারনেট থেকে কিংবা কোনো বই থেকে দেখে করাটা খুব মুশকিল, কারণ নির্দিষ্ট মাংসপেশি, নির্দিষ্ট নার্ভ, তার জন্য কিন্তু নির্দিষ্ট কাজকর্ম, সেটা কিন্তু একজন উপযুক্ত বিশেষজ্ঞ ফিজিওথেরাপির পরামর্শ নেওয়াটাই কিন্তু বাঞ্ছনীয়।
2: যোগব্যায়াম বলতে যেগুলোকে আমরা বুঝি, ফিজিওথেরাপির ভেতরে কি সেই যোগব্যায়ামগুলো আছে?
0: হ্যাঁ, কিছুটা অংশে যোগব্যায়াম এবং ফিজিওথেরাপি একই রকমের হয়। তারপরের মুহূর্তেই আবার বলবো, যেহেতু ফিজিওথেরাপি কাস্টমাইজ, তো যোগব্যায়ামকেও প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে। কারণ মানে কোনো মানুষের হয়তো তার স্থূলতাটাই হচ্ছে তার হাঁটুর জন্য সমস্যাজনক, তার পক্ষে এমন কোনো মানে যোগব্যায়াম আছে যেটা হাঁটু মেরে তাকে নিচে মাটিতে বসতে হবে কিংবা তাকে শুয়ে কাজটা করতে হবে এবং শোয়ার পর থেকে তার উঠতে অসুবিধা, তখন আমরা ফিজিওথেরাপিস্টটা তার জন্য কাস্টমাইজ হয়ে হয়তো স্পেশাল কিছু বেডের অ্যারেঞ্জ করে দেওয়া, এমন বেডের সঙ্গে এমন কিছু থাকলে যেটা তার মুভমেন্টকে একটু অ্যাসিস্ট করবে, ওই এক্সারসাইজ করাটা অনেক ইজি বানাবে, তো এইভাবে আমরা কাজ করে থাকি।
1: বেশ, আরও একটা জিনিস যেটা মানে খুব শোনা যায় সেটা হচ্ছে যে প্রায়শই যে একটু রিল্যাক্সেশনের জন্য মাসাজ করে এলাম, ঠিক আছে, তো এই মাসাজ এবং ফিজিওথেরাপি এটা কতটা পার্থক্য বা কাদেও কি কোনো পার্থক্য রয়েছে?
0: হ্যাঁ, অবশ্যই রিল্যাক্সেশনের জন্য মাসাজ মানে খুবই এন্টারটেনিং এবং ডেফিনেটলি শরীরের মধ্যে আরাম দেয়, কিন্তু মাসাজেরও নির্দিষ্ট বিজ্ঞান আছে, মাসাজেরও প্রয়োজন আছে, এরকম নয় যে মাসাজের প্রয়োজন নেই। যারা অ্যাথলিট আছেন তাদের জন্য থেরাপিউটিক মাসাজ হয়, তো মাসেলের সোরনেসের জন্য মাসাজ হয়, কিন্তু এটা নন কোয়ালিফাইড কারোর কাছ থেকে কিন্তু মাসাজ রেকমেন্ডেড একদমই নয়, এতে হিতে আপনাদের বিপরীত হতে পারে। তো কাজেই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
1: বেশ, আপনি বললেন কোয়ালিফাইড কারোর কাছে করার জন্য, কিন্তু আমাদের এই আকাশবাণী থেকে জাস্ট একটু দূরে বাবুঘাটে মাসাজের জন্য খুব বিখ্যাত, মানে আমরা অনেক সময় ভিডিও দেখেছি বা যারা নিজের চোখে দেখেছেন যে একদম সেই

0: এর উপর উঠে বা সেরকম ভাবে মাসাজ করা হয়,
1: সেই সাদা বাংলায় আমরা শুনতাম না, দলাই মলাই
0: একদম, সেটা কতটা যুক্তিযুক্ত বা সেটা কি আদৌ করানোটা ঠিক?
2: এটা মানে আমারও শোনা কথা, আমি কোনো দিন দেখিও নি, বাট অবশ্যই এগুলো রেকমেন্ডেড নয়।
0: বেশ, আমাদের মানে সময় আস্তে আস্তে এগিয়ে চলেছে, সময় এগিয়ে চলেছে এই কারণে বলছি, কেননা আর দুটো মিনিট পরে আপনারা কিন্তু ফ্রিকোয়েন্সিতে কিছুক্ষণের জন্য আমাদেরকে পাবেন না, 10 মিনিট পাবেন না, কিন্তু সরাসরি আপনি আমাদের ফেসবুক লাইভে যেরকম আছেন 100.1 FM গোল্ডের পেজে, সেই পেজ থেকে সরাসরি আমাদেরকে দেখতে পাবেন, যেমনটা পাচ্ছেন আর কি। তাই আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা কিন্তু সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কারণ আমাদের সাথে রয়েছেন ডক্টর কাজী আরাফাত ওয়াসির পিটি, তিনি আমাদেরকে জানাচ্ছেন আজকের যে ফিজিওথেরাপির বিভিন্ন গুণ এবং ফিজিওথেরাপি কোন কোন ক্ষেত্রে দরকার, ফিজিওথেরাপি দিয়ে কি আদৌ সেটা সেরে যায়, সব কিছু আরও আছে অনেক প্রশ্ন। আপনি
1: আমরা একদম এই সুযোগে মানে আর 1.5 মিনিট সময়ের মধ্যে, যেহেতু যারা আমাদের রেডিওতে আছেন তাদের সঙ্গে একটু বিচ্ছিন্ন হব, ফিজিওথেরাপিটা কি খুব দীর্ঘমেয়াদী প্রসেস?
2: কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে সেরে যান। এটা ডিপেন্ড করে যে কী অবস্থাতে আসছেন সেই রকম, যদি কোনো মাসকুলার রিলেটেড পেন হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি উপকার পাওয়া সম্ভব, মেবি হয়তো 1 or 2 সেটিংয়ের মধ্যে হয়ে যায়, বাট যদি নিউরোলজিক্যাল ইস্যু থাকে অনেক সময় সেটা দীর্ঘমেয়াদী হয়।
0: বেশ বুঝলাম, তবে আমাদের অনুষ্ঠান কিন্তু বেশ আরও অনেকটা দীর্ঘ, দীর্ঘ মানে 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু থাকবে, তাই এটা বেশ দীর্ঘমেয়াদী, মানে 1 ঘন্টাটা দীর্ঘমেয়াদী ধরে নিলাম আর কি আমরা।
1: একেবারে, তাই এই মুহূর্তে যারা রেডিওতে মানে ঠিক 10টা থেকে যারা রেডিও শুনতে পারবে না, তারা কিন্তু আমাদের 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ থেকে আমাদের সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, এবং আমাদের কথা বলা, আপনাদের প্রশ্ন উত্তর ইত্যাদি সবই চলছে। ফেসবুকে আপনারা প্রশ্ন করবেন, আমাদের 9903055992 এই নম্বরে প্রশ্ন করবেন, 2248085 এই নাম্বারে এসে রিং আপ করতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন, যাবতীয় প্রশ্ন নিয়ে আমাদের অতিথির কাছে পৌঁছে যাব। ঠিক 10 মিনিটের জন্য আপনাদের কাছ থেকে একটু সরে থাকা, যেমন রেগুলার হয়ে থাকে আপনারা জানেন, 10টা 10-এ আবার আপনারা টিউন করে ফেলছেন 100.1 FM গোল্ড এবং শুনছেন আমাদের আজকের অতিথিরা।
3: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর, মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই FIR দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তামিলনাড়ু রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ AIADMK। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের আদালতগুলিকে আধুনিকীকরণের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে আগামী 14 ও 15 মে ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন, আগামী 2 দিন জয়ী বিধায়করা শপথ নেবেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি জুটি জয় দিয়ে অভিযান শুরু করেছেন। আসছি বিস্তারিত খবরে, নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল SOG এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রি জয়পুরের বাসিন্দা মনীষ, তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের SOG দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের পুর প্রতিনিধি রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি FIR দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই FIRটি করা হয়। সিবিআই এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে, এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। NTA আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি দিতে হবে না। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক ইত্যাদি যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন

0: দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন 2026 বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবেই প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পখাতকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মানদণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে দেশের কাছে এতটাই পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ভান্ডার রয়েছে যা দিয়ে প্রায় 11 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। ভারত চলতি মাসের 14-15 তারিখে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। इसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: অপারেশন সিন্ধু চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকে সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্ধুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকারের আস্থা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবার নাটকীয় মোড়। সরকারকে সমর্থন দেওয়া নিয়ে এআইএডিএমকে দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর আজ সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। সফরের প্রথম পর্যায়ে তাঁর সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে আকাশবাণীর সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের আদালতগুলি আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40 থেকে 50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। বিচারপতি কুমার ছাড়াও এই কমিটিতে থাকছেন কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা ও বোম্বে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অশ্বিনী কুমার মিশ্র ও সোমাশেখর সুন্দরেশন। ভারত চলতি মাসে 14 ও 15 তারিখে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ। দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা শপথ গ্রহণ করবেন। রাজ্যে পরবর্তী

0: সময় কি কি উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে তা সব দপ্তরকে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাতে হবে। আজ অসম সরকারি শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে পূর্ত দপ্তরের ময়দান টেন্টে বৈঠকে বসেছিলেন শ্রী অধিকারী। সেখানেই বলা হয় বুধবার মুখ্যমন্ত্রী নবান্ন সভাগারে আগামীকাল একটি পর্যালোচনা বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান।
1: অ্যারেস্ট হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি সি ইজ ইনহ্যাবিটেন্ট অফ নদিয়া চাকদা। একটা মামলা ছিল 2004-05 সালে, কিন্তু মেইনলি ঝাড়খণ্ডে মামলা আছে, যেখানে সি ওয়াজ পার্ট অফ এন আর্মড স্কোয়াড and regional committee member. Jharkhand police has announced a reward of 15 lakhs depending on the rank of the Maoist leader. Then we'll interrogate her and find out other details about other members operating in Jharkhand area.
0: এদিকে আরেক মাও নেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা এই মাওবাদী নেতাকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। আত্মসমর্পণকারী এই ব্যক্তি কেন্দ্রীয় সরকারের পুনর্বাসন নীতির আওতায় অর্থনৈতিক সহায়তা পাবে। কলকাতার তিলজলা থানা এলাকার তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও পাঁচজন। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে আজ দুপুরে আবাসনের ভেতরে থাকা ব্যাগ তৈরির ছোট কারখানায় 30 জন কাজ করছিলেন। সরু তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। মৃত্যু হয় মোহাম্মদ হাসান ও রাজেশ নামে দুজনের। দমকলের 5টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন। ব্যাডমিন্টনে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ থাইল্যান্ড ওপেন 2026 জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছেন। থাইল্যান্ডের ব্যাংককের নিমিবুত্র স্টেডিয়ামে শীর্ষ বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মালয়েশিয়ার জুটির মুখোমুখি হবেন তারা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তামিলনাড়ুর রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ এআইএডিএমকে। খবর পড়া শেষ হল।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
3: আরোগ্য অনুষ্ঠানের এই অংশটি নিবেদন করছেন কিউরা ফুট।
4: বাবা, আমার অফিসের বস ফ্ল্যাট ফুটের জন্য একটি স্পেশাল সোল ব্যবহার করেন। 6292300396 এ ফোন করে কিউরা ফুট চলো তোমার জন্য নিয়ে আসি।
5: চিকিৎসা নিন, ব্যথা সারান। কিউরা ফুট 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার এক নম্বর ফুড ক্লিনিক। কথা বলুন 6292300396 এ।
6: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold. আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold.
7: 100.1 FM Gold টিউন করেছেন আপনি, মানে টিউন তো করে রেখেছিলেনই। 10টা মিনিট আমরা একটু বিরতিতে গিয়েছিলাম, সংবাদ বিরতিতে, কিন্তু ফেসবুক লাইভে ছিলাম 100.1 FM Gold পেজ থেকে। আবারও চলে এসেছি, একেবারে দুটো মিলিয়ে আপনারা আমাদেরকে দেখতে এবং শুনতে পাচ্ছেন। সেটা হচ্ছে 100.1 FM Gold ফ্রিকোয়েন্সিতে যেমন শুনতে পাচ্ছেন, তেমন 100.1 FM Gold পেজেও কিন্তু আপনি আমাদের সরাসরি দেখতেও পাচ্ছেন। এবং সেই পেজের ফেসবুক যে লাইভ, সেই ফেসবুক লাইভে এসেও কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন। আজকের যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে জীবনের প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা ধাপে ফিজিওথেরাপির গুরুত্ব। এটা আমাদের বিষয়, কিন্তু আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে ফিজিওথেরাপি নিয়ে, আপনি সরাসরি আসতে পারেন। আসতে পারেন কিভাবে?
8: আপনি আসবেন 2248-8085 এই নাম্বারে, আপনি সরাসরি ডায়াল করতে পারেন 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন। আর আপনারা 100.1 FM Gold ফেসবুক পেজ থেকে লাইভ দেখছেন, সেখানে এসে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন। ইনবক্স অনেকেই করছেন, আপনাকে চেনেন এমন একজন মানুষ তিনি ইনবক্স করেছেন, পূজা প্রামাণিক, বলছেন যে আপনি অত্যন্ত দক্ষ

0: লক্ষ্য একজন ডাক্তার এবং উনি আপনার কাছে খুব মানে যাকে বলা যায় রিহ্যাবিলিটেটেড হয়েছেন, সেই জন্য আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। থ্যাংক ইউ স্যার ফর এ কাইন্ড হার্ট। সো এটা একটা খুব গুড কমপ্লিমেন্ট, হ্যাঁ, এবং আমাদেরও ভালো লাগছে এটা বলতে পেরে। ডক্টর বাসির, আমরা এই ফিজিওথেরাপির বিভিন্ন আসপেক্ট নিয়ে কথা বলছি, আমরা ঘাড়ের ব্যথা নিয়ে কথা বলছিলাম, বিশেষত আজকে যেহেতু আমরা মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করি। কোমর, এই কোমরের ব্যথার দুটো জায়গা রয়েছে। দেখুন, বাঙালি একটু ছোটোখাটো ভুঁড়ি থাকবে না, এটা হয় না, যে নাহলে বাঙালিকে আইডেন্টিফাই করা যায় না। আরেকটা হলো, বিশেষত আমরা যারা ছেলেরা, তারা ছোটোবেলায় নানা রকম খেলাধুলা, গাছে ওঠা, দুষ্টুমি বদমাইশি যাতা করি, তার অনেকগুলো চোট কোমরের মধ্যে থেকে যায়। আমি আমার এই বয়সে এসে বুঝতে পারি আমার ছোটোবেলার সেই সব কাণ্ড কারখানাগুলো এখন আমাকে ভোগায়,
1: জানান দিচ্ছে।
0: এই যে দুটো আসপেক্ট, একটা হচ্ছে আমার ছোটোবেলাকার নানা রকম বিষয়, আরেকটা হচ্ছে এই স্বাভাবিকভাবেই আমাদের হয়, মানে বিশেষত যারা বসে কাজ করেন তাদের একটা ভুঁড়ির বিষয় থাকে। এই ব্যাপার নিয়ে কোমরটাকে নিয়ে এবার যদি আপনি,
1: কোমরটা বাঁচাবো কী করে ফিজিওথেরাপি দিয়ে আর কি?
2: কোমর বাঁচানোর উপায় আমি আগেও বললাম, যে আমাদের অ্যাবডোমেনের যে মাসেল আছে ওটা কিন্তু খুব ফ্ল্যাট মাসেল, একদম পাতলা মাসেল, এবং ওর ভীষণ কাজ, মানে ওকে প্রচুর কাজ করতে হয়, একাধারে তাকে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গকে তাকে সামনের দিকে ধরে রাখতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে ব্রিদিংয়ের ক্ষেত্রেও কিছু কিছু জায়গাতে তাকে হেল্প করতে হয়। তো এই মতো অবস্থাতে তো আমাদের যদি লাইফস্টাইল যদি খারাপ থাকে তো অবভিয়াসলি তার মধ্যদেশ তো বড় হবেই। তো মধ্যদেশকে ঠিক রাখা এবং তার সঙ্গে সঙ্গে যতটাই মধ্যদেশ সামনের দিকে এগিয়ে আসবে তার সঙ্গে সঙ্গে পিছনের ব্যাক যে স্পাইন আছে সেটাও কিন্তু সামনের দিকে এগিয়ে আসবে। তো সুতরাং আমরা মানে কোর মাসেলের এক্সারসাইজ বলি এবং অ্যাবডোমিনাল মাসেলের এক্সারসাইজ যদি ঠিকঠাক করে করি, তার সঙ্গে ব্যাক মাসেলের এক্সারসাইজ যদি ঠিকঠাক করে করা যায়, তাহলে কিন্তু এই পুরানো চোট আঘাত বলুন কিংবা নতুন করে যে চোট আঘাত পাওয়া, এগুলো থেকে কিন্তু ভালো থাকা সম্ভব।
0: বেশ, আমাদের একজন বন্ধু রয়েছেন লিস্টার, তার কথা মানে প্রশ্নটা আমরা নিয়ে নিই, তারপর আমাদের কমার্শিয়াল ব্রেক আছে।
1: এই মুহূর্তে নেই।
0: বেশ, আমরা একটা কমার্শিয়াল ব্রেকে যাই, কমার্শিয়াল ব্রেকের পর আবার জাস্ট ফিরে আসি আপনাদের সঙ্গে। টিউন করে
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: ঠাম্মা, আপনার কোমরের ব্যথা, পিঠের ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন, ফেলে রাখবেন না,
5: কিউরা ফুটে আসুন। ফোন করুন 6292300396 এ, ডাক্তার দেখান, সুস্থ থাকুন। কিউরা ফুট 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার এক নম্বর ফুড ক্লিনিক। কথা বলুন 6292300396 এ।
6: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ।
1: 100.1 FM Gold-এ ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসেছি। আমাদের সাথে ডক্টর বাসির রয়েছেন এবং তার থেকে আমরা জেনে নিচ্ছি ফিজিওথেরাপির বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় যেগুলো আছে, আপনাদেরও আছে আমি জানি, আপনারাও প্রশ্ন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন এবং ফোনে আসতে পারেন 2248-8085, এই নাম্বারে সরাসরি এসে আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এই যে খেলাধুলার কথা সঞ্জয়দা বলছিল, ছোটোবেলা খেলাধুলার ফল এখন বুঝতে পারছেন বেশ হাড়ে হাড়ে আর কি, কোমরের হাড়ে হাড়ে, তো সেইখান থেকেই আসি। এই যে খেলাধুলা মানে স্পোর্টস থেকে কোনো ইনজুরি, স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপির একটা ভূমিকা আছে সেটা আমরা সবাই শুনি এবং তৎক্ষণাৎ একটা রিলিফ পাওয়া যায়। স্পোর্টসম্যান যারা আমরা দেখেছি মাঠে ইনজিওর হলো, সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিস্ট বা ডক্টর গিয়ে ম্যাসাজ করলেন বা কিছু করলেন, তার কিছুক্ষণ পরে আবার সে মাঠে ফিরলেন, এটা যে দেখেছি। তো এই স্পোর্টস থেরাপির, ফিজিওথেরাপি মানে স্পোর্টস পার্সন যারা, তাদের ফিজিওথেরাপি

0: একটু আলাদা, কারণ একটু আগে কথা হয়েছে যে ফিজিওথেরাপিটা একটু সময় লাগে, তো এই ক্ষেত্রে তৎক্ষণাৎ উঠে তারা আবার খেলতে পারে।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ এই এই প্রশ্নের জন্য। আমরা যেরকম আলোচনা করছি যে ফিজিওথেরাপির অনেকগুলো বিভাগ আছে, সেরকম একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে স্পোর্টস। স্পোর্টস ফিজিওথেরাপিস্ট যারা হন তারা কিন্তু একদম তৎক্ষণাৎ ফার্স্ট কন্ট্যাক্ট কাজ করেন। স্পোর্টসের ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম, এবং একজন ফিজিওথেরাপিস্টকে তার দক্ষতার সঙ্গে কোনো একটা ইঞ্জুরি যখন অন ফিল্ড হয় তখন অন ফিল্ড খুব দ্রুততার সঙ্গে তাকে অ্যাসেস করতে হয়। আমরা যারা চেম্বারে প্র্যাকটিস করি তাদের কিন্তু অ্যাসেসমেন্ট করার জন্য অনেকটা সময় পায়, কিন্তু একটা লাইভ স্পোর্টসকে কিন্তু কখনো বন্ধ রাখা যায় না। তাহলে একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট তার কতটা বেশি দক্ষতা থাকতে হয় যে তিনি কিন্তু খুব দ্রুত ওইটা অ্যাসেস করেন, প্রয়োজনে কিছু লোকাল অ্যানালজেসিক জেল কিংবা স্প্রে ব্যবহার করেন যাতে তার ব্যথা বেদনা কম হয়, এবং অনেক সময় দেখা যায় যে রঙিন রঙিন বেশ কিছু টেপ শরীরের মধ্যে লাগিয়ে দেয়, যেটাকে আমরা বিজ্ঞানের পরিভাষায় বলি থেরাপিউটিক টেপিং, যেটাকে দিলে কি হয় ওই মাসেলটা পার্টিকুলার মাসেলের উপরে যে ওভারলোডটা থাকে কিংবা যে ইঞ্জুরিটা হয়েছে সেই ইঞ্জুরি থেকে কিছুটা প্রতিহত করা যায়। এবং স্পোর্টসের ক্ষেত্রে যেরকম এটা অ্যাকিউট ব্যাপার হলো, সেরকম আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি থেকে রিকভারি। কারণ ইঞ্জুরি হয়তো খেলোয়াড়ের হয়ে গেল, তিনি হয়তো সেটা বেয়ার করে হয়তো খেললেন, কিন্তু তারপরে তো তার ইঞ্জুরিটা তাকে অসুবিধা করবে, এবং সেই ইঞ্জুরি থেকে রিকভারির ক্ষেত্রে স্পোর্টস ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। তাকে যেমন বডি স্ট্রেংথ, কন্ডিশনিং, মাসেল ব্যালেন্সিং সমস্ত কিছু দেখতে হয়, তার সঙ্গে সঙ্গে তার পুনরায় রিহ্যাবিলিটেশন, মানে যাতে তিনি পুনরায় ফিরে আসতে পারেন সেই বিষয় দেখতে হয়। আমি একটা ঘটনার কথা উল্লেখ করব, আপনারা কিছুদিন আগেই শুনে থাকবেন, আমাদের ভারতীয় ক্রিকেটের প্রখ্যাত উইকেটকিপার ঋষভ পান্তের একটা মারাত্মক ভয়াবহ কার অ্যাক্সিডেন্ট হয়েছিলেন। তো উনি কিন্তু আবার ফিরে এসেছেন উইথ দ্য হেল্প অফ ফিজিওথেরাপি। উনি মানে এই ভিডিওও কিন্তু ভাইরাল হয়েছে যে উনি অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলের মধ্যে হাঁটছেন, যেখানে বডি লো ইম্প্যাক্ট, মানে বডির কোনো শারীরিক কোনো ইম্প্যাক্ট হচ্ছে না, কিন্তু লো ইম্প্যাক্ট এক্সারসাইজ প্রোটোকল খুব ভিগোরাসলি করার পরে ওনার কিন্তু দ্রুত উন্নতি সম্ভব হয়েছে। তো কাজেই ফিজিওথেরাপির এই যে স্পেশালাইজেশনগুলো, আমি এগুলোকেই উল্লেখ করতে চাইছি যে যখনই কোনো অসুবিধা হবে স্পেশালাইজড জানা রয়েছেন তাদের কাছের থেকেই কিন্তু চিকিৎসা নেওয়ার খুব প্রয়োজন, এবং তাতে কিন্তু সুফল পাওয়া সম্ভব। এবং ওইটা বললাম যেটা কখনো অ্যাকিউট হতে পারে, কখনো সেটা দীর্ঘমেয়াদি হতে পারে, সব ক্ষেত্রেই কিন্তু বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যথার্থভাবে আপনাদেরকে হেল্প করতে পারবেন।
2: আমি এ ব্যাপারে একজন বিখ্যাত অ্যাথলিটের কথায় যাই, মানে আপনার কথাকে কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু কার্ল লুইস, কার্ল লুইস একদম অলিম্পিকের সোনাজয়ী কিংবদন্তী অ্যাথলিট। তো কার্ল লুইসকে আমরা বেশ বছর কয়েক আগে দেখেছিলাম যে তিনি আর হাঁটতে পারছেন না, তাকে রীতিমতন ট্রেনে নিয়ে যেতে হচ্ছে। এরপরে ওনার একটা ইন্টারভিউ বেরোয় বিবিসি নেটওয়ার্ক থেকে, সেই বিবিসি নেটওয়ার্কে কার্ল লুইস বলেছিলেন যে আমার শরীরের উপর যে ধকল গেছে তার যন্ত্রণা বা তার পাপ আমি এখন বহন করছি। কার্ল লুইসের সঙ্গে বিশ্বের সেরা ফিজিওথেরাপিস্ট ডক্টরস এরা ছিলেন, মানে গোটা আমেরিকার যে ব্যবস্থা মেডিকেল সিস্টেম আপনি আমার থেকে অনেক ভালো জানেন, এবং তার সঙ্গে কার্ল লুইসের মতন একজন মানুষ যারা অর্থের অভাব ছিল না, তাঁর কেন এমন হলো?
1: মানব শরীর আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের শরীর আলাদা, আমরা পৃথিবীতে একজন মানুষের সঙ্গে অন্য মানুষের কিন্তু মিল নেই। মানে মায়ের গর্ভের যদি দুটো বাচ্চা জন্মায় তাহলে দুটো বাচ্চাই কিন্তু আলাদা হয়। তো কাজেই চিকিৎসা বিজ্ঞানরাও কিংবা চিকিৎসা করার সময় আমরা তার যে মানুষটি আমাদের সামনে আসেন তাদের কিন্তু আমরা সিমটম দেখি এবং তার মতো করে রেমেডি বের করার চেষ্টা করি। সেখানে যে সবসময় সফল হওয়া যায় তা সম্ভব নয়, কিন্তু কিন্তু আমরা তো অবশ্যই চাইবো যে সফল হওয়ার জন্যই সেই চিকিৎসা করা হয়। তো মানব শরীরের এমন এমন কিছু চিকিৎসা পদ্ধতি যেটা হয়তো রেসপন্ড নাও করতে পারেন, তার জন্য আবার রিঅ্যাসেসমেন্ট, রিইভ্যালুয়েশন করার প্রয়োজন হয়। তো সেটা আমরাও দেখেছি আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে, অনেক সময় অনেক পেশেন্ট আছেন যারা এক ধরনের টেকনিক ফলো করার পরে তাদের রেসপন্ড করছেন না, তাহলে আমাদেরকে ওই বিষয় থেকে ওই যে বলে না যে পুনরায় একটা ভাবনা করা যে কেন হচ্ছে না কী হচ্ছে না, তা রিঅ্যাসেসমেন্ট করা, রিইভ্যালুয়েশন করা, তারপরে যদি আবার পুনরায় নতুন কোনো প্রোটোকল সেট করা যায় তাহলে কিন্তু আবার রেজাল্ট পাওয়া সম্ভব হয়।
2: মদন ও কৃষ্ণাকুণ্ডু আরামবাগ থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, বয়স 50, কোন কোন ব্যায়াম করলে দীর্ঘ কোমর ব্যথার উপশম পাবো?
1: আচ্ছা, কোমর ব্যথা থেকে উপশম পাওয়ার জন্য অবশ্যই নিজের পশ্চারকে সোজা রাখতে হবে, পশ্চার ইরেক্ট রাখতে হবে, লো ব্যাক স্ট্রেচিং বেশ কিছু এক্সারসাইজ হয়, এছাড়াও আপনি প্রয়োজনে সুইমিং করতে পারেন, এছাড়াও আপনার যে রেগুলার যে অ্যাক্টিভিটির মধ্যে কিছু ফ্রি হ্যান্ড অ্যাক্টিভিটি যদি যোগ করতে পারেন, আর যদি নিজের ওজনকে যদি ঠিকঠাক ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু লো ব্যাক পেন অনেকটাই কম করা যাবে।
0: ফেসবুক লাইভে বেশ কিছু প্রশ্ন আমাদের এসেছে, তার মধ্যে বিভার্তী রায় তিনি বলছেন যে ওয়ান্ট টু হিয়ার মোর অ্যাবাউট আর্লি ডিটেকশন অফ মোটর ডিসঅর্ডার ইন নিউবর্ন বেবিস। তার আগে বলে দিই অভিনন্দন জানিয়েছেন আপনাকে, খুব সুন্দর লাগছে তার অনুষ্ঠান।
1: অনেক ধন্যবাদ। উনি জানতে চেয়েছেন যে আমরা শিশুদের মোটর সমস্যাকে কীভাবে নিরীক্ষণ করব। তো এই নিরীক্ষণ করার বেশ কিছু টেকনিক আছে, মানে কিছু ইন্টারন্যাশনাল রুলস আছে কিংবা ইন্টারন্যাশনাল স্কেল আছে, যার মধ্যে আমি দুটো স্কেলের কথা বলতে চাই। এমন একটি স্কেল আছে যেটাকে আমরা বলি জেনারেল মুভমেন্ট, যে নিউবর্ন বেবিরা, যেটা বললাম আর কি, মানব শিশু সব থেকে অসহায় এই পৃথিবীতে, তো তারা যখন জন্মায় তারা কিন্তু কোনো কিছু শিখে আসে না, সব কিছু পৃথিবী থেকে নতুন নতুন করে তারা শিখতে থাকে। তো সেরকমভাবেই মানব শিশু যখন জন্মায় তারা কিছু প্রিমিটিভ মুভমেন্ট নিয়ে জন্মায়, সেই প্রিমিটিভ মুভমেন্ট আস্তে আস্তে তার ইন্টেলেকচুয়াল মুভমেন্টের মধ্যে কিন্তু ট্রান্সফার করে যায়, যারা সে তার নিজের ইচ্ছায় সব কিছু করতে পারে। আমরা যখন মানব শিশুর হাতে যদি হাত দেন, তখন দেখবেন হাতটা মুঠো করে নেয়, এটা বেসিক্যালি একটা বাঁদরের মধ্যেও থাকে। একটা বানর যখন একটা গাছ থেকে অন্য গাছে জাম্প করে, তাকে কিন্তু ভাবতে হয় না যে হাতটা বন্ধ করার প্রয়োজন আছে না প্রয়োজন নেই, ও অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা হচ্ছে বিশ্বের সব থেকে অন্যতম প্রাণী যাদের আমাদের হাতের মধ্যে ম্যানিপুলেটিভ অ্যাকশন আছে, আমরা হাতকে নিজের ইচ্ছায় মুভমেন্ট করতে পারি, আমরা নিজের ইচ্ছায় সব কাজ করতে পারি। তো এই যে ট্রান্সফরমেশান হয়, মানে প্রিমিটিভ মুভমেন্ট থেকে যে ইন্টেনশনাল মুভমেন্টে যে ট্রান্সফরমেশান হয়, এটা অ্যাসেস করার জন্য একটা স্কেল আছে যেটাকে বলা হয় জেনারেল মুভমেন্ট স্কেল। এই স্কেলের দ্বারা আমরা যে কোনো শিশুকে, সে যদি প্রিটার্ম জন্মগ্রহণ করে কিংবা তার জন্মের 3 মাসের মধ্যে তার যদি কোনো নিউরোলজিক্যাল অসুবিধা থাকে কিংবা মোটর সমস্যা থাকে, সেটা অ্যাসেসমেন্ট করা সম্ভব, এবং এর অ্যাকুরেসি হচ্ছে 98%, মানে একটা MRI অ্যাসেসমেন্ট করার থেকেও এর মানে এফিসিয়েন্সি অনেক বেশি। এছাড়াও হ্যামার স্মিথ বলে বেশ কিছু স্কেল আছে। এছাড়া আমরা নর্মালভাবে ওই যে বললাম যে দাদু ঠাকুমারা কিংবা কাকা কাকিমারা যেরকমভাবে চোখ দিয়ে দেখেন না, তাতেই কিন্তু মোটর অ্যাসেসমেন্ট অনেকটা হয়ে যায়। তারপরে তো বিশেষজ্ঞ আমরা আছি, আমরা আবার নির্দিষ্টভাবে স্ক্রিনিং করলেই কিন্তু শিশুদের সম্বন্ধে নির্দিষ্ট এই যে অ্যাসেসমেন্ট, এটা করা সম্ভব।
0: আমাদের আরও বেশ কিছু ফেসবুক লাইভের কথা এসেছে, প্রশ্ন বলবো না কথা বলবো, লিখেছেন আচ্ছা স্যার আপনাদের মেডিকেল অনুষ্ঠানটা কোন কোন সময় হয়। আব্দুল ওনার ফেসবুক নাম, তো জানিয়ে দিই যে আমাদের এই যে অনুষ্ঠানটা আরোগ্যটা, সেটা কিন্তু প্রত্যেক মঙ্গলবার রাত্রি 9:30 থেকে ঠিক 11:00 পর্যন্ত আপনারা সরাসরি 100.1 FM-এ যেমন শুনতে পাবেন, ঠিক তেমনই আমাদের পেজে আপনারা দেখতেও পাবেন, যেমনটা এই মুহূর্তে দেখছেন। তবেই না আপনি প্রশ্ন করলেন হাইড্রোথেরাপি, এটা ঠিক কি? ফিজিওথেরাপির কাছে শুনেছি এটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, এটা কি যদি একটু বুঝিয়ে বলেন আমাদের।
1: আচ্ছা, হাইড্রোথেরাপি ফিজিওথেরাপির আলাদা একটা পার্ট। হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, এবং জলে যে থেরাপি হয় দ্যাট ইজ হাইড্রোথেরাপি। বেসিক্যালি আমরা যেটা ইউজ করি সেটা একটা থেরাপিউটিক পুল ব্যবহার করি, একটা মানে ইটস আ কাইন্ড অফ সুইমিং পুল, বাট এটি অনেকটা শ্যালো পুল হয়, মানে এর গভীরতা খুব বেশি থাকে না। মোটামুটি স্ট্যান্ডার্ড হাইড্রোথেরাপি পুলের গভীরতা ম্যাক্সিমাম 4 ফুটের মতো হয়। এছাড়াও এই পুলের জল কিন্তু হিটেড হয়, মানে অল ওয়েদার পুল এবং হিটেড পুল, মানে জলের যদি গরম জল যদি পাওয়া যায় তাহলে কিন্তু শরীরের যে ব্যথা বেদনা এটা কিন্তু দূর করতে অনেক হেল্প করে। এছাড়াও শিশুদের ক্ষেত্রে কিংবা বয়স্ক মানুষদের যারা স্ট্রোক কিংবা স্পাইনাল কর্ড ইঞ্জুরির যারা পেশেন্ট আছেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু স্প্যাস্টিসিটি বলে, মানে শরীরের আড়ষ্টভাব কিংবা শক্তভাব বলে একটা বিষয় আছে, গরম জল কিন্তু এই শক্তভাবকে কমাতে হেল্প করে। তো তারা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল বোধ করেন এই গরম জলের মধ্যে। তো এইটি একটি বিষয় গেল। এছাড়াও জলের বেশ কিছু নিজস্ব প্রপার্টি আছে, তার মধ্যে একটা প্রপার্টি হচ্ছে বয়েন্সি বা প্লবতা, যেটাকে আমরা বলি, মানে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী জলের মধ্যে যতটা শরীরকে ইমার্স করা যায় ততটাই ওজন হালকা হয়ে যায়। তো কাজেই একজন হয়তো হেভি ওয়েট মানুষ যাকে হয়তো ল্যান্ডে এক্সারসাইজ করাতে খুব অসুবিধা বোধ করি কারণ তার বডি ওয়েট খুব বেশি, কিন্তু তিনি যখন জলের মধ্যে আসবেন তার ওজন কিন্তু অনেক হালকা হয়ে যায়, অনেক হালকা মানে প্রায় নেই হয়ে যায়। তো সেই নেই ওয়েট অবস্থাতে আমি তাকে যে কোনো রকমের এক্সারসাইজ তাকে করানো যেতে পারে জলের মধ্যে, এবং যেই মানুষ হাঁটতে পারেন না যেহেতু জলের মধ্যে তার ওজন কম তাদের পক্ষে কিন্তু হাঁটাও সম্ভব। এই বিষয়ে একটু বলে রাখি, ধরুন একজন পেশেন্ট যার হয়তো কার্ডিয়াক হোক লাং হোক এই সমস্ত কমপ্লায়েন্সেস আছে, তার সঙ্গে তার হাঁটুটারও অবস্থা মানে একটু খারাপ, যাকে হয়তো টোটাল নি রিপ্লেসমেন্টের জন্য রেকমেন্ড করেছেন, কিন্তু যেহেতু তার হার্ট লাং ঠিকঠাক সাপোর্ট করছেন না, অ্যানাস্থেসিস পারমিট করছেন না, সেহেতু তিনি হাঁটুর ব্যথাতে কাতরও হয়ে আছেন, তার জন্য কিন্তু হাইড্রোথেরাপি একটা সলিউশন। কারণ এই যে জল, এই জল কিন্তু তার বডি ওয়েটকে কম করে দেবে। আমরা জলের মধ্যে আন্ডার ওয়াটার ট্রেডমিল ব্যবহার করি যেটা জলের মধ্যে চলে, কিংবা অ্যাকোয়া বাইক ব্যবহার করি যেটা জলের মধ্যেই ব্যবহার করা যায়। তো কাজেই এই যে ওয়েট ফ্রি এনভায়রনমেন্টের মধ্যে সেই পার্টিকুলার মানুষ যদি এক্সারসাইজ পারফর্ম করেন তার যেমন এক্সারসাইজও হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বডিতে ইম্প্যাক্টও হবে না। লো ইম্প্যাক্ট এক্সারসাইজ প্রোটোকলের কিন্তু হাইড্রোথেরাপি জুড়ি মেলা ভার, তো যাতে খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব।
2: মৃত্যুঞ্জয় দে কসবা থেকে প্রশ্ন করেছেন, ওনার প্রশ্নটা আগে রাখি। আমার বয়স 72 বছর, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আমার ক্যাটারেক্ট অপারেশন হয়েছে, কতদিন পর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ চালু করতে পারবো, সর্বাঙ্গাসন কি করা যেতে পারে, এটা ওনার প্রশ্ন। আমরা ওনার প্রশ্নের উত্তর আপনি দেবেন মৃত্যুঞ্জয় দে কসবা থেকে। আমাদের ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে মৃত্যুঞ্জয়বাবু, আপনি নিশ্চয়ই শুনছেন অথবা ফেসবুক লাইভ দেখছেন, জাস্ট একটু অপেক্ষা করুন, বিজ্ঞাপন বিরতিটা নিয়েই আপনার কাছে চলে আসব। ডাক্তার কাজী আরাফাত বসির পিটি, তিনি রয়েছেন আমাদের আজকের অতিথি হিসেবে। আরও যারা শুনছেন আরোগ্য তাদের সবার সঙ্গে ফিরে আসছি ঠিক আমাদের এই বিজ্ঞাপন বিরতিটির পরেই, সঙ্গে থাকুন।
3: আরোগ্য অনুষ্ঠানটির এই অংশটি নিবেদন করলেন কিউরা ফুট।
4: মাসিমণি আপনি খোঁড়াচ্ছেন কেন? আপনার পায়ের ওই ছোট্ট ক্ষত কিন্তু পরে ডায়াবেটিক ফুট আলসারের মতো বিপজ্জনক হতে পারে।
5: চিন্তা নেই, কিউরা ফুটে আসুন, ফোন করুন 6292300396 এ, চিকিৎসা নিন, ব্যথা সারান। কিউরা ফুট 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার এক নম্বর ফুট ক্লিনিক, কথা বলুন 6292300396 এ।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
7: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold, আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold।
2: কথায় ফিরি মৃত্যুঞ্জয়বাবুর প্রশ্নের উত্তর নিয়ে। বয়স 72, ক্যাটারাক্ট অপারেশন হয়েছেন, এক্সারসাইজ করেন, কবে এক্সারসাইজ শুরু করতে পারবেন এবং এর মাঝে উনি সর্বাঙ্গাসন করতে পারবেন কিনা?
1: আচ্ছা, 72 বছর বয়স, মৃত্যুঞ্জয়বাবুকে আমি স্বাগত জানাই। মৃত্যুঞ্জয়বাবু এখন 72 বছর বয়সে নিজের জন্য শরীরের যত্ন নেন, রীতিমতো এক্সারসাইজ করেন, তো ওনাকে সাধুবাদ জানাই। ওনাকে এটুকু বলতে পারি, ওনার অপারেশন কবে হয়েছে এটা আমি জানি না, ক্যাটারাক্ট অপারেশন, কারণ এই ডেটটা মেনশন করলে একটু ভালো হতো যে কতদিন আগে ওনার অপারেশন হয়েছেন। ওনার যদি মানে অপারেশন যদি সব ঠিকঠাক থাকে তো উনি সর্বাঙ্গাসন করতে পারেন, বাট ওনার ভিশনটাও একটা ইম্পর্টেন্ট, কারণ ভিশনের সঙ্গে ফল খুব জড়িত। আমাদের চোখে দেখা এবং আমাদের ভেস্টিবুলার সিস্টেম, যেটাকে আমরা বলি বডির ব্যালেন্স সিস্টেম, এর রেগুলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমরা যদি চোখে ভালো করে না দেখতে পাই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স ভালো থাকে না। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখা, যদি ওনার ব্যালেন্স যদি ঠিকঠাক থাকে এবং উনি যেহেতু বলছেন উনি সর্বাঙ্গসন আগে প্র্যাকটিস করতেন, তাহলে অবশ্যই উনি করতে পারবেন। কিন্তু যদি ব্যালেন্সের অসুবিধা হয় তাহলে কিন্তু একটু ব্যালেন্সের উপর কাজ করে নেওয়া বাঞ্ছনীয়।
0: আমাদের ফেসবুক লাইভেও বেশ কিছু প্রশ্ন ঢুকেছে, তার মধ্যে একটি প্রশ্নে যাই। তার ফেসবুকের যে প্রোফাইল নেম সেটি হচ্ছে সুস্মিতা ঘোষ। তিনি বলছেন, আমি 62 বছরের একজন বিবাহিত মহিলা, লাম্বার রিজিয়ন L1 থেকে L5 এফেক্টেড, নর্মাল বিএমআইটা আমার নর্মাল, বলছে অর্থোপেডিক দেখিয়ে এক মাস 3 রকমের ওষুধ খেয়েছি, বলার মতো আচ্ছা 10 IFT ফিজিওথেরাপি করেছি, মাঝে মাঝে দাঁড়িয়ে কাজ করার পর বেশ ব্যথা হয়, হাঁটলে ব্যথা হয় না, ডাক্তার বেল্ট পরতে বলেনি, কি ধরনের ব্যায়াম করলে আমার ব্যথা সারবে, ফিজিওথেরাপির খরচ সাপেক্ষ, তাই এটা আর কতদিন করব?
1: তো উনি একদম নির্দিষ্টভাবে বলেছেন যে L1 থেকে
0: L5
1: পর্যন্ত ওনার হাড়ের হয়তো কোনো অসুবিধা আছে, যার জন্য ওনার ডিসফাংশনগত কারণে ওনার ব্যথা বেদনা হচ্ছে। তো এইটিকে নির্দিষ্টভাবে, মানে উনি যেহেতু এত স্পেসিফিক্যালি বলছেন, তো ওনার উচিত হচ্ছে যে কোনো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া, ওনার যে এক্সরে আছে এবং প্রয়োজনে হয়তো ওনার MRI করারও প্রয়োজন হতে পারে, যে ওনার কডের কী অবস্থা, কিংবা ওনার যে স্ট্রাকচারাল যে তার সারাউন্ডিংসে যে মাংসপেশি আছে সেইগুলোর কী অবস্থা, তো সেইগুলোকে একটু নির্ধারণ করে যদি নির্দিষ্ট এক্সারসাইজ করেন। এবং প্রথমত হচ্ছে দুটো বিষয় হয়, একটা হচ্ছে ব্যথা, আরেকটা হচ্ছে শরীরকে ভালো রাখা। তো অবশ্যই ব্যথা যদি না কমে তাহলে কিন্তু শরীর ভালো হয় না, আর আমরা ব্যথার উপর কিন্তু এক্সারসাইজ করাটাও মোটেও মানে খুব একটা আনন্দদায়ক হয় না। তো কাজেই ব্যথা কমানোর জন্য উনি যেরকম কিছু ইলেকট্রিক্যাল মানে স্টিমুলেশান নিয়েছেন, সেটা কিভাবে কাজ করেছে মানে সেটা উনি বলছেন যে কাজ করেনি, তো সেটাকে আরেকবার নতুন করে রিভ্যালুয়েশন করা, এবং যদি এক্সারসাইজটা নিয়মিত চালিয়ে যান আশা করছি উনি ভালো থাকতে পারবেন।
2: ফোনে একজন আছেন, দেখি যদি কথা বলা যায়। নমস্কার।
8: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
8: হ্যাঁ বলছি, আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। ডাক্তারবাবুকে নমস্কার। বলছি আর্থ্রাইটিস কি ভালো হবে না, আমি জানতে চাই এটা।
2: মহসিন সাহেব আপনার বয়স কত?
0: আপনার বয়সটা একটু বলুন।
8: হ্যাঁ, বয়স 66।
1: আর্থ্রাইটিস কিন্তু একটি, প্রথমেই বললাম এটি কিন্তু একটি ডিজেনারেটিভ প্রসেস, মানে শরীরের ক্ষয় হয়, সমস্ত জিনিসের ক্ষয় আছে, তো সুতরাং শরীরেরও ক্ষয় আছে। তবে আমরা আর্থ্রাইটিস নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই, নির্দিষ্ট এক্সারসাইজ করা, বডি পশ্চার মেনটেন করা, মাসেলের স্ট্রেংথ মেনটেন করে যাওয়া, হাড়ের স্বাস্থ্য ভালো রাখা, এইগুলো যদি সাইমেন্টেনিয়াসলি করে যাওয়া যায় তাহলে কিন্তু বহুদিন যাবৎ সুস্থ থাকা সম্ভব।
2: সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে
0: তিনি বলছেন, হ্যাঁ তিনি বলছেন, সামান্য চোট আঘাতেও কি ফিজিওথেরাপির প্রয়োজন?
1: সব সময় কিন্তু নয়,
0: ডিপেন্ড করছে,
1: সব সময় নয়। কারণ বলি, সামান্য চোট আঘাতের ক্ষেত্রে একটা আপনাদের এই শ্রোতাবন্ধু সবাইকেই জানাতে চাই, রাইস বলে একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, খুব সহজ, RICE, রাইসের আর ফর রেস্ট, আই ফর আইস, ই ফর এলিভেশন, অ্যান্ড সি ফর কম্প্রেসিভ ব্যান্ডেজিং। এইটা একদম ফার্স্ট এডের মধ্যেই পড়ে। তো এইগুলো যদি করা যায় তাহলে কিন্তু অনেক অংশে কিন্তু আপনার যে অ্যাকিউট যে চোট আঘাত সেগুলো থেকে আরাম পাওয়া সম্ভব। হ্যাঁ, এটা যদি দীর্ঘমেয়াদি হয়, এটার থেকে যদি অন্য রকমের সমস্যা হয় তাহলে তো অবশ্যই চিকিৎসা প্রয়োজন।
2: বিভাস বারুই ফেসবুকে প্রশ্ন করেছেন, ভেস্টিবুলার রিহাবে ফিজিওথেরাপিস্টের ভূমিকা কী আছে?
1: একদম, ভেস্টিবুলার সিস্টেম হচ্ছে মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম। মানে এটিকে আরেকটু পরিষ্কার ভাষায় যদি বলি, আমরা কিন্তু সমস্ত কিছুকে 3 দেখি, আমরা কিন্তু 3 ডাইমেনশান আছে। তো আমাদের ভেস্টিবুলার যে অ্যাপারেটাস আছে, যেটিকে আমরা বলি ককলিয়া, ওখানে কিন্তু 3 সেমি সার্কুলার ক্যানেল আছে। সেই 3 সেমি সার্কুলার ক্যানেল আমাদের কখনো সামনে পিছনে, মানে আগে পিছনে, সাইডে এবং ঘূর্ণায়মান অবস্থায়, এই 3 পশ্চারকে কিন্তু কন্টিনিউয়াস মনিটর করে যাচ্ছে। এবার এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের মাথা ঘুরে যাওয়া কিংবা আমাদের ভাটাইগো হওয়ার চান্স কিন্তু খুব বেশি। তো কাজেই এই ভাটাইগো ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু মানে খুব অল্প ওষুধের রোল আছে। তো এইখানে দরকার হচ্ছে নির্দিষ্ট ফিজিওথেরাপি প্রোগ্রাম ডিজাইন করা, যাতে তার এই যে সেমিসার্কুলার ক্যানেলের যে ফাংশনগুলো যেটা ম্যাল ফাংশন হয়েছিল সেটা যেন তার পুরনো জায়গায় ফিরে আসতে পারে। তো এর জন্য বিশেষজ্ঞ যারা ফিজিওথেরাপিস্ট আছেন যারা এই ভেস্টিবুলার রিহ্যাব নিয়ে কাজ করেন, ওর জন্যই বললাম যে এটা এতটাই ইন্টারেস্টিং এবং এতটাই ইম্পর্টেন্ট সাবজেক্ট যে এইগুলোকে নিয়ে আরও আরও মানুষের মধ্যে উনি যে কোশ্চেন করেছেন আমি ওনাকে সাধুবাদ জানাই যে এত নিখুঁতভাবে কোশ্চেন করার জন্য, যে মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসগুলো যদি থাকে ওনারা যদি নির্দিষ্ট থেরাপিস্টের হেল্প নেন তো ওনার কিন্তু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব।
0: ফ্রোজেন থেরাপি এবং তার সাথে টেনিস এলবো, এইগুলো কি ফিজিওথেরাপি দ্বারা ঠিক হয় এবং এগুলো কি?
1: একদমই ফ্রোজেন শোল্ডার বা ডেফিনেটলি মানে এটা বাংলা করলেই বুঝে যায় যে হাত জমে যাওয়া,
0: এই জমাটা গলাবো কি করে,
1: শোল্ডার জমে যাওয়া,
0: ঠিক তাই, মানে জমাটা গলবে
1: কিভাবে? টেনিস এলবো মানে হচ্ছে শচীন তেন্ডুলকার যেটাকে নিয়ে বহুদিন যাবৎ মানে খুব কষ্ট পেয়েছিলেন এবং ওনার খেলা রীতিমতো হ্যাম্পার্ড হতো। তো এগুলোর জন্য কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্ট প্রথমেই শ্রেয়। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে ফিজিওথেরাপির যে থেরাপিউটিক এক্সারসাইজ প্রোগ্রাম আছে এইগুলো যদি নির্দিষ্ট করে অ্যাসেসমেন্টের পরে যদি থেরাপি করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। প্রয়োজনে বেশ কিছু অ্যাডেড টেকনিক এখন ফিজিওথেরাপির মধ্যে এসছে যেগুলোকে বলে যে ড্রাই নিডলিং, মানে নিডল যেই ক্ষতিগ্রস্ত জায়গার মধ্যে যদি মানে ড্রাই নিডল মানে যেই নিডলের মধ্যে কোনো ওষুধ নেই সেরকম নিডল যদি কিছুক্ষণের জন্য রাখা যায় তাহলে কিন্তু বডির প্রোটেকটিভ মেকানিজম বডিকে রিশিডিউল করতে হেল্প করেন। কিছু কাপিংয়ের থেরাপি আছে, এই সমস্ত থেরাপি মিলিয়ে মিশিয়ে যদি ঠিকঠাক করে অ্যাসেস করে পার্টিকুলার মানুষের জন্য বললাম ইট ইস আ টেলার মেড, এটা যদি করা যায় তো তাহলে ফ্রোজেন শোল্ডার বলুন কিংবা টেনিস এলবো বলুন এগুলো থেকে উপকৃত হওয়া সম্ভব।
0: ফোনে কেউ আছেন, সরাসরি চলে যাব, কে আছেন আমাদের সাথে?
9: হ্যালো,
0: শুনছি, বলুন।
9: হ্যাঁ নমস্কার, নমস্কার ডাক্তারবাবু,
1: আপনাকেও নমস্কার জানাই।
9: আমি শাহজাহানপুর থেকে অশোক দত্ত বলছি।
0: বলুন আপনার কি প্রশ্ন রয়েছে?
9: আমার বয়স 74 বছর আর আমার ওজন হচ্ছে 63 কিলো আর আমার হাঁটুতে আগে মানে খুব যন্ত্রণা হতো এবং ওই আওয়াজ হতো পটপট করে, তা এখন সেগুলো ডাক্তারকে দেখিয়ে অনেকটা সুস্থ এক্সারসাইজ করি, আমি ব্যায়াম স্পন্ডাইলাইটিস আছে অনেক রকম ব্যায়াম করতে হয়, তা এখন ব্যায়াম করি, হাঁটুতে যন্ত্রণা নেই কিন্তু বাঁ হাঁটুতে একটু ওই যখন হাঁটুর এক্সারসাইজ করি না একটুখানি পটপট করে আওয়াজ হয়, এটা কি কোনো যন্ত্রণা করে না কিন্তু ডাক্তার, কিন্তু এটা কি
0: বুঝতে পেরেছি, শুনতে থাকুন আপনি, ওই হাঁটুর যে আওয়াজটা ব্যথা নেই কিন্তু ওটা হতে থাকছে, তার জন্য কি করবেন, কি করণীয়, ডাক্তারবাবুর কাছে যাবেন নাকি নিজেই কিছু ট্রিটমেন্ট করবেন, কি করবেন?
1: উনি খুব মানে সুস্থ জীবনযাপন নির্বাহন করেন এবং ওনার ব্যথা ছিল কিন্তু সেগুলো উনি এক্সারসাইজ করে নিজেকে ঠিক রাখেন, ওনাকে সাধুবাদ জানাই। হাঁটুর ব্যথা আসলে কি, হাঁটু এগুলো সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট মানে একটা দুটো জয়েন্টের মাঝখানে একটা বালিশের মতো জিনিস আছে, তো সেইগুলোর মধ্যে বাবেল কখনো একটার সঙ্গে একটা রোটেশন হলে হয়তো অনেক সময় সে হাত ফাটে না, সেরকম মতো অনেক সময় আওয়াজ হয় কিংবা হাঁটুর মধ্যে কড়কড়ে আওয়াজ হয়। এবার যদি সমস্যা যদি না করে তাহলে আমরা হয়তো কিছুদিন আরও অপেক্ষা করতে পারি।
0: বেশ,
2: আলতোস আব্দুল ফেসবুকে প্রশ্ন করেছেন, মহিলাদের বাম দিকের পুরো বডি হাত পা প্যারালাইসিসের ক্ষেত্রে কোন কোন ব্যায়াম উপকার একটু আলোচনা করবেন?
0: মহিলাদের ক্ষেত্রে কেন, আমার মনে এটা সবারই মিলে হবে, হয়তো কোনো ডিজিজ রয়েছেন সেটা।
1: একদমই একদমই, এটা তো মহিলাদের মহিলাদের বিষয় নয়, কারণ একদিকের বডি প্যারালাইসিস এটা আমরা মূলত যেই কারণের জন্য হয়ে থাকে সেটা আমার মনে হয় রিলেটেড টু স্ট্রোক। স্ট্রোক মিনস ইটস মানে ব্রেনের যে ভাস্কুলার সিস্টেম আছে তার মধ্যে যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের মানে বডি বাইপাসিয়াল সিমেট্রিক্যাল, এবং আমাদের ডান দিকের বডিকে কন্ট্রোল করে বাঁ দিকের ব্রেন বা বাঁ দিকের হেমিস্ফিয়ার এবং আমাদের ভাইস ভার্সা। তো সেহেতু যদি কোনো অংশের যদি স্ট্রোকের কারণে যদি মানে প্যারালাইসিস হয়ে যায় তাহলে কিন্তু তার ফিজিওথেরাপি কিন্তু একমাত্র মানে রাস্তা আর কি। এর সঙ্গে অনেক অ্যাসোসিয়েটেড থেরাপি আছে, সেগুলোর মধ্যে আমি আসছি, কিন্তু ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম এবং এটা যত দ্রুত সম্ভব করা সম্ভব তো তত দ্রুতই কিন্তু ভালো রেজাল্ট আসে। তো এটা কিন্তু অবহেলা করার বিষয় নয় একদমই।
0: আমরা পরের প্রশ্নে চলে যাব, ফেসবুক লাইভ থেকে এসেছে প্রিয়া।

0: বলতেন, বসে থাকলেই খুব ব্যথা করে, বয়স তো উনি বলেছেনই, ওনার বয়স 40, কীভাবে কমবে যদি একটু জানান।
1: না, ওনার ডিজেনারেটিভ প্রসেস যেটা বললাম, ডিজেনারেটিভ হাড়ের বিষয়গুলোই মানে 30-35-40 পর থেকে ডিজেনারেটিভ ব্যাপারগুলো বাড়তে থাকে। ওনার যেহেতু বয়সটা 40, তো একটু মেনোপোজাল হিস্ট্রি যদি জানা যেত সেটা ভালো হতো। তো হাড়ের উপরে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, কারণ একটু কম বয়সের মধ্যেই ওনার হাড়ের মধ্যে ডিজেনারেটিভ প্রসেসগুলো একটু বেশিই বলছেন, তো সেই বিষয়ে একটু নজর দেওয়া, হাড়ের জন্য যে সমস্ত সাপ্লিমেন্ট আছে সেগুলো দেখা, এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন ডিটি এই সমস্ত টেস্টগুলো একটু করে নেওয়া, এবং প্রয়োজনে থেরাপিউটিক এক্সারসাইজ যেগুলো ওনার শরীরকে আরাম দেবে, ব্যথা কমবে এবং দৈনন্দিন কাজের মধ্যে উনি সহজেই ফিরতে পারবেন, সেই বিষয়গুলোতে ওনার করা আবশ্যক।
2: ফোনে কেউ আছেন? নমস্কার।
0: আচ্ছা, এবার একটু আসি, যে এখন একটা প্রশ্ন পেলাম যে প্যারালাইসিস হয়ে যাওয়া মহিলাদের, শুধু মহিলাদের নয়, মানে এটা জানতে চাইছি আপনার থেকে যে স্ট্রোক যদি কারোর হয়, বয়স্ক হোক বা যদি কম বয়সীদেরও এখন প্রায় দেখা যায় স্ট্রোকের ঘটনা, স্ট্রোক হলে দেখা যায় অনেক সময় একটা দিক কাজ করে না, প্যারালাইসিস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি কতটা গুরুত্বপূর্ণ সেটাকে কিওর করার জন্য, বা ফিজিওথেরাপির মাধ্যমে কি সেই পোর্শনটা, যে পোর্শনটা একদম প্যারালাইসিস হয়ে গেছে, আবার আগের মতো ফিরতে পারে?
1: আচ্ছা, আমরা যারা নিউরো ডেভেলপমেন্টাল থেরাপিস্ট তাদের কাছে এই সাবজেক্টে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। পৃথিবীতে মানে ডেথ 5 নম্বর, মানে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ডেথের, সেটি হচ্ছে স্ট্রোক বা কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সরি। তো এই স্ট্রোকের কিন্তু ম্যানেজমেন্ট সেই অর্থে কিছু নেই। স্ট্রোকের ম্যানেজমেন্ট হলো টু প্রিভেন্ট ফার্দার স্ট্রোক। কোনো মানুষের যখন স্ট্রোক হয়ে যায় তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাকে স্টেবিলাইজ করা হয়, এবং যেটা বললাম যে ব্রেন সেলের একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সেটি আর ফিরে আসে না, তাহলে তখন হসপিটালে কী করা হয়, তাকে যাতে ফার্দার যাতে স্ট্রোক না হয় তার অন্যান্য প্যারামিটারগুলো হিমোডাইনামিক্যালি তাকে স্টেবল করা হয়। কিন্তু স্ট্রোকের যে অ্যাক্সিডেন্ট, মানে যে মানে ঝড়টা তার শরীরের মধ্যে দিয়ে গেল, তার কোইনসিকোয়েন্সেস কিন্তু তার শরীরের মধ্যে থাকে, যেমন একটা সাইড প্যারালাইসিস হয়ে যাওয়া, খেতে না পারা, কথা বলতে না পারা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু থাকেই। তো এর জন্য ফিজিওথেরাপির মানে গুরুত্ব অপরিসীম। একমাত্র ফিজিওথেরাপির দ্বারাই তারা কিন্তু পুনরায় রিহ্যাবিলিটেড হয়ে নিজের জায়গাতে ফিরতে পারেন। শুধু ফিজিওথেরাপি নয়, এখানে খাওয়া দাওয়া কিংবা কথা বলার জন্য স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের গুরুত্ব আছে অনেক বেশি। এখানে অকুপেশনাল থেরাপি, যারা স্পেশালি তার অকুপেশন কী, মানে একজন স্ট্রোক হয়েছে তার হয়তো কাজ, তিনি রাইটার, তিনি হাত দিয়ে লেখেন, তো তাকে ওই হ্যান্ড রাইটিংয়ের জায়গাতে ফিরিয়ে আনা, রিহ্যাব সাইকোলজিস্টের গুরুত্ব এবং সোশ্যাল ওয়ার্কারের গুরুত্ব কিন্তু অপরিসীম। এটা একটা টিম ওয়ার্ক। এবার এই টিম ওয়ার্কটা কীভাবে হয়, এটার জন্য দরকার হচ্ছে একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। মানে বাড়িতে কিন্তু একদম ওই সাদা মাটাভাবে কিন্তু চিকিৎসা করলে কিন্তু আমরা গোল্ডেন টাইমটাকে নষ্ট করি। নিউরাল প্লাস্টিসিটিকে যদি যথার্থভাবে ইউজ করতে হয় তাহলে কিন্তু সঠিকভাবে রিহ্যাবিলিটেশন করা প্রয়োজন। মানে একদম ওরিয়েন্টেশনটা সব, মানে পুরো টিম একসঙ্গে থাকবেন, তারা ওই পার্টিকুলার ব্যক্তির কী অসুবিধা হয়েছে সেই অসুবিধাগুলোকে নিরীক্ষণ করবেন এবং পর্যাপ্ত ব্যবস্থা নেবেন। তাকে আর্লি তার স্ট্যান্ডিং করানো, আর্লি তার হ্যান্ড ফাংশন ডেভেলপ করানো, তার সাইকোলজিক্যাল কাউন্সেলিং করানো, এবং প্রয়োজনে তাকে ব্যালেন্স ট্রেনিং করানো, এবং এইগুলো যদি খুব দ্রুত এবং উইদিন 3-6 মাসের মধ্যে যদি পারফর্ম করা সম্ভব হয় তাহলে কিন্তু বেশিরভাগটাই কিন্তু তারা পুরানো লাইফে কিন্তু ফিরতে পারেন এবং খুব ভালো তাদের রিকভারি সম্ভব হয়। তো কাজেই আপনাদের শ্রোতা বন্ধুকে সবাইকে এই মেসেজটা দিতে চাইব যে স্ট্রোকের পরে কিন্তু রিহ্যাবিলিটেশন নিয়ে কিন্তু কোনো দ্বিমত রাখবেন না, এটাকে কিন্তু গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করবেন।
2: ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপরে অনেকটা কথা, কেমন সঙ্গে থাকুন।
3: আহা, বাবা এর আজও ফুটবল খেলতে যাওয়া হয়নি।
4: 6292300396 এ ফোন করে কিউরাফুটে আসুন, ডাক্তার দেখান, সুস্থ হন। কিউরাফুট, 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার 1 নম্বর ফুড ক্লিনিক। কথা বলুন 6292300396 এ।
5: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: ফোনে একজন আছেন, তার সঙ্গে কথা বলে শুরু। নমস্কার।
2: হাঁটার পরে যখন ঘরে এসে বসি তখন কমরটা খুব ব্যথা হয়, তো তারপর বসার আবার কিছুক্ষণ নড়াচড়া করবো আবার ব্যথাটা ঠিক হয়, কিন্তু এটা রোজই হচ্ছে, আমি 3-4 বছর ধরে দেখছি। আর একটা প্রশ্ন, আমার পায়ের গোড়ায় একটা ওই কড়া মতো পড়েছিল, তো জুতো পরে পরে হয়েছিল, ওটা যাই না, কারখানায় কাজ করতাম, তো সেইটার একটু চামড়া তুলে শক্ত হয়ে যাওয়ার পরে চামড়া তুলে দিয়েছিলাম, দিয়ে সেখান থেকে একটা ঘা হয়েছে, সেই ঘাটার কিছুতেই সারছে না। এটা যদি একটু বলেন আমি খুব উপকৃত হব। আমি প্রতিবন্ধী, চোখে দেখতে পাই, দুটো চোখে।
3: শুনতে থাকুন আপনি প্রথম প্রশ্নটা।
4: আচ্ছা, ওনার ওনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, উনি যেরকম নিয়মিতভাবে হাঁটেন তার সঙ্গে যদি একটু লো ব্যাক স্ট্রেচিং এক্সারসাইজ এগুলো যদি ওর সঙ্গে একটু ক্লাব করে নেন, তাহলে কিন্তু ওনার কোমরে ব্যথা থেকে উনি কিন্তু মুক্তি পাবেন। আর উনি যেটি একটু ঘায়ের কথা বলছেন, যেটিকে উনি নিজে কিছু করেছিলেন, তো সেটার বিষয়ে আমি ওনাকে সাজেশান দেব যে যে কোনো হসপিটালে গিয়ে কোনো একজন সার্জেনের সঙ্গে একটু যদি কথা বলে নেন, তাহলে ওইটার থেকে কিন্তু নিরসন পাওয়া সম্ভব।
3: পার্কিনসন বয়স্কদের, সেটা থেকে ফিজিওথেরাপি করে মুক্তি, সেটা কি সম্ভব?
4: আচ্ছা, পার্কিনসন নিয়ে বলতে, মানে বলতে গেলে যে জিনিসটা বলতে হয়, বয়স্ককালে ব্যালেন্সের সমস্যা এবং তার সঙ্গে আনুষাঙ্গিক অনেক কিছু, এটা এটা ম্যানেজ করার জন্য নির্দিষ্ট কিছু ওষুধ আছে এবং তার সঙ্গে ফিজিওথেরাপি আছে। ফিজিওথেরাপির মধ্যে আমরা মূলত যে জিনিসটা করে থাকি সেটি হচ্ছে ব্যালেন্সকে রেডি করা, শরীরের ব্যালেন্সকে রেডি করা, কারণ তার একটা স্টুপেড পশ্চার হয়, চলন বলনের ক্ষেত্রে একটু ট্রেমার থাকে, হাত পা ঝিনঝিন করে, হাতে কোনো কিছু ধরে রাখতে পারেন না, তো এর জন্য হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে তার শরীরের স্ট্রেংথ, মাসেল কোয়ার্ডিনেশন, ব্যালেন্স, এই সমস্ত জিনিসগুলো যদি নিয়মিতভাবে করা যায় তাহলে কিন্তু তার যে দৈনন্দিন কাজকর্মগুলো ভালো হয় এবং এই যে পার্কিনসনটা বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়াটাও থেকেও কিন্তু নিরসন পাওয়া সম্ভব।
5: প্রিয়া মজুমদার ফেসবুকে লিখছেন, স্যার আমার ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ।
3: হ্যাঁ, এটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম।
5: আমরা একটু স্পেসিফিক্যালি বলেছেন, MRI রিপোর্ট এসেছে L5S1টা বেশি প্রবলেম, বসে থাকতে খুব ব্যথা।
3: এটা আমরা অলরেডি একবার বলেছি, তাই এরকম ধরনের সমস্যা যদি আপনারও কারোর থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সময় কিন্তু ধীরে ধীরে একদম বয়ে চলেছে এবং আপনারা এসে প্রশ্ন করতে পারেন। ফোনে কি কেউ রয়েছে আমাদের সাথে? কে আছেন? সরাসরি চলে যাবো? না, এই মুহূর্তে নেই। আচ্ছা, বয়স্কদের একটা ব্যালেন্সিংয়ের প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি কতটা হেল্পফুল?
4: একদমই, যত বয়স বাড়তে থাকে মাসেলের ক্ষমতা, শরীরের ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে তার নার্ভের ক্ষমতা, এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, তো এর জন্য কিন্তু জেরিয়াট্রিক ম্যানেজমেন্টের একটা নির্দিষ্ট প্রোটোকল সেট করা প্রয়োজন, তার ব্যালেন্সকে রেডি করা। ব্যালেন্সের জন্য এখন বহু রকমের মানে AI অপারেটেড বায়োফিডব্যাক গ্যাজেট আছে, যার মাধ্যমে যেগুলো হায়ার সেন্টার আছে, সেই হায়ার সেন্টারে আমরা যেরকমভাবে কাজ করে থাকি তার মধ্যে এই AI এনাবেলড রোবোটিক বেশ কিছু মেশিন আছে, যারা শরীরের বিভিন্ন অঙ্গে যদি লাগিয়ে দেওয়া হয় কোন মাসেলটা কী রকমভাবে ট্রিগার করছে এবং কীভাবে কাজ করছে, এবং উনি নিজের থেকে বেশ কিছু খেলার মাধ্যমে, মানে অডিও এবং ভিজুয়াল প্লের মাধ্যমে, যেটাকে আমরা বলি ভার্চুয়াল রিয়েলিটি, সেই সবের মাধ্যমে কিন্তু ওরা নিজেদের মাসেলকে কন্ট্রোল করা, ডেভেলপ করা এবং তার সঙ্গে সঙ্গে ব্যালেন্সকে ম্যানেজ করা, এইগুলো কিন্তু সম্ভব হয়। এছাড়াও আমাদের ফিজিওথেরাপির মধ্যে আমরা হার্নেস ইউজ করি, মানে হার্নেস মানে যে এমন হার্নেস থাকবে যেই হার্নেস দিয়ে ওনাকে মানে ওনার মধ্যে শরীরের মধ্যে লাগিয়ে দেওয়ার পরে সেই হার্নেস মেবি স্লিং থেকে মাউন্ট হতে পারে কিংবা কোনো একটা রোলার সিস্টেমের সঙ্গে মাউন্টেড থাকবেন উনি, তো ওই অবস্থাতে ওনার পড়ে

0: হওয়ার চান্স অনেক কমে যাবে। এবং ওই ক্ষেত্রে উনি সেই পুরানো দিনের মতো, তার যদি মনে হয় যে ওনার নাতি নাতনির সঙ্গে ক্রিকেট খেলবেন একটু, উনি বল থ্রো করবেন, বল ক্যাচ করবেন, কিংবা অন্যান্য অ্যাক্টিভিটি করবেন, সেগুলোও কিন্তু করা সম্ভব। তার মানে কি যে এখন এটা কেন এত গুরুত্বপূর্ণ হচ্ছে, বিকজ আমাদের দেখবেন যে কোয়ালিটি অফ লাইফ কিন্তু আগের থেকে আমাদের অনেক বেড়েছে, মর্টালিটি রেটও অনেক কম, কার্ডিয়াক সার্জারিতে যেই রকমের এক্সেলেন্সি আসছে, যে সব নন ইনভেসিভ, মানে বেশিরভাগটাই, আগে যেরকমভাবে প্রচুর হার্টের ইনভেসিভ অপারেশন করতে হতো, কিংবা অপারেশন করাই যেত না, মানে আমরাও শুনেছি হয়তো যে স্যার সত্যজিৎ রায়কেও ওনার অপারেশন কলকাতায় হয়নি, ওনাকেও বাইরে গিয়ে অপারেশন করতে হয়েছিল, সেটা 90-এর দশকে। তার মানে এই 30 বছরে কিন্তু মেডিকেল সায়েন্সে প্রচুর উন্নতি হয়েছে, এই উন্নতির জন্য কিন্তু লাইফস্টাইলের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বাড়ছে। তো এইগুলো অ্যাড্রেস হওয়া অনেক বেশি জরুরি, এবং তারও একজন বৃদ্ধ মানুষেরও জেরিয়াটিকেও কিন্তু কোয়ালিটি অফ লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট। তো তাদের যদি কোয়ালিটি অফ লাইফ দিতে হয় তাহলে কিন্তু তাদের লাইফস্টাইলকে এইভাবে ডিজাইন করলেই সব থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব।
1: ফেসবুক লাইভের একটা প্রশ্ন আছে, প্রশ্ন করছেন উদিতি রুমা গোস্বামী, বলছে ব্লাডে সিপিকে এর মাত্রা বেড়ে যাওয়ার জন্য মাংসপেশী ও নিউরো যদি ড্যামেজ হয় তাহলে সেটা কি কোনো থেরাপির মাধ্যমে সেখান থেকে সুস্থ হওয়া সম্ভব?
0: আচ্ছা, সিপিকে মার্কারের কথা বলেছেন এবং মাংসপেশীর সিপিকে মার্কারের কথা বলেছেন উনি, এগুলো কিন্তু মায়োপ্যাথি কিংবা মাসেল রিলেটেড সমস্যাকে ডিনোট করে। তো এই ক্ষেত্রে আমরা একটু এক্সট্রা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এই বিষয়গুলোকে, কারণ মায়োপ্যাথির ধরন অনেক ধরনের হয় এবং এটা বিভিন্ন বয়সের মধ্যে কিন্তু থাপা বসাতে পারে। কোনো মায়োপ্যাথি আছে যেগুলো জন্ম থেকে হতে পারে, কোনো মায়োপ্যাথি আছে বয়সের কিছু কাল থেকে হয়তো দেখা যায়, কিছু কাজ কেমন মায়োপ্যাথি আছে যেগুলো লাস্ট স্টেজের মধ্যেও ধরা পড়ে। মায়োপ্যাথি কিন্তু আবারও বললাম যে মাসেলের ডিজেনারেটিভ মানে ক্রমক্ষয়মান আস্তে আস্তে খারাপ হয়ে যাওয়ার ব্যাপার, তো এইগুলোকে কিন্তু সিরিয়াসলি নোট করার দরকার, প্রয়োজনে ফিজিওথেরাপি এবং নিউরোলজিস্টের সাহায্য নেওয়া প্রয়োজন, এবং নির্দিষ্ট অ্যাসেসমেন্ট করে তারপরে তার ট্রিটমেন্ট প্রোটোকল সেট করা প্রয়োজন।
1: কোনো রকম যন্ত্রণা বা ব্যথা হলে সরাসরি কি আমরা ফিজিওথেরাপিস্টের কাছেই যাব নাকি ডক্টর দেখিয়ে যাব?
0: না, এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, আমাদের ভারত সরকারের থেকেই ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড হেলথ কেয়ার প্রফেশনাল যে অ্যাক্ট হয়েছে 2021 সালে, তারপর থেকে ফিজিওথেরাপি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। তো কাজেই কোনো রকমের ব্যথা বেদনা যদি হয়, আপনার যদি নিউরোলজিক্যাল অসুবিধা হয়, কিংবা আপনার যদি মনে হয় যে এটা ফিজিওথেরাপির দ্বারা ঠিক হতে পারেন, তাহলে কিন্তু আপনি সরাসরি কোনো ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই ফিজিওথেরাপিস্ট আপনার নির্দিষ্ট অ্যাসেসমেন্ট করবেন, করে তার মতো কিন্তু রেমেডি দেবেন। এর জন্য কিন্তু আপনার অন্য কারোর কাছে না যেতেও পারেন, ডাইরেক্ট ফিজিওথেরাপিকে অ্যাপ্রোচ করতে পারেন।
1: অ্যাক্সিডেন্টাল যদি কোনো কেস হয়, দেখা যায় পা ভেঙে গেল বা আরও অনেক কিছু একদম সিরিয়াস অবস্থা হয়ে গেল, সেই অ্যাক্সিডেন্টাল কেসগুলোর মধ্যে থেকে বেরোনোর জন্য কি ফিজিওথেরাপি কাজ করে?
0: হ্যাঁ, এটা এটা এটা খুব গুরুত্বপূর্ণ এখনকার দিনে। আমরা কোভিড উত্তর যুগে দেখেছি যে সেলফ ড্রিভেন কার বলুন, বাইক বলুন, তার ব্যবহার কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়েছে, এবং বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু আকছাড় হয়। এবার বাইক অ্যাক্সিডেন্টে মানুষের শরীর বেশিরভাগটাই ন্যাকেড থাকে, কখনো হয়তো মাথার ইঞ্জুরি হয়, কখনো স্পাইনের ইঞ্জুরি হয়, যার জন্য স্পাইনাল কর্ডের ইঞ্জুরি হয়। স্পাইনাল কর্ডের যেই জায়গাতে ইঞ্জুরি হবে তার পরের অংশের শরীর কিন্তু কাজ করবে না। এখানে যখন অ্যাক্সিডেন্ট হয় তারপরেই সেই পার্টিকুলার ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে তাকে স্টেবিলাইজ করা হয়, মেবি অপারেশন করে স্টেবিলাইজ করা হয়, কিংবা মেবি কনজারভেটিভিক্যালি স্টেবিলাইজ করা হয়। তারপরে যে অসার শরীরকে আবার পুনরায় যে তার আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। এখানে বললাম AI রোবোটিক্স এবং ইন্টিগ্রেটেড ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, তার সঙ্গে সঙ্গে তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সমস্ত কিছু মিলিয়ে যদি ঠিকঠাক করে করা যায় তো একজন 30 বছরের যদি যুবকেরও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাকেও কিন্তু তার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া সম্ভব শুধুমাত্র ফিজিওথেরাপি এবং অ্যালাইড সার্ভিসেসের দ্বারা।
1: সময় একদম শেষ, জাস্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন এক কথায় উত্তর নেব, সেটা হচ্ছে যে কোনো যন্ত্রণা বা ব্যথা হলে ঠান্ডা না গরম কোনটা ব্যবহার করব সেঁকের ক্ষেত্রে?
0: অ্যাকিউট যদি হয় মানে হঠাৎ করে যদি হয় তাহলে অবশ্যই ঠান্ডা।
1: আর ম্যানুয়াল নাকি ইলেকট্রিক্যাল থেরাপি কোনটা বেশি প্রযোজ্য?
0: দুটোই প্রযোজ্য সময় ভিত্তিকে, তবে ম্যানুয়াল ডেফিনেটলি মানুষের হাত অনেক বেশি।

না, বিদায় নেওয়ার কথা গানে গানে হচ্ছিল ঠিকই, কবিতা সিনেমার গান শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে, কিন্তু বিদায় তো নয়, সবে তো শুরু হলো আমাদের দুনিয়া .com। মৌসুমী সঞ্জয় রয়েছি আপনাদের সাথে।

আর আপনারাও আছেন আমাদের সাথে, আমরা জানি। যারা অলরেডি আমাদের দেখে নিয়েছেন ফেসবুক তারা জানেন যে আজকে কী নিয়ে কথা হচ্ছে। যারা জানেন না তাদেরকেও বলবো, ধীরে ধীরে অবশ্যই বলবো, সেটা হচ্ছে বিশ্বের সেরা কিছু গাছের পাতা এবং যেগুলো বেশ বড় বড় বা একটু অন্য ধরনের সেরকম কিছু গাছের পাতা নিয়ে বলবো। কেননা এই এই এখনকার যে আবহাওয়াটা, যে কখন ঠান্ডা কখন গরম, এবং যখন গরম পড়ছে তখন একটা গাছের ছায়া আমরা খুঁজি, এবং সেই গাছের ছায়া, গাছের পাতার ছায়া আমাদের কাছে সে একদম হিম শীতলের মতো মনে হয়, যেন এয়ার কন্ডিশনারেই আমরা যেন বসে আছি। তাই এমন বেশ কিছু গাছের পাতা যা কিনা বেশ বড়, এবং যেগুলো বড় মানে বুঝতেই পারছেন অনেকটা ছায়াও প্রদান করবে, এমন কিছু গাছের পাতার কথা আপনাদের বলবো। গাছ বলতেই আমাদের চোখে ভেসে ওঠে সবুজে ঢাকা একটা পৃথিবী, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে শুধু তো গাছ নয়, গাছের পাতাও হতে পারে বিস্ময়ের এক অনন্য জগৎ। কোথাও পাতার আকার বিশাল ছাতার মতো হয়, আবার কোথাও রঙে রূপে মনে হয় যেন শিল্পীর তুলির একটা আঁচড়। আজ আমরা দুনিয়া ডট কমে বিশ্বের বেশ কিছু অসাধারণ গাছের পাতার কথা বলবো আপনাদের, যাদের সৌন্দর্য, বৈচিত্র্য আর বৈশিষ্ট্য মানুষকে যুগে যুগে মুগ্ধ করেছে। প্রথমেই যে গাছের কথায় যাব সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার রেন ফরেস্টে, যেখানে রয়েছে বিশাল আকার ট্রাভেলার্স পাম। আর এই গাছের পাতা দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই খুলে দিয়েছে সবুজ পাখা। এই পাতাগুলো এতটাই বড় যে বৃষ্টির জল ধরে রাখতে পারে, আর ভ্রমণকারীরা সেই জল পান করত বলেই এই গাছের নাম ভ্রমণকারীর গাছ। আর এরপরে আরও বেশ কিছু পাতার কথা আপনাদেরকে বলবো, এবং সেই সমস্ত পাতাগুলো বেশ কতটা যে মানে ইন্টারেস্টিং বা কতটা অন্য ধরনের, কেন তাদের কথা বলছি সেই সব কিছুই নিয়ে রয়েছি মৌসুমী সঞ্জয়। তবে সেগুলো বলবো গানের ওপারে।

শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com

এবার আমরা যেটা বলবো তা হলো জাপানের মেপল গাছের পাতার কথা। হ্যাঁ, জাপানের অন্যতম সুন্দর ও জনপ্রিয় গাছ হলো জাপানিজ মেপল। জাপানি ভাষা একে বলা হয় মোমিজি। বিশেষ করে শরৎকালে এই গাছের পাতার রং বদলে দৃশ্য পুরো জাপানকে যেন রঙের উৎসবে ভরিয়ে তোলে। মেপল পাতার সব থেকে বড় বৈশিষ্ট্য কি জানেন? এর বৈশিষ্ট্যটা হলো যে এই হাতে তালুর মতো একটা খাঁজকাতা আকৃতি আছে। সাধারণত পাতায় 5 থেকে 7টি সুচল অংশ থাকে। পাতাগুলো খুব নরম, হালকা এবং সূক্ষ্ম নকশার মতো দেখতে। গ্রীষ্মকালে মানে গরমকালে এই পাতার রং থাকে উজ্জ্বল সবুজ, আর শরৎ এসে গেলেই সেই পাতাগুলো ধীরে ধীরে বদলে যায়, কখনো হলুদ, কখনো কমলা, কখনো গাঢ় লাল, এমনকি বেগুনি রঙেও দেখা যায়। এই রং পরিবর্তনের কারণ হলো

ঠান্ডা আবহাওয়ায় পাতার ক্লোরোফিল যায় কমে। জাপানে মেপল পাতাকে ঘিরে রয়েছে বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য। যেমন চেরি ফুল দেখতে মানুষ হানামি করতে যায়, শরৎকালে মানুষ মমিজিগারি করতে যায় জাপানে। মমিজিগারি মানে কি জানেন? ও হ্যাঁ, বলাই তো হলো না। মমিজিগারি মানে হচ্ছে মেপল পাতার রং পরিবর্তনের সৌন্দর্য উপভোগ করা। বিশেষ করে কিয়োটো শহরের মন্দির ও বাগানগুলোতে লাল মেপেল পাতা দৃশ্য পৃথিবী জুড়ে খ্যাত। পাতার বৈজ্ঞানিক দিক ছোট্ট করে বলে দিই, এর বৈজ্ঞানিক নাম হলো এসার পালমাটাম। গাতার গাছের যে পাতাগুলো সূর্যের আলো নিয়ন্ত্রণে সাহায্য করে, ঠান্ডা আবহাওয়ায় নিজেকে দ্রুত মানিয়ে নেয়। অনেক প্রজাতির মেপেল গাছ আছে যাদের পাতার রং এবং আকারগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মেপেল পাতার সৌন্দর্য জাপানের শিল্প, কাপড়ের নকশা, সিরামিক, এমন কবিতাতেও দেখা যায়। এই মেপেল পাতা, জাপানের মেপেল গাছের পাতা শুধুমাত্রই একটা সাধারণ পাতা নয়, এটা জাপানের সংস্কৃতি, ঋতু পরিবর্তন এবং প্রকৃতির রঙিন শিল্পের একটা জীবন্ত প্রতীক। তাই মেপেল গাছের পাতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের নিবেদনে। কেমন?

0: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com duniya.com
1: একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরে ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়।

0: এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ, ঘোষণাটি শুনলেন।
1: শুনছেন দুনিয়া ডট কম, আর দুনিয়া ডট কমে যেটি এই মুহূর্তে আপনাদের সাথে বলছি আমরা, মৌসুমী সঞ্জয় রয়েছি, সেটা হচ্ছে বিশ্বের বেশ কিছু গাছ এবং তাদের পাতা, মানে পাতার কথা মানে তো শুধু পাতার কথা নয়, তাই না? পাতার কথা মানে যেটা হয় সেটা হচ্ছে গাছের কথাও তো অবশ্যই আসবে। আর এই রকমই যে গাছগুলো রয়েছে, সেই গাছের পাতা যা কিনা দেখতে অনবদ্য বা কোনো না কোনো বিশেষভাবে তারা বিশেষ। এবার চলে যাই একটু আফ্রিকায়। আফ্রিকার বিস্ময়কর গাছগুলোর মধ্যে সবথেকে বিখ্যাত হলো বাওবাব ট্রি। একে অনেক সময় আবার বলা হয় ট্রি অফ লাইফ বা জীবনের গাছ, কারণ এই গাছ শুধু ছায়াই দেয় এমনটা তো নয়, মানুষ ও প্রাণীদের খাদ্য, জল এবং আশ্রয়ও দেয়। বাওবাব গাছের কাণ্ড এতটা মোটা হয় যে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিশাল জলাধার দাঁড়িয়ে আছে। কিছু গাছের কাণ্ডের পরিধি 30 মিটারেরও বেশি হতে পারে, আর এরা নাকি হাজার হাজার লিটার জল নিজেদের কাণ্ডে জমিয়ে রাখতে পারে, যাতে খাবার সময়ও মানে খরার সময়ও এরা কিন্তু বেঁচে থাকে। কিছু বাওবাব গাছের বয়স নাকি শোনা যায় 1000 থেকে 2000 বছরেরও বেশি অনুমান করা হয়। তাই এই গাছকে আফ্রিকার প্রাচীন জীবন্ত ইতিহাসও বলা যায়। আর এই গাছের পাতার কথায় যদি আসি, তাহলে বলবো যে বাওবাব গাছের পাতাগুলো হাতের আঙুলের মতো ছড়ানো থাকে, বর্ষাকালে পাতায় ভরে যায় পুরো জল, আর শুষ্ক মৌসুমে পাতা ঝরে পড়ে। এই কারণেই শুষ্ক সময় গাছটিকে উল্টো করে মাটিতে বসানো যেন দেখে মনে হয় গাছের মতো একেবারে। আর আফ্রিকার লোককথায় বলা হয় যে দেবতারা রাগ করে বাওবাব গাছকে উল্টো করে মাটিতে পুঁতে দিয়েছিলেন, তাই এর ডালপালা দেখতে শিকড়ের মতো লাগে। বিশেষ করে মাদাগাস্কারের অ্যাভিনিউ অফ বাওবাব পৃথিবীর অন্যতম বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য। সূর্যাস্তের সময় এই বিশাল গাছগুলোর সৌন্দর্য অসাধারণ লাগে, বিশ্বাস করুন। বাওবাব গাছ অনেক পাখি, বাঁদর এবং প্রাণীর আশ্রয়স্থলও বটে। খরাপ্রবণ অঞ্চলে এই গাছ বিশেষভাবে ভারসাম্য রক্ষা করে এবং এর গুরুত্ব অপরিসীম সেই সমস্ত জায়গায়। তাই বাওবাব গাছ শুধু তো একটা গাছ নয়, এটা আফ্রিকার শক্তি, সহনশীলতা এবং জীবনের প্রতীক। হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই বিশাল গাছ আজও মানুষের পরিস্থিতি, মানুষের সময় সব কিছুকেই কোথাও না কোথাও যেন বহন করে নিয়ে যাচ্ছে, আর সেই বহমানতাকেই সাক্ষী রাখে এই বাওবাব গাছ।

শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com

এবার বলি একটি অন্য গাছের পাতার কথা, ড্রাগন ব্লাড ট্রির পাতা। পৃথিবীর অন্যতম অদ্ভুত এবং রহস্যময় গাছ হল এই ড্রাগন ব্লাড ট্রি। এই গাছের শুধু লাল রঙের রস নয়, এর পাতাটাও অদ্ভুত ধরনের। কীরকম জানেন? এর পাতাগুলো লম্বা, সরু এবং অনেকটা তলোয়ারের মতো দেখতে। পাতাগুলো সাধারণত শক্ত হয় এবং চামড়ার মতো হয়, যাতে গরম এবং শুষ্ক আবহাওয়ায় জল নষ্ট না হয়। পাতা একসঙ্গে ঘনভাবে ডালের মাথায় জন্মায়। দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজ রঙের বিশাল একটা ছাতা আকাশে খুলে রয়েছে। কেন এই ছাতার মতো আকৃতি? তাহলে শুনুন, এই গাছ মূলত ইয়েমেনের সাকোত্রা দ্বীপের শুষ্ক এবং রুক্ষ পরিবেশে জন্মায়। খুব কম বৃষ্টি হয় সেখানে, তাই এর পাতাগুলো এমনভাবে ছড়িয়ে থাকে যাতে বাতাসের আর্দ্রতা ও কুয়াশা

0: বর্ষার জল তারা ধরে রাখতে পারে। এই ছাতার মতো পাতার গঠন গাছের নিচে ছায়া তৈরি করে এবং মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাতাগুলো সাধারণত গাঢ় সবুজ রঙের, সূর্যের আলো পড়লে এগুলো চকচক করতে থাকে। মরুভূমির মতো পরিবেশে এই সবুজ পাতাগুলো সত্যি বলতে একটা অনন্য সৌন্দর্য তৈরি করে। ড্রাগন ব্লাডটির পাতাগুলো ছোট পাখি এবং প্রাণীদের আশ্রয় দেয়, কিন্তু এছাড়া গাছের নিচে অন্য ছোট গাছ জন্মাতেও তারা সাহায্য করে। আর সবচেয়ে মজার কথা কি জানেন, এই গাছের ডালপালা ও পাতার আকৃতি এতটাই অদ্ভুত, অনেকেই একে এলিয়েন গাছ বলে থাকেন। বিশেষ করে সূর্যাস্তের সময় এর ছাতার মতো পাতা অসাধারণ লাগে। ড্রাগন ব্লাড ট্রির পাতা শুধু গাছের সৌন্দর্য বাড়ায় না, বরং কঠিন মরুভূমির পরিবেশে বেঁচে থাকার এক অসাধারণ প্রাকৃতিক কৌশলের উদাহরণ তুলে ধরে আমাদের সামনে। প্রকৃতির রহস্যময় শিল্পের এক অনন্য নিদর্শন ড্রাগন ব্লাড ট্রির পাতা।
1: এরকম বেশ কিছু গাছের কথা এবং পাতার কথা আমরা বলছিলাম ঠিকই, কিন্তু এই সব কিছু বলতে বলতে সময়টার দিকেও তো একটু তাকাতে হবে, তাই না? সময় একদম শেষের দিকে, পৃথিবীর নানা প্রান্তে এই সমস্ত অসাধারণ গাছের পাতাগুলো আমাদেরকে কী শেখালো? শেখালো যে প্রকৃতির কত বৈচিত্র্যময়, কত সৃজনশীল। কোথাও পাতার রং বদলে যায় ঋতুর সঙ্গে, আবার কোথাও বিশাল পাতায় মেলে ছায়া জলও, আবার কোথাও অদ্ভুত গঠন গাছটাকে টিকিয়ে রাখে কঠিন পরিবেশে। তাই এই সব কিছুকে মিলিয়ে একটা কথাই বলবো, যে এই গাছগুলো শুধু পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করে তা তো নয়, পরিবেশের ভারসাম্যটাও কিন্তু রক্ষা করে। প্রাণীদের আশ্রয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত গাছ এবং গাছের পাতা। তাই গাছ বাঁচান এবং গাছ সংরক্ষণ করুন, এই কথা বলেই আজকের বিদায় বলবো। টাটা বাই বাই। মৌসুমি সঞ্জয় ছিলাম এতক্ষণ আপনাদের সাথে duniya.com নিয়ে। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি। ভালো থাকবেন আর ভালো রাখবেন আশেপাশের সবাইকে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী কিশোর কুমার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী আশা ভোসলে।

0: আধুনিক গান শুনছেন আশা ভোসলের কণ্ঠে।
1: মেলা যাবে নাকি?
2: হ্যাঁ জামু, কে কে না দিবা?
1: তা কইবা তাই
2: সত্যি?
1: হ্যাঁ সত্যি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারের শিল্পী কুমার শানু।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আজকের আধুনিক গানের অনুষ্ঠানে শেষ গান কুমার শানুর কণ্ঠে।

আজকের আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:00। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমেই জ্যোতি ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার আমার তুমি ছায়াছবি থেকে পরপর দুটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন বাপ্পি লাহিড়ী এবং রিমা লাহিড়ীর কণ্ঠে।

আমার তুমি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন বাপ্পি লাহিড়ী এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছায়াছবির নাম আশা ও ভালোবাসা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার অমর সঙ্গী ছায়াছবি থেকে পরপর দুটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান অমর সঙ্গী ছায়াছবি থেকে বিজয়তা পণ্ডিতের কণ্ঠে।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:15। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই লোকগীতি শুনলেন। এবার শুনবেন ব্যান্ডের গান।

শুনছেন নানা রঙের গান, আর এই মুহূর্তে শুনছেন বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু। আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে শেষ গান বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পরে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটা বলছে 4:01, হয়ে 30 সেকেন্ড, আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতি, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন ভাটিয়ার রাগে সারেঙ্গি, শিল্পী আল্লা রাখা কালবন্ধ।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান, শুনছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান। আর সময় প্রায় 4টে বেজে গেছে, 4টে পেরিয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে শুনলেন ভাটিয়ার রাগে সারেঙ্গি, শিল্পী ছিলেন আল্লা রাখা কালবন্ত। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন আহির ভৈরব রাগে

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ঠিক ভোর 5:40, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের

107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবীন্দ্রনাথের গান বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

দারুণ অগ্নিবাণে। আসলে এই যে গ্রীষ্মের এই গান, ঋতু সাহিত্য, ঋতু সৌন্দর্য যেরকম আমরা দেখি এবং সেই ঋতু সাহিত্যের মধ্যে রবীন্দ্রনাথ কিন্তু দেখেছেন এক কঠিন কঠোর রূপ এই গ্রীষ্মের মধ্যে, আবার তার মধ্যে দেখেছেন অদ্ভুত একটা রসকমলতা। অর্থাৎ গ্রীষ্মের একদিকে যেমন তিনি দেখেছেন এক অদ্ভুত রুদ্র রূপ, এক অদ্ভুত বৈশাখের প্রলয় নাচন, আবার অপরদিকে মধুর স্নিগ্ধতা, সবকিছু নিয়েই তার জীবনের এক অদ্ভুত সময়ের কথা। কবির কাছে মনে হয় এক কল্যাণের দূত এই গ্রীষ্ম, সে কারণেই বোধ হয় তিনি ধ্বংসের মধ্যেও শুনতে পান এক শান্তির কল্যাণ মন্ত্র, আর সেই কারণেই তিনি লিখেছেন হে বৈরাগী করে শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। তবে তিনি কিভাবে যে গ্রীষ্মের স্বরূপ বর্ণনা করেছিলেন তার পরিচয় কিন্তু রয়েছে 1306 সালে লেখা বৈশাখ কবিতায়। সেটা কিরকম? তিনি লিখেছেন হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটা জাল, কত রকম ভাবে লিখেছেন। আসলে এই যে গ্রীষ্মের একটা গরম, একটা অদ্ভুত, কত কিছু যেন জড়িয়ে আছে তাকে, সেটাকেই বোধ হয় কোথাও একটা পিঙ্গল জটা জাল বলেছেন। যেন অদ্ভুতভাবে এই যে লু বয়ে যাওয়া গরমের সময়টাকে, প্যাচ প্যাচে গরম, সেটাকেই বোধ হয় কোথাও অদ্ভুতভাবে তিনি বর্ণনা করেছেন। আমরা দেখি তার গানে, তার কবিতায় বর্ষা, বসন্ত, শীত, হেমন্ত এসবের দারুণভাবে বর্ণনা করেছেন। সমস্ত এই ঋতুকে বর্ণনা করেছেন কিন্তু ঋতু নামে। গ্রীষ্মের গানে আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, কোথাও হয়তো গ্রীষ্ম বলে কোথাও কোনো সম্বোধন করেনি, সর্বত্রই তিনি বলেছেন বৈশাখ। কি জানি এই গ্রীষ্ম শব্দটা তার কাছে বোধ হয় একটু অন্যরকমভাবে এসেছে। বৈশাখ শব্দের দারুণ ব্যবহার তিনি করেছেন তার লেখার মধ্যে। এই যে প্রচণ্ড প্রখর তপ্ত বৈশাখ গ্রীষ্ম শুরু, এটাই তো আমাদের প্রথম মাস, আর সেই অবিরাম অগ্নিবাণে যখন শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির এই যে অবয়ব, এই যে অদ্ভুত নিবিড় বৈরাগ্যের ছায়ামূর্তিগুলো আমাদের এই মুক্তির আকুতিতে একটা উদ্দাম দিশেহারা হয়ে আমাদের সামনে যখন আসে, তখনই আমরা বুঝতে পারি যে এই যে বৈশাখের ঘুরে হাওয়া আমাদের গায়ে এসে লেগেছে।

দারুণ দহন বেলায় ক্লান্ত কপোত যখন অনেক কিছু খোঁজে, তখন এই যে গ্রীষ্মের বর্ণনা, অদ্ভুতভাবে কত রকমভাবে তিনি তার সেই বৈশাখকে আমন্ত্রণ করেছেন, কত রকমভাবে তিনি ডেকেছেন এই বৈশাখকে, প্রখর তপ্ত বৈশাখ, গ্রীষ্ম শুরুর এই প্রথম মাস, অবিরাম অগ্নিবাণে যখন শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির অবয়াব, চরাচর জুড়ে যখন নিবিড় বৈরাগ্যের ছায়ামূর্তি মুক্তির আকুতিতে দিশাহারা, উদ্দামভাবে বাইরের লাবণ্যহীনতা, চারিদিকে তখন নাই রস নাই নারুণ দহন বেলা, খেলো খেলো নীরব ভৈরব খেলা, আর এই খেলার মাঝেই তখন তিনি খেলার মধ্যেই বৈশাখকে আমন্ত্রণ করছেন এই বাংলা।